0: صدق الله العلي العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ ইহসানুল হক।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা হুদের 119 আয়াত থেকে 123 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তবে তারা নয় যাদের প্রতি আপনার রব দয়া করেছেন, আর তিনি তাদেরকে এজন্যই সৃষ্টি করেছেন। আপনার রবের এ কথা পূর্ণ হবেই, আমি অবশ্যই পূর্ণ করব জাহান্নামকে জিন ও মানব জাতির সমন্বয়ে। রাসূলদের এসব বৃত্তান্ত আমি আপনার কাছে বর্ণনা করছি যাতে আপনার অন্তরকে মজবুত করি, আর এর মাধ্যমে আপনার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য এসেছে উপদেশ ও সতর্কবাণী। আর আপনি বলে দিন ওইসব লোককে যারা ইমান আনে না, তোমরা কাজ করে যাও নিজ নিজ অবস্থায়, আমরাও আমাদের কাজ করছি, এবং তোমরা প্রতীক্ষায় থাকো, আমরাও প্রতীক্ষায় রইলাম। আর আল্লাহরই রয়েছে আসমান ও জমিনের গায়েবের জ্ঞান, এবং তারই দিকে প্রত্যাবর্তিত হবে সবকিছু। সুতরাং তারই ইবাদত করো এবং তারই উপর ভরসা রেখো, আর তোমরা যা করো সে সম্পর্কে তোমার রব গাফেল নন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: পথ ও পাথেও আজকের বিষয়, জিলহজ মাসের আমলসমূহ, বলছেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হিজরি সনের সর্বশেষ মাস হলো জিলহজ মাস। জিলহজ হলো হজ ও কুরবানির মাস। ইসলামী শরীয়তে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি, যা পবিত্র কুরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় ১২টি, তার মধ্যে ৪টি মাস নিষিদ্ধ মাস। এটাই সুপ্রতিষ্ঠিত দিন বা বিধান। আলোচ্য যে ৪ মাসকে হারাম তথা সম্মানিত বলে আল্লাহ ঘোষণা করেছেন, মাহে জিলহজ তার অন্যতম। সম্মানিত শ্রোতা, হজ ও কুরবানি ইসলামের স্বতন্ত্র দুইটি মৌলিক ইবাদত। ইবাদত দুটি মিন শাআইরিল্লাহ তথা ইসলামের পরিচয় বহনকারী দুটি প্রতীক। ইবাদত দুটি সংঘটিত হয় এ মাসে, আর হজের দিকে সম্বন্ধিত করেই তো এ মাসের নামকরণ হয়েছে জিলহজ, হজের মাস। এ মাসের ফজিলতপূর্ণ দিবসগুলোর মধ্যে রয়েছে আশারায়ে জিলহজ তথা জিলহজের প্রথম দশক। কুরআন মাজিদের সূরা ফাজরে আল্লাহ তাআলা যে ১০ রজনীর শপথ করেছেন, সেই ১০ হল জিলহজের এই প্রথম দশক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি সহ পূর্ববর্তী পরবর্তী অনেক মুফাসসির এ মতই ব্যক্ত করেছেন। তাফসির ইবনে কাসির। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দশকের ব্যাপারে সহিহ বুখারীর ৯০৬৯ নম্বর হাদিসে বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্ব ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নিকট জিলহজের ১০ দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোন দিনের আমল নেই। বিশেষ করে এ ১০ দিনের মাঝে রয়েছে ইয়াউমে আরাফা। হাজী সাহেবান আরাফার ময়দানে উকুফ তথা অবস্থান করেন। পবিত্র হজ পালনের একটি ফরজ বিধান হচ্ছে উকুফে আরাফা তথা আরাফায় অবস্থান করা। তাই তো হজের মূল দিবস হচ্ছে ইয়াউমে আরাফা। সম্মানিত শ্রোতা, এদিনে বান্দার দিকে আল্লাহর রহমতের জোয়ার প্রবল বেগে ধাবিত হয়। অসংখ্য বান্দাকে তিনি এদিনে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আকসারা মিন আন ইয়াতিকাল্লাহু ফিহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। মুসলিম হাদিস নম্বর ১৩৪৮। এছাড়া এ মাসে জিলহজের দশম তারিখ বিশেষ তাৎপর্য ধারণ করে আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমান নাহর, বরকতময় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে কুরবানির দিন। আবু দাউদ 1765। এ মাসের আমলের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এ দিন সমূহে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। মুসনাদে আহমদ 5446 নম্বর হাদিস। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের জন্য অন্তত একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। মহান আল্লাহ তাআলা জিলহজ মাসের আমলসমূহ আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও। আজকের বিষয় ছিল জিলহজ মাসের আমলসমূহ। বললেন মাওলানা সাইয়েদ মুহিবুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন অসীম চৌধুরী।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বউপনিষদ গাও দুগ্ধ গোপাল নন্দন পাত্রবর্ষ সুদীবক্তা দুগ্ধম গীতমীতং মহাত বসুদেব সুতম দেবম কংসচারুণ মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ্গীতা দশমধ্যায় বিভূতিযোগ। হন্ততে কথয়িষ্যামি দিব্য হি আত্মবিভূতায় পদন্যত কুরু শ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তরিষ্যামি। অহম আত্মা গুরাকেশ সর্বভূত আশয় স্থিত অহম আদি চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, যেহেতু আমার বিভূতির বিস্তার অন্ত নেই, সেহেতু আমার দিব্য বিভূতি সকলের প্রদান কয়েকটির কথা এখানে বলছি। আমি সর্বভূতের হৃদয়ের অবস্থিত আত্মা, আমি তাদের আদি মধ্য ও লয়, আমি তাদের উৎপত্তি ও লয়ের কারণ। সকল জীবের আত্মা পরমাত্মার এক একটি অংশ বিশেষ ও পরমাত্মা হতেই সকল জীবাত্মার উৎপত্তি। পরমাত্মার অংশ হিসেবেই তারা বেঁচে থাকে ও মৃত্যুতে পরমাত্মার মধ্যে সকল জীবাত্মা লীন হয়ে যায়। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি জ্যোতির্ময় সূর্য, মরুদগণের মধ্যে অর্থাৎ 49 বায়ুর মধ্যে আমি মরিচি বা প্রধান আবহ বায়ু, এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। ওম গঙ্গা গীতা স সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসন্ধ্যা মুক্তিগেহিনী অদ্যমাত্তা চিদানন্দা ভগ্নী ভান্তিনাশিনী বেদত্তয়ী পরানন্দা তত্ত্ব জ্ঞানমঞ্জুরী ইত্যেত্তানি জপের নিত্যম নর নিশ্চল মানুষ জ্ঞানং সিদ্ধিম লভেত নিত্যম ততন্তে পরমম পদম। ওম সভ্যে ভবন্তু সুখিন সভ্যে সন্তু নিরাময়া সভ্যে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিত দুঃখ বাগো ভবেত। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন অসীম চৌধুরী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায়, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মাদারীপুর, রাজশাহী, পাবনা, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:35। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হত। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ,
1: শ্রোতাদের ভোটে নির্বাচিত শিরোগানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনতে পাবেন সকাল 9:05,
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30,
1: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা শুনতে পাবেন বেলা 2:20,
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ে ছোট পরিবার বিকেল 4:05,
1: বিকেল 5:30 Let's speak English,
0: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে 6:05,
1: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার,
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30,
1: রাত 8:10 শুনতে পাবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার,
0: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ
1: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনতে পাবেন রাত 10:05।
0: এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান, এফএম 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান,
1: এফএম 106 MHz বেলা 12:00 থেকে 12:10 থেকে দুঃখিত বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনতে পাবেন ঢাকা কয়ের অনুষ্ঠান,
0: এফএম 90 MHz সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভোরের গান। শিল্পী শম্মী আক্তার, কথা লিখেছেন মাহমুদুল হক দুলাল, সুর করেছেন আবেদ হোসেন খান।

0: ভোরের গান শুনলেন শামি আখতারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতা মূলক বার্তা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা এবং কর্পোরেশন সহ সকল অফিস সময়ে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ করার লক্ষ্যে কতিপয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয় যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অফিস সময় শেষ হবার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার ইত্যাদি বন্ধ নিশ্চিত করতে হবে। যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। গাড়ির ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী এম এ মান্নান।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোন অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোনো বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা বজ্রপাতের সময় সবচেয়ে বেশি নিরাপদ, তাই এর ব্যবহারে সচেষ্ট হন। বজ্রপাতের সময় বাড়ির বাইরে বা গাড়ির ভেতরে থাকলে কোনো কংক্রিটের ছাউনির নিচে গাড়ি সহ আশ্রয় নেওয়ার চেষ্টা করুন এবং এ সময় গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। পানি বিদ্যুৎ পরিবাহী, তাই বজ্রপাতের সময় নদী, জলাশয় বা জলাবদ্ধ স্থান থেকে সরে নিরাপদ স্থানে আশ্রয় নিন। উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাত হবার আশঙ্কা বেশি থাকে, তাই বজ্রপাতের সময় এসব স্থানে আশ্রয় নেবেন না। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জয়দা খাতুন।

0: সঞ্জিতা খাতুনের কণ্ঠে পরপর দুটি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: আপনার এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়, আর তাই বাংলাদেশে কৃষির জন্য প্রয়োজন অধিকতর বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা, যা আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করবে। কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। পৃথিবী জুড়ে চলছে আবহাওয়া এবং পরিবেশগত ব্যাপক পরিবর্তন। এসব পরিবর্তন আমাদের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনছে না, এসব হচ্ছে নেতিবাচক পরিবর্তন, যা আমাদের জীবন ও পরিবেশ থেকে শুরু করে ভিন্ন প্রভাব ফেলছে এদেশের কৃষিক্ষেত্রেও। আজ এমন একটি বিষয়ে আমরা জানব। আমার বাংলা পর্বে গ্রীষ্মকালীন বৃষ্টি ও কৃষিতে এর প্রভাব নিয়ে রয়েছে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি নওশিন ফারহান নূর। আজ আমরা কথা বলব গ্রীষ্মকালীন বৃষ্টি এবং কৃষিতে এর প্রভাব নিয়ে, এবং আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের স্টুডিওতে।
2: আপনাকে ধন্যবাদ।
1: প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলো কি কি?
2: গ্রীষ্মকালীন বৃষ্টি বাংলাদেশের কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটি একই সাথে সুযোগ ও চ্যালেঞ্জ উভয় তৈরি করে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, মৌসুমী বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের ফলে গ্রীষ্মকালীন বৃষ্টির প্রভাব আরও জটিল হয়ে উঠেছে। 1961 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের গড় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। 2021 সাল নাগাদ এই তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 4.4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা ফসল উৎপাদনকে আরও ব্যাপকভাবে প্রভাবিত করবে। মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও এর বন্টন অনিয়মিত হয়ে উঠেছে, যার ফলে কৃষিক্ষেত্রে যেন এটা হুমকি স্বরূপ। বাংলাদেশের গ্রীষ্মকালীন বৃষ্টি সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত হয়ে থাকে। এর মধ্যে মে জুন মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যা বর্ষাকালে পূর্বাভাস বহন করে। এই সময় বৃষ্টিপাতকে পাক বর্ষাকালীন বৃষ্টিও বলা হয়ে থাকে। এটা কিভাবে তৈরি হয়? এটা বেসিক্যালি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সাথে উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর যখন সংমিশ্রণ ঘটে, সেই সময় এই বৃষ্টিটা হয়ে থাকে। এবং এই বৃষ্টির সাথে নর্মালি কালবৈশাখী ঝড়ও হয়ে থাকে, যেটা আমরাকে বিশেষ করে এই সময় হয়ে থাকে। নর্মালি এই সময় প্রচণ্ড গরম থাকে, এই গরমের কারণে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমে একটা হিট লো হয়, এবং এই হিট লো যে সময় হয়, এই সময় তো দক্ষিণ পশ্চিম গরম ও উষ্ণ বাতাস সাথে যদি উত্তর পশ্চিম ঠান্ডা বাতাস সংমিশ্রণ হয়, সেই সময় এই কালবৈশাখী মেঘ সৃষ্টি হয়, এবং এই মেঘের কারণে প্রচণ্ড শিলাবৃষ্টি এমনকি ভারী বর্ষণ হয়ে থাকে। তো এই বৃষ্টি কখনো হালকা হয়ে থাকে, আবার কখনো অবিরাম হতে পারে, আবার কখনো বজ্রপাত সহ প্রবল বৃষ্টি ও দমকা ঝড় হওয়া নিয়ে আসে।
1: আর কৃষিতে এই গ্রীষ্মকালীন বৃষ্টির ইতিবাচক প্রভাবগুলো কি কি?
2: কৃষিতে গ্রীষ্মকালীন বৃষ্টিতে যথেষ্ট ইতিবাচক প্রভাব রয়েছে, যেমন রোপা আমন ধানের প্রস্তুতি ক্ষেত্রে এর ব্যাপক ভূমিকা রয়েছে। গ্রীষ্মকালীন বৃষ্টির জমিকে নরম করে পর্যাপ্ত বৃষ্টির সংগ্রহ নিশ্চিত করে, যা আমন ধানের রোপণের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে, এক্ষেত্রে সেচের প্রয়োজন হয় না। 2 নম্বর হচ্ছে গ্রীষ্মকালীন ফসলের চাষে সহায়তা করে, যেমন এই সময়ে বিভিন্ন গ্রীষ্মকালীন ফসল যেমন ধান, পাট, ভুট্টা, তিল, সূর্যমুখী, শাকসবজি ইত্যাদি চাষ করা হয়। বৃষ্টির কারণে মাটির আর্দ্রতা বৃদ্ধি পায়, যা ফসলের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির জন্য উপযোগী। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বৃষ্টিপাতের ফলে পরিবেশের তাপমাত্রা কিছুটা হ্রাস পায়, যা গাছের বৃদ্ধির জন্য সহায়ক, বিশেষ করে উচ্চ তাপমাত্রাজনিত চাপ, যেটা হোক আমরা ইংরেজি বলি হিট স্ট্রেস, কমাতে বৃষ্টিপাতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1: ইতিবাচক প্রভাব কি সেগুলোতে জানলাম, কিন্তু গ্রীষ্মকালীন বৃষ্টির নেতিবাচক প্রভাবগুলো কি কি?
2: ইতিবাচক প্রভাবের সাথে কিছুটা নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন বেশি বৃষ্টি হলে জলাবদ্ধতা ও চারা নষ্ট হয়, প্রচণ্ড বৃষ্টি হলে নিম্নভূমিতে জমে থাকা পানি দীর্ঘ সময় যদি নিষ্কাশন না হয় সেক্ষেত্রে চারা নষ্ট হয়ে যায়, এতে কৃষকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আর একটা সবচেয়ে বড় ধরনের নেতিবাচক দিক হলো বজ্রপাত ও প্রাণহানির ঝুঁকি। গ্রীষ্মকালে বজ্রপাতের একটা বড় সমস্যা, মাঠে কাজ করার সময় কৃষকরা বজ্রপাতে মারা যাওয়ার ঝুঁকি থাকে। বাংলাদেশে প্রতি বছরে প্রায় 3 শতাধিক বেশি লোক বজ্রপাতে প্রাণ হারায়। 3 নম্বর হচ্ছে ফসলের রোগ বালাই বৃদ্ধি করে। বৃষ্টির কারণে আর্দ্র পরিবেশের বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া জমায়, যা ধান ও অন্যান্য ফসলের ফলে ব্লাস্ট, পাতা ঝরা, ফল পচন ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাছাড়া কৃষিক্ষেত্রে যন্ত্রপাতির অসুবিধা সৃষ্টি করে বৃষ্টির কারণে।

0: করে।
1: এর সম্ভাব্য সমাধান এবং কৃষকের করণীয়গুলো কি কি?
0: এটা হচ্ছে আবহাওয়া পূর্বাভাসের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করতে হবে, কৃষকদের হাতে মোবাইল বা রেডিও মাধ্যমে নির্ভরযোগ্য আবহাওয়া তথ্য পৌঁছাতে হবে যেন তারা ফসল সংগ্রহ করে থাকে। তাছাড়া হচ্ছে জমিতে যদি অতিরিক্ত পানি জমে গেলে নিষ্কাশন জন্য যথাযথ খাল নালা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। স্থায়ীভাবে বাঁধ ড্রেন বা সুরসেচ প্রকল্প চালু করা যেতে পারে। তাছাড়া সহনশীল জাতের ফসল চাষ ও রোগ প্রতিরোধ জাতের ধান ও সবজি চাষের জন্য লাভজনক হতে পারে।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, গ্রীষ্মকালীন বৃষ্টি এবং কৃষিতে এর প্রভাব নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা জেনে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: সবুজের সাথে আমাদের সম্পর্কটা আজন্ম। আমাদের দেশ লাল সবুজের বাংলাদেশ। সবুজ যেমন আমাদের প্রাণ জুড়ায়, তেমনি জুড়ায় চোখ। একটা সুস্থ ও সুন্দর জীবনের জন্য সবুজ পৃথিবী আবশ্যক, যেখানে প্রাণ ভরে আমরা শ্বাস নিতে পারব, যেখানে হাসি মুখ জেগে থাকবে সদা সর্বদা। এখন শুনবেন পরিবেশ বিষয়ক গান। গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর দিয়েছেন এস এম আব্দুল আওয়াল, গানটি গেয়েছেন সৈয়দা সাবিনা সুলতানা।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনাদের সকলের সুস্থতা কামনায় আজকের মতো শুভ বিদায়। কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স ও FM 90 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন সকাল 7টার বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার 4 জ্যৈষ্ঠ, 29 জিলগদ, 18 মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমে স্বাধীনতা শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি, আজ ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু, হটস্পট 30 উপজেলা কমেছে হাম সংক্রমণ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ, সৌদি আরবে ঈদুল আজহা 27 মে। এবং সিলেটের দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে আজ তৃতীয় দিনে 156 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এইজ সম্পাদক নুরুল কবির যোগদান করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয় সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মাররি। গতকাল ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডার বারিক সাইদ আল সামিক এই সময় উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন।
2: কিন্তু এটা খুব পরিষ্কার যে এখানে এতগুলি স্টেক হোল্ডার হওয়ার কারণে আমাদেরকে কমিশনের মধ্যে ঢোকা ছাড়া কোনো উপায় নাই। এক, দুই হলো, সেই কমিশন হতে হবে অবশ্যই সকল অংশীদারদের কাছে গ্রহণযোগ্য।
0: বর্তমান সময়ের প্রযুক্তিগত গতির কথা উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, এআই মানুষের কর্মদক্ষতাকে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিজুয়াল বা টেলিভিশন মিডিয়ার প্রভাব এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি। এই গতির সাথে খাপ খাইয়ে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং, সাউন্ড ও গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভাজিত পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে। জহিরুদ্দিন স্বপন পত্রিকা সার্কুলেশন বা প্রচার সংখ্যা নিয়ে অসত্য তথ্যের কঠোর সমালোচনা করেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলচ্চিত্রকে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজ জীবনের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দেশের অডিও ভিজুয়াল ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।
3: ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলো যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা হয়তো এখন যারা আছি হয়তো আর জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে।
0: এদিকে ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুরুতেই প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের নেতৃত্বে ফিল্ম আর্কাইভ ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এই সময় অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যান চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় 2,800 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আজ থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। গতকাল রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানানো হয়। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রতিনিধি দলকে বাংলাদেশ থেকে দক্ষ ড্রাইভার নিয়োগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালের সময় মন্ত্রীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। আগামী 10 বছরের মধ্যে শীর্ষ 10 ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ। গতকাল বিশ্ব টেলিযোগাযোগ তথ্য সংঘ দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় এই কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। আরও শুনুন প্রতিবেদনে।
4: সংযোগের স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার রাজধানীতে উদযাপিত হয় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2026। দিবসটি উপলক্ষে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এআই, হার্ডওয়্যার, সেমিকন্ডাক্টর, সাইবার নিরাপত্তা, ডেটা সেন্টার, স্টার্ট আপ এবং ডিজিটাল সেবার মাধ্যমে দেশকে প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিতে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।
5: আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা পর একটা উনিশব বাস্তবায়ন করে যাচ্ছে। আমাদের নেক্সট 5 ইয়ার্স টাইম আমরা আমাদের এই টেলিযোগ সেক্টরকে আমরা 10 জন ওয়ার্ল্ডের 10 জনের মধ্যে নিয়ে যাব। এটি নিতে গেলে আমাদের স্বপ্ন দেখতে হবে, টু ড্রিম, উই হ্যাভ টু প্ল্যান। আই থিঙ্ক ইজ অ্যাচিভেবল, সবকিছু সম্ভব হবে। আপনারা, আমরা সামনে যারা আছেন, এদেশের দেশবাসী আছেন, এদেশের যারা ব্যুরোক্রেটে যারা চাকরি করেন, যারা সেক্রেটারি আছেন, সবারই একটা সহযোগিতা লাগবে।
4: বিশেষ অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত এখন সময়ের দাবি।
6: কোন ইকোনমি, কোন কিছু সাস্টেইনেবল হবে না যদি এটা আমাদের সোসাইটির বেটারমেন্টের জন্য কাজ না করে। যদি আমাদের ইনফরমেশন থেকে, ডিজিটাল কমিউনিকেশন থেকে আমাদের উইমেনরা, আমাদের চিলড্রেনরা প্রোটেকশনটা না পায়, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি খুব বেশি দূর এগোতে পারবো না। তো আমার যেটা অনুরোধ থাকবে সকলের প্রতি, আজকে আমাদের যে প্রতিপাদ্যটা আছে যে সকল ঝড় ঝাপটাকে অ্যাডপ্ট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যে আমাদের যুদ্ধে জয়ী হতেই হবে, যে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে তথ্য থেকে প্রোটেকশন দিতে হবে, মানুষকে মিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, ডিস ইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না।
4: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে গতকাল তাঁর জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরেশার্লে। সাক্ষাৎকালে স্পিকার বলেন, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে ফ্রান্স। এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে যথাযথ আইন প্রণয়ন করা হবে। তিনি গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম সংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক অংশীজন সভায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে গুম যেন কখনোই ফিরে আসতে না পারে এমন একটি আইন প্রণয়ন করা হবে। অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ সময় উপস্থিত ছিলেন। গতকাল সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র গতকাল জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে হাম ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধী সর্বোত্তম পন্থা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, মাতৃদুগ্ধ পান, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা, আইসোলেশন এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হাম ও ডেঙ্গু দুই রোগী অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই প্রতিরোধ ও জনসচেতনতার উপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের মায়েদের বেশিরভাগ পুষ্টিহীনতায় ভুগছে এবং পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর ০২ ৪১০৫৩২৯৪, ০২ ২২৬৬৪০৫১০ ও ০২ ২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সরকার গতকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে দ্রুতগতির ওয়াইফাই পরিষেবা চালু করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরে এই পরিষেবা উদ্বোধন করেন। ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবা উন্নয়নে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে ৩৭,০০০এরও বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। আরও শুনুন প্রতিবেদনে।
8: বিশ্ব টেলিযোগাযোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উদ্বোধন করা হয়েছে ফ্রি ওয়াইফাই সেবা। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনে ইশতেহারের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে দেশের ৮টি বিমানবন্দর সহ ৬টি রেলওয়ে স্টেশন ও ৪টি আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।
9: মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী কিন্তু আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আজকে ফ্রি ওয়াইফাই এর মধ্য দিয়ে আরেকটা প্রতিশ্রুতি আমাদের সম্পন্ন হলো।
8: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ ফেরত যাত্রী সহ সব যাত্রীর সুবিধা নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য।
10: যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের এই বিমান মন্ত্রণালয়ের মূল লক্ষ্য।
8: প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সিঙ্গাপুর, দুবাই কিংবা লন্ডনের মতো আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যে ধরনের ইন্টারনেট সুবিধা পান, বাংলাদেশের বিমানবন্দরগুলোতেও বিশ্বমানের স্পিড, নির্ভরযোগ্যতা ও সেবার মান নিশ্চিত করা হবে।
11: শুধু ঢাকা এয়ারপোর্ট না, ঢাকা সহ 8টা এয়ারপোর্ট এবং আপনার ট্রেন স্টেশন, 6টা ট্রেন স্টেশনে আমরা আজকে উদ্বোধন করলাম। 250 অ্যাক্সেস পয়েন্ট সারা এয়ারপোর্টে লাগানো আছে, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল।
8: ডিজিটাল সংযোগ জোরদার এবং যাত্রী পরিষেবা উন্নয়নে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে 37,000-এরও বেশি যাত্রী একযোগে এই পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগের দিন 26 মে মুসলমানদের মহাসম্মিলন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দেয়। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ওমানও আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় 3 কমিউনিটি বাবুর্চি সহ অন্তত 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায়, খান ইউনিস এবং বেইত লাহিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে হামলার পর গাজায় একজন সশস্ত্র ব্যক্তি এবং এক হামাস নেতাকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে তারা এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। ইরানকে দ্রুত একটি শান্তি চুক্তিতে সম্মত হতে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সময় খুবই গুরুত্বপূর্ণ। তিনি গতকাল ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে একথা লেখেন। সূত্র জানায়, ইরানের ওপর সম্ভাব্য সামরিক বিকল্প নিয়ে আলোচনা করতে ট্রাম্প আজ তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসবেন। ইরানের সংবাদ মাধ্যম দাবি করছে, সংঘাত নিরসনের আলোচনায় যুক্তরাষ্ট্র তার সর্বশেষ জবাবে কোনো বড় ধরনের ছাড় দেয়নি। এদিকে ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে আগুন লেগেছে, তবে কর্তৃপক্ষ কোনো হতাহত বা তেজস্ক্রিয়তার প্রভাবের কথা জানায়নি। এই হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতকে ইসরায়েলি চক্রান্ত ও ষড়যন্ত্রে জড়িত না হওয়ার জন্য সতর্ক করে বলেছে, তেহরানের ধৈর্যেরও একটা সীমা আছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 110 রান করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছেন। এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। বাংলাদেশ দলের তাইজুল ইসলাম ও নাহিদ রানা 3 করে এবং তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ 2 করে উইকেট লাভ করেন। বাংলাদেশ দলের প্রথম ইনিংসে সংগ্রহ 278 রান। আজ সকাল 10 তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:15 এবং সূর্য অস্ত যাবে 6:35। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক। গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন। গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশ থেকে আরও 6,000 ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। আজ ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার। একদিনে হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু। হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা আজ। সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে। এবং সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে আজ তৃতীয় দিনে ১৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ছোট পরিবার সুখী পরিবার, তাই পরিকল্পিত পরিবারই পারে একটি সুখী, সমৃদ্ধ, সুস্থ, সুন্দর পরিবার দিতে। সুখী, সুস্থ, সমৃদ্ধশালী পরিবার গঠন করতে পরিবারের সকলের একান্ত প্রচেষ্টা খুবই কাম্য। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সুখের ঠিকানায়। আজকের সুখের ঠিকানার বিষয়, ছেলে উন্মূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা। প্রিয় শ্রোতা, আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আমির হোসেন রাহাত। প্রথমেই আপনার কাছে জানতে চাই, পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝে থাকি?
2: পরিকল্পিত পরিবার বলতে যদি আমরা সহজ করে বলি, এমন একটি পরিবারকে বুঝাবে যে পরিবারের সদস্য সংখ্যা হবে পূর্ব পরিকল্পিত। এই সদস্যদের জীবনযাপন কেমন হবে, তাদের মৌলিক চাহিদাগুলি কিভাবে পূরণ করা হবে, আমি যদি বিশেষ করে বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো। যেমন শিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পরিবারের সদস্য যারা, যাদের লেখাপড়া করতে হবে, বা সেই সদস্যদের শিক্ষার ব্যবস্থাটি কেমন হবে, সেটি করার মতো পূর্ব প্রস্তুতি পরিবারের আছে কিনা, অসুস্থ যদি কেউ হয়ে পড়েন, তাদের চিকিৎসার প্রয়োজন হলে সেটি করানোর মতো কোনো পরিকল্পিত ব্যবস্থা সে পরিবারটি গ্রহণ করেছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো যে পরিবারের মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে পরিবারে একটি পরিপূর্ণ একটি পরিকল্পনা, যে পরিবারের সদস্যরা কিভাবে ভালো থাকবে, তারা সুস্থ থাকবে, তারা লেখাপড়া করবে, তারা পুষ্টিকর খাবার খাবে, তাদের সামাজিক আচার আচরণের মধ্যে যেন একটি সুস্থ পরিবারের বা সুস্থ মানুষের লক্ষণগুলি যেন বিদ্যমান থাকে, পাওয়া যায়, সেরকম একটি পরিবারকে আসলে আমি বলবো যে পরিকল্পিত পরিবার।
1: এবারে জানতে চাই, পরিকল্পিত পরিবারে ছেলে মেয়ে সংখ্যা কত হওয়া উচিত?
2: একেবারে যদি আমি সহজ করে বলি যে একটি পরিবারের একটি দম্পতির জন্য, আমরা দুইজন সন্তানের জন্য বলি, যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, অর্থাৎ একজন, একটা দম্পতি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন স্ত্রী, তাদের যে পরিবার, সেই পরিবারে দুজন সদস্য, ছেলে মেয়ে হোক যাই হোক তারা আসুক, এটা আমরা চাই। তবে কখনো কখনো তো পরিবারের মধ্যে তাদের বাবা মায়েরও থাকতে পারেন, অর্থাৎ পরিকল্পিত পরিবার বলতে আমরা বুঝি যে সন্তান সংখ্যা যেন অধিক না হন।
1: আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পরিবারগুলোতে ছেলে মেয়ে বৈষম্য লক্ষ্য করা যায়। পরিবারে কখনো দেখা যাচ্ছে ছেলেকে গুরুত্ব দিচ্ছে বেশি, মেয়েকে একটু কম গুরুত্ব দিচ্ছে, এখানে এই ক্ষেত্রে পরিবারগুলোর কেমন আচরণ হওয়া উচিত?
2: এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। তবে আশার কথা হচ্ছে, আপনি যেভাবে বলেছেন যে অধিকাংশ পরিবারে, আমার মনে হয় এই জায়গাটিতে আমি একমত হব না। হয়তো কিছু কিছু পরিবারে এটি আছে যে ছেলে মেয়েরা বৈষম্য শিকার হচ্ছে, বিশেষ করে মেয়েরা, তবে অধিকাংশ পরিবারে এক সময় হয়তো ছিল আমাদের দেশে, আমরা যেটি লক্ষ্য করেছি, তবে এখন কিন্তু সেভাবে আমি মনে করি না যে একেবারে অধিকাংশ পরিবারে মেয়েরা বঞ্চিত হচ্ছে বা তাদের প্রতি ভিন্ন রকম আচরণ করা হচ্ছে। হ্যাঁ, তবে কিছু কিছু পরিবার অবশ্যই এটি আছে, এটি কখনই হওয়া উচিত নয়। এটি পিছনে কারণ ছিল, বারো যদি ব্যাপকভাবে বলি, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছেলেকে যেভাবে লেখাপড়াতে উৎসাহিত করা হতো, স্কুল কলেজে ভর্তি করা হতো, মেয়েদের ক্ষেত্রে ধারণা করা হতো না মেয়েদের এত লেখাপড়া করার দরকার নেই, তারা তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, অন্য বাড়িতে চলে যাবে। অথবা ইনকাম জেনারেটিং বা আয় রোজগারের কথা যদি ধরি, কিছু পরিবারের মধ্যে এই ধারণা ছিল যে ছেলে বড় হয়ে তো তাকে আয় রোজগার করবে, আর মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, কাজে ছেলেকে সুস্থ করে গড়ে তুলতে হবে, এইরকম কিছু ধারণা আমাদের সমাজে বিদ্যমান ছিল। তবে আমি বলবো যে এখন সেগুলোর পরিবর্তন হয়েছে। আমি উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা উদাহরণ দিতে চাই, যে সাম্প্রতিককাল আপনারা জানেন যে মেডিকেল কলেজগুলোর রেজাল্ট প্রকাশিত হয়েছে, ডেন্টাল কলেজের ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ভালো করেছে, পাশ করেছে। মেডিকেল কলেজগুলিতে এখন শতকরা 60 জন মেয়ে পড়ে, 40 জন ছেলেরা পড়ে, এবং এসএসসি পরীক্ষা যখন ফল প্রকাশিত হয়, তখনও যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে মেয়েরা কিন্তু অনেক ভালো করছে। এই ভালো করার পিছনে কিন্তু পরিবারের ভূমিকা আছে। যদি পরিবার আগের মতোই মেয়েদেরকে একটু অন্যভাবে দেখত, ভালো খাবার যদি শুধু ছেলেদের দিত, মেয়েদের না দিত, তাদের যদি লেখাপড়া করতে স্কুল কলেজে না পাঠাতো, তাহলে কিন্তু এটি হতো না। কাজে এই যে ফলাফলটি একটা উদাহরণ আমি দিলাম, এটি প্রমাণ করে যে আসলে মেয়েরা এখন এগিয়ে আসছে, এবং পরিবারগুলো ছেলে মেয়ের ক্ষেত্রে যে বৈষম্য যেটি আমরা নিয়ে কথা বলছিলাম সেটি অনেক কমে এসেছে। হ্যাঁ, তবে একটা জায়গায় আমি বলবো যে বৈষম্য রয়ে গেছে আমাদের সমাজ এখনো পর্যন্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের বিয়েটা হয়ে যায় তাড়াতাড়ি, ছেলেদের যে বয়স আমরা চিন্তা করি যে না ও তো মাত্র 20-21 বছর বয়স হয়েছে এখনই বিয়ে, কিন্তু মেয়েদের কোনো কোনো ক্ষেত্রে আমরা 12-14 বছর হলেই ভাবি যে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের পরিবর্তন আনা উচিত। বাল্য বিবাহ বলি বা মেয়েদের বিয়ের বয়সটা আমরা নিশ্চিত করে জানি যে 18 বছর আগে অবশ্যই যেন কোনো মেয়েকে বিয়ে দেওয়া না হয়। এই জায়গাটা বৈষম্যের জায়গাটা আমি মনে করি যে পরিকল্পিত যেটি পরিবার, যে পরিবারের অভিভাবকরা যারা আছেন তারা এটি ভেবে দেখবেন, কোনোভাবেই যেন মেয়েদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, পরের ঘরে তারা চলে গেলেই সংসারের একটা বোঝা নেমে গেল মাথা থেকে, এমন যারা ভাবেন আমি মনে করি তাদেরকে এই ভাবনাটি ছেড়ে সঠিক পথে আসতে হবে।
1: ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা যে আমরা লক্ষ্য করছি এখন অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে দেখা যায় যে গ্রামে বাল্য বিবাহ হচ্ছে, এই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কি ধরনের কাজ করে চলেছে?
2: আপনি জানেন যে এই কাজগুলোর ক্ষেত্রে যেমন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মূলত চিকিৎসা বিষয়ক লেখাপড়া যেগুলো আছে প্রতিষ্ঠানগুলি সেগুলো দেখে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমাদের টেকনোলজিস্টরা লেখাপড়া করে, হেলথ টেকনোলজিস্টরা, সেই প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেয়েরা ভর্তি হচ্ছে। তবে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ যে আরও প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন আমি যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলি, স্বাস্থ্য অধিদপ্তরের কিছু প্রোগ্রাম আছে, তারা কিন্তু এই মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচি আছে, মেয়েদের স্বাস্থ্য যেন সুরক্ষা হয়, তাদেরকে যেন অবহেলা না করা হয়, তাদের দিকে যেন খেয়াল রাখা হয়, সেই রকম সরকারের নানা রকম প্রচারণামূলক অনুষ্ঠান আছে, অভিভাবকদের সচেতন করার জন্য অনেক কর্মসূচি আছে। কাজেই আমি বলবো যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না বলে আমি যদি বলি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় অন্য অনেক মন্ত্রণালয়ের সাথে মিলে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কাজ করছে, এবং তারই একটি রেজাল্ট কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েরা এখন অনেক বেশি এগিয়ে এসেছে ছেলেদের চেয়ে।
1: পরিকল্পিত পরিবার ছেলে ও মেয়ের বৈষম্য দূর করতে কতটুকু ভূমিকা তাদের থাকতে পারে বা থাকা উচিত?
2: অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে কোনো পরিবারেরই মূল দায়িত্ব হচ্ছে তাদের সদস্য যারা আছে তাদের প্রতি সমান দৃষ্টি রাখা। আমি আগে একটা কথা বলেছি যে আমরা এখন স্লোগানে হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তো পরিবারের সদস্য ছেলে কি মেয়ে সেদিকে খেয়াল না রেখে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা, তাদের সকলের স্বাস্থ্য যেন সঠিকভাবে বেড়ে ওঠে, তাদের সকলের জন্য সমান পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, লেখাপড়ার সমান সুযোগ রাখা, এবং তাদের জীবনে তারা বড় হওয়ার বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা ছেলে মেয়ে নির্বিশেষে সমানভাবে নিশ্চিত করাই হচ্ছে পরিবারের দায়িত্ব। যদি কোনো পরিবার এখনও সেটি না করে থাকে আমি মনে করি যে তারা ভুল করছেন, অবশ্যই তাদের সেই ভুল পথ পরিহার করে সঠিক পথে আসা উচিত, অর্থাৎ ছেলে মেয়ের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত।
1: ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমির হোসেন রাহাত আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি এতক্ষণ আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন, আপনারা এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন, এমনই প্রত্যাশায় আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকের আয়োজন থেকে। তবে তার আগে বলে যেতে চাই, যার যার পরিবারে যে যেখানেই থাকুন না কেন, পরিবারের বয়স্ক এবং ছোটদের প্রতি যত্নবান হন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, FM 102 MHz ও FM 90 MHz।
4: প্রিয় শ্রোতা, এখন রয়েছে দেশের গান। প্রথমে সমবেত কণ্ঠে, লিখেছেন আশাব বাবু, সুর করেছেন শেখ মিলন।

আপনারা দেশের গান শুনছেন। এবারে শাহনাজ রহমতুল্লাহ গিয়েছেন একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে। লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: এতক্ষণ দেশের গান শুনছিলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমাদের আয়োজন মালায় এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক, সুরকার হাসান আলী।

0: প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনলেন শাহনাজ রহমান স্বীকৃতির কণ্ঠে।
1: বন্ধুরা, এদেশ আপনার আমার আমাদের সকলের। দেশকে ভালোবেসে দেশের সেবায় আত্মনিয়োগ করব এবং সকলেই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করে দেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাব, এমনটাই প্রত্যাশা সকলের জন্য। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকার আয়োজন। আমাদের এবারের পরিবেশনায় রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী দিলরুবা আনাম।

দিলরুবা নামের কণ্ঠে শুনলেন নজরুল সঙ্গীত, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সকাল 8টার খবর ইংরেজিতে।

আপনারা দেশমাতাকে নিবেদিত গান শুনলেন বশির আহমেদের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, এখন আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। প্রথমে শোনাব কানাইলাল শীলের লেখা এবং সুর করা গান নীনা হামিদের কণ্ঠে।

পল্লীগীতি রায়জনী, এবারের গানের গীতিকার এবং সুরকার কানাইলাল শীল, এবং গানটি কণ্ঠে ধারণ করেছেন আজগর আলীম।

আমার মন থাকে কই মরনা শুই। মোহাম্মদ মনির হোসেনের কণ্ঠে এবারের গান। গানটি লিখেছেন রুনা লায়লা, সুর করেছেন আবদুল্লাহ খান।

শ্রোতা বন্ধু, এই গানটির মধ্যে দিয়ে শেষ হল পল্লীগীতির আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 90 মেগাহার্টজে। অল্প কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, গ্রীষ্মের সকাল গরম তপ্ত রোদের সাথেই শুরু হয় আমাদের যান্ত্রিক জীবনের ছুটে চলা। হঠাৎ ভর দুপুরে আকাশ কালো করে কালবৈশাখীর ঝড়ো হাওয়া অথবা চারদিকে আমের মুকুলের গ্রান, এসবই গ্রীষ্মের প্রাণ। গ্রীষ্মের সকালে সূর্যমুখী, তপ্ত দুপুর আর ঝলসে যাওয়া হলুদ ঝিঙে ফুল, সেই সাথে কৃষ্ণচূড়া লাল সোনালুর হলুদ ফুল প্রতিটি মুহূর্তকে এক অন্যরকম ভালো লাগায় পরিপূর্ণ করে তোলে। যে ভালো লাগার আবেশে সিক্ত হয়ে নানা প্রতিবন্ধকতার মাঝেও বেঁচে থাকার এক প্রাণশক্তি প্রবল হয়ে ধরা দেয় আমাদের মাঝে। যে ভালো লাগায় জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হয়ে ওঠে, যার কাছে জীবনের বাঁকের প্রতিটি না পাওয়া গল্প ফিকে হয়ে যায়। এই তো পরম পাওয়া, একরাশ ভালো লাগা, জীবনকে নিয়ে জীবনের নিয়মে এগিয়ে চলা।
2: বন্ধুরা, অতীত বর্তমানের সেতু বন্ধ হচ্ছে জাদুঘর। জাদুঘর একটি দেশের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। শুধু তাই নয়, নিদর্শন ভিত্তিক গবেষণা ও শিক্ষা বিস্তারের ক্ষেত্রে জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক কথায় বলা যায়, জাদুঘর আমাদের ইতিহাস আর ঐতিহ্যের এক নমুনা সংগ্রহশালা। দেশের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, নৃতাত্ত্বিক, ভূতাত্ত্বিক শিল্পকলা, প্রাকৃতিক ও প্রাণী বিষয়ক নমুনা সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে জাদুঘর।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আজ 18 মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়াম আইকম 1977 সালে মস্কোয় অনুষ্ঠিত 12তম সাধারণ সভায় সিদ্ধান্ত নেয় প্রতি বছর 18 মে বিশ্ব জাদুঘর দিবস পালনের। 1978 সালের 18 মে প্রথমবারের মতো বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ দিবসটি পালিত হচ্ছে।
2: একটি দেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে সেই দেশের পরিচয় তুলে ধরে জাদুঘর। বাংলাদেশ একটি সুপ্রাচীন সভ্যতার দেশ, আমাদের রয়েছে গৌরবদীপ্ত ইতিহাস, যা জানার জন্য জাদুঘর পরিদর্শন করতে হবে। জানা অজানা গল্প কথা গানের মধ্য দিয়ে সকালকে উপভোগ করে তুলতে কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনবার জন্য।
1: হ্যাঁ, আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি আনিস রহমান
2: এবং আমি উপমা শিরিন।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ সোমবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি।
1: বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন, এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে।

0: শ্রোতা বন্ধু, মানুষ তার সংস্কৃতি, বিশ্বাস, নৈতিকতা এবং ইতিহাস দ্বারা রচিত হন। একজন ব্যক্তি যাই করুক কিংবা যেখানেই যান না কেন, তার ইতিহাস তারই একটি অংশ। ইতিহাস আমাদের নৈতিকতা খুঁজে পেতে এবং পরিচয় বুঝতে সাহায্য করে।
1: শ্রোতা বন্ধু, দিনের শুরুতে অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে এখন অবগত করতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনে উপস্থাপনা করছেন জেবুন্নেসা মুনিয়া।
2: আজ 18 মে 2026 খ্রিস্টাব্দ, সোমবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 138তম দিন। প্রিয় শ্রোতা, চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তিতুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1860 খ্রিস্টাব্দের 11 মে আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে 26টি দেশ আন্তর্জাতিক সালিসি আদালতে বিবাদ মীমাংসায় সম্মত হয় 1899 খ্রিস্টাব্দের এই দিনে। 1943 খ্রিস্টাব্দের আজকের দিনে জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়। ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে 1945 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1972 খ্রিস্টাব্দের এই দিনে বাংলা একাডেমি অর্ডার 1972 জারি করা হয়। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্য দিয়ে এই ধরণী আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাঁদের কাজের মধ্য দিয়ে পৃথিবীর বুকে অমরত্ব লাভ করেছেন। এবারে জানাব তেমনই কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1872 খ্রিস্টাব্দের 11 মে ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক এবং সাহিত্যে নোবেল বিজয়ী লেখক বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করেন। জার্মান বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও জন এফ কেনেডি ফেডারেল ভবন পরিকল্পনাকারী ওয়াল্টার গ্রপিউস জন্মগ্রহণ করেন 1883 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। বাঙালি লেখক এবং সাংবাদিক এস এম আহমেদ হুমায়ুন 1936 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। 1986 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড় কেভিন অ্যান্ডারসন। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার, উদ্ভাবন, প্রাপ্তি, অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যুর ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে, মৃত্যু অবধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর একটি বিষয়। আজ 18 মে, আজকের এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তিত্বের কথা জানব এবার। 1886 খ্রিস্টাব্দের 11 মে বাংলা সাহিত্যের প্রবন্ধকার এবং সাংবাদিক অক্ষয় কুমার দত্ত মৃত্যুবরণ করেন। প্রখ্যাত বাঙালি চিকিৎসক এবং শিক্ষাবিদ নীলরতন সরকার 1943 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন। 1984 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা এবং ছন্দশ্রী নলিনীকান্ত সরকার। বাংলা ছড়া গানের জনপ্রিয় গায়িকা জপমালা ঘোষ 1999 খ্রিস্টাব্দের আজকের এই দিনে পৃথিবী থেকে চিরবিদায় নেন। 2001 খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ

দেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব্য একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা WAS অডারল্যান্ড। প্রিয় বন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বন্ধুরা, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তা শুরুটা ছিল একদম ভিন্ন বাস্তবতায়। নেই কোনো স্টুডিও, নেই প্রযুক্তিগত সুবিধা, নেই অভিজ্ঞ জনবল, শুধু ছিল একদল স্বপ্নবাজ মানুষের অদম্য ইচ্ছাশক্তি। সেই ইচ্ছাশক্তি আজ এই শিল্পকে এক শক্তিশালী অবস্থান দিয়েছে। ভিন্ন ধারার গল্প, কলাকুশলীদের সুনিপুণ অভিনয়ের গুণে নানা প্রতিবন্ধকতা হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এক পাকাপোক্ত জায়গায় পৌঁছে গিয়েছে।
0: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব গোলাম মোর্শেদ আহমেদের গ্রন্থনা ও সাইদা জান্নাত বাঁধনের উপস্থাপনায় বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে সংকলন রূপালী সংস্কৃতি। আজকের সংকলনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্র বন্ধু আমার প্রসঙ্গে আলোচনা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি বন্ধু

1992 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আওকাত হোসেন। রোম্যান্টিক অ্যাকশন ক্লাইম্যাক্সের মিক্স প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির কাহিনী এবং গান সে সময় দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি বন্ধু আমার ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

যাচ্ছে। চৌধুরী সাহেবের একমাত্র ছেলে আর বৌমা অ্যাক্সিডেন্টে মারা গেলে নাতি রাজাকে বুকে আগলে মানুষ করেন। ঢাকা থেকে নাতিকে নিয়ে রূপপুর গ্রামে এলে গ্রামের রাস্তায় রাজার গাড়ি থেকে রবি আর তার বোনের গায়ে কাদা ছিটকে আসে। পরিচয়টা কাদা ছোড়াকে কেন্দ্র করে হলেও ছোটবেলার শত্রুতা রূপ নেয় গভীর বন্ধুত্বে।

0: প্রতিদান দিতে রবির কারণে রাজা স্কুলে স্যারের পিটুনি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ছেলে রবির সাথে বন্ধুত্ব করে রাজার ভবিষ্যৎ নষ্ট হবে চৌধুরী সাহেব কিছুতেই মেনে নিতে পারেন না। বাধ্য হয়ে রাজাকে লন্ডনে পাঠিয়ে দেন চৌধুরী সাহেব।
1: তোকে যে যেতেই হবে, তোকে মানুষ করতে না পারলে সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো রে।
0: দীর্ঘ সময় কাটলেও রবি রাজার বন্ধুত্ব ভুলতে পারে না। রাজা লন্ডন থেকে রবিকে চিঠি লিখলেও চৌধুরী সাহেবের কারণে রবির কাছে তা পৌঁছয়নি। রাজা আজ ডাক্তারি পাশ করে দেশে ফিরবে, আর রবি মাঝি। চৌধুরী সাহেব রবিকে ডেকে রাজার সাথে যোগাযোগ করতে বারণ করেন।
2: আমি চাই না বন্ধুত্বের দাবি নিয়ে সামনে এসে তুমি রাজাকে বিরক্ত করো।
3: আমি সামনে এলে রাজা বিরক্ত হবে?
2: খুবই স্বাভাবিক।
0: এদিকে রূপপুর গ্রামে স্টাডি ট্যুরে এসে রবির সাথে পরিচয় হয় নীলার। একদল সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করে নীলার গ্রুপকে। নীলা রবির সাহসিকতা এবং সততা দেখে মুগ্ধ হয়। অল্প সময়ের মধ্যেই দুজন দুজনকে ভালোবেসে ফেলে।

0: ঘটনা মোড় নেয় অন্যদিকে। নীলার ভাই নঈম জেনে যায় নীলা মন দিয়ে রেখে এসেছে রূপপুরের একটা গ্রামের ছেলের কাছে। এদিকে চৌধুরী সাহেবের একমাত্র উত্তরাধিকারী রাজার সাথে আগেই বিয়ে পাকাপাকি করে রেখেছে নঈম। উদ্দেশ্য যে করেই হোক বোনকে বিয়ে দিয়ে চৌধুরী স্টেট দখল করা। আর সে কারণেই রবিকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে গুন্ডা বাহিনী পাঠায় নীলার ভাই। পাহাড় থেকে পড়ে রবি প্রাণে বাঁচলেও আজ সে অন্ধ। বেলাপুঞ্জির সাপুরে মেয়ে নীলু তাকে নদী থেকে তুলে বাড়িতে নিয়ে আসে।
1: হ্যাঁ, আচ্ছা রবি, গান বুঝি তোর খুব প্রিয়?
2: খুব প্রিয়।
1: আমার চেয়েও।
0: ভাগ্যের একই খেলা। রাজা ডাক্তার হয়ে দেশে ফিরে পরিচয় হয় নীলার পরিবারের সাথে। রাজা পছন্দ করেছে নীলাকে, আর সেই কারণে নীলার ভাইয়ের বিয়ের প্রস্তাবে রাজি হয় রাজা। কিন্তু নীলার মনে শুধুই রবি। নীলা তার ভাইয়ের কাছে জানতে পারে তার ভালোবাসার রবি তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে।
1: বলো বলো আমার রবি কোথায়?
2: আরে ওকে কি জিজ্ঞেস করছো মেম সাহেব? নিজেকে জিজ্ঞেস করো। আমি তোমাকে জিজ্ঞেস করছি রবি কোথায়।
0: এদিকে রাজার লন্ডনে ডাক্তারি পড়ার সময় পরিচয় হয় লিজার সাথে। লিজা মনে মনে ভালোবাসে রাজাকে, কিন্তু রাজা তাকে সহপাঠী বন্ধু মনে করে। দুজন একসাথে দেশে এসে অন্ধ মানুষের চোখের আলো ফিরিয়ে দেবে সেই প্রতিশ্রুতি করে দুজন দুজনে। ঘটনাচক্রে চৌধুরী সাহেব বেলাপুঞ্জিতে পাহাড়ি দরিদ্রদের বিনা খরচে চক্ষু হাসপাতাল বানালে, যেখানে রাজা নিজেই সব রোগীর অপারেশন করবে। কিন্তু কে জানত তার হারিয়ে যাওয়া বন্ধু রবির চোখ তারই অপারেশন করতে হবে।
2: চোখে আলো ফিরে পেলে তুমি প্রথম কাকে দেখবে? ডাক্তার সাহেব। অন্ধ জীবনে যে নিজ হাতে আলো দান করে সে মহান, তাকে চোখ ভরে দেখা আশীর্বাদ। চোখ খুলে আমি প্রথমে সে মহান ব্যক্তিকে দেখব, আপনাকে দেখব।
0: পরিশেষে নীলার ভাইয়ের কুকর্মের বেড়াজাল ভেঙে নিজের ভুল বুঝতে পারে চৌধুরী সাহেব। প্রাণের বন্ধু রবিকে তার ভালোবাসার নীলাকে হাতে তুলে দিয়ে রাজা লিজাকে জীবন সঙ্গিনী করে নেয়। আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে। শ্রোতা বন্ধুরা, বন্ধু আমার, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, রোজিনা, জাফর ইকবাল, সুনেত্রা, আহমদ শরীফ, আনোয়ারা, প্রবীর মিত্র, এ টি এম শামসুজ্জামান, দিলারা, মিজু আহমদ, আবুল খায়ের সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোনো ছায়াছবির গল্প নিয়ে।

0: বন্ধুরা, মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের ফল মন্দ। কোনো কাজই সহজ নয়, আবার কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠিন কাজও সহজ হয়ে যায়। জীবনে উন্নতি করতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে গড়ে তুলতে পারেনি। জীবনে অর্থ, বিদ্যা, যশ, প্রতিপত্তি লাভ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।
1: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব গোলাম কিবরিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ও সমাজের বিভিন্ন স্তরের পেশা এবং শ্রমভিত্তিক সম্প্রদায়ের মানুষের জীবিকা নিয়ে প্রামাণ্য জীবনের গল্প। আজকের পর্বে থাকছে ফল বিক্রেতার সাক্ষাৎকার।

0: স্বাগত জানাচ্ছি আজকের জীবনের গল্পে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে মধুমাস জ্যৈষ্ঠ। বছরের এ সময়টিতে আম কাঁঠাল সহ নানা রকম রসালো সব মিষ্টি ফলের বিকিকিনিতে জমে ওঠে রাজধানী সহ সারাদেশের ফলের দোকানগুলো। রাজধানীর মহাখালীর ব্যস্ত সড়কের পাশে নানা রকম মৌসুমি ফল বিক্রি করছেন এমন একজন দোকানি বন্ধুকে নিয়েই সাজিয়েছি আজকের জীবনের গল্প। কি নাম আপনার?
1: সাইফুল ইসলাম সবুজ।
0: আমি দেখতে পাচ্ছি আপনি নানা রকম মৌসুমি ফল বিক্রি করছেন, এখানে কি কি ফল রয়েছে?
1: এই কাঁঠাল আছে, লিচু আছে, আম আছে, জামরুল, জাম, আনারস, বেশিরভাগই মৌসুমি ফল বিক্রি করি।
0: আপনার বাড়ি কোথায়?
1: মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটের গ্রাম।
0: এখন তো মৌসুমি ফল বিক্রি করছেন, বছরের অন্যান্য সময় আপনি কি করেন?
1: আমি সারা বছরই ফল বিক্রি করি।
0: কবে থেকে আপনি ফল বিক্রি করেন?
1: আমার মামার ফলের ব্যবসা ছিল, আমি লেখাপড়া করতাম আর পাশাপাশি মামার সাথে ফল বিক্রি করতাম। এরপরে যখন এসএসসি পাস করলাম, তারপরে নিজে একটা দোকান দিলাম, সেই থেকেই আজ পর্যন্ত ফল বিক্রি করতেছি, এ নিয়েই আমার সংসার চলে।
0: আপনার সংসারে আপনার পরিবারে কে কে আছেন?
1: আমার বাবা মা, আমার একটা বোন, আমার স্ত্রী আছে, আর আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, ওর 3 বছর বয়স চলে।
0: এই যে ফলের মৌসুম এলেই অনেক অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করছেন, এ ব্যাপারে আপনি কতটুকু সচেতন?
1: আসলে আমরা তো খুচরা বিক্রি করি, যিনি ফল বাগানের মালিক, আড়তদার, পাইকার, তারা যদি কিছু মেশায় আমাদের কিছু করার থাকে না। তারপরও আমি চেষ্টা করি সবসময় কেমিক্যাল মুক্ত ফল বিক্রি করতে, এটা খুবই অন্যায় কাজ, মানুষের জীবনের সাথে প্রতারণা করা। এই দেখেন, এই ফল আমার পরিবারের জন্য নিয়ে যাই, আমি নিজেও খাই।
0: অনেক ক্রেতাদেরই অভিযোগ রয়েছে পরিমাপে কম দেয়া হয়, বিশেষ করে ব্যস্ত ক্রেতারা যখন ফল কিনে থাকেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
1: হ্যাঁ, আমাদের অনেক ব্যবসায়ীরা এটা করেন, এটা তো খুবই অন্যায় কাজ, এর চেয়ে নোংরামি আর কিছু হতে পারে না। এক্ষেত্রে আমি মনে করি সবাই সচেতন থাকলে এগুলো হবে না।
0: আগামী দিনগুলোতে আপনি কি করবেন?
1: আমার বোন এখন ইন্টারে পড়ে, ও যতদূর পড়তে চায় অতদূর পড়াবো, আল্লাহ যে সন্তানটি দিয়েছে তাকে ভালো মানুষ হিসেবে করতে চাই, বাবা মাকে শান্তি দেওয়া, এটাই সবসময় স্বপ্ন দেখি, আল্লাহর কাছে ফরিয়াদ করি সৎভাবে যাতে জীবিকা নির্বাহ করতে পারি।
0: এবারে আপনার গ্রামীণ জীবনের ছেলেবেলার কথা একটু জানতে চাই।
1: আমি যখন স্কুলে পড়তাম, ছুটির দিন হলে বাবার সাথে নদীতে মাছ ধরতাম, খুব ভালো লাগতো, ওই সময়টাকে আমি খুব মিস করি। বন্ধুদের সাথে কত রকম খেলাধুলো করতাম, নদীতে সাঁতার কাটা, একসাথে মাছ ধরা, ডাঙ্গুলি খেলতাম, কাবাডি খেলতাম, বল খেলতাম, আসলে সেই সময় এটা মজাই ছিল আলাদা। এখন তো জীবন বাস্তবতায় এই যান্ত্রিক কোলাহলের মধ্যে আসি, কিন্তু মনটা গ্রামেই পড়ে থাকে। আমাদের গ্রামে গাজির গান হয়, বাউল গান হয়, সেখানে যেতাম, ভালো লাগে, আমি এখনও মাঝে মাঝে গুনগুন করে গান গাই।
0: এ মুহূর্তে এমন কোনো গানের কথা মনে পড়ছে যে গানটি শুনলে আপনার খুব ভালো লাগবে?
1: দেখবে খোদার মহান ছবি, তোমার চর্মচক্ষের পর্দা খোলো, ভাবের দেশে চলরে মানুষ, ধ্যানের দেশে চলো।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: বন্ধুরা, সুর ও সঙ্গীত আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সঙ্গীতের জাদু আমাদের জীবনকে করে তোলে আরও রঙিন ও সমৃদ্ধ। মানুষের হাসি, কান্না, প্রেম, বিরহ, যুদ্ধ, প্রেরণা ও আধ্যাত্মিকতা সব কিছুই মিশে আছে বাদ্যযন্ত্রের সুরে। একথা অনস্বীকার্য যে প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বাদ্যযন্ত্র সঙ্গীতের মাধ্যমে মানুষকে আনন্দ, শান্তি, উদ্দীপনা ও ঐক্যের বার্তা দিয়ে আসছে।
0: শ্রোতা বন্ধু, এ পর্বে আমরা শুনব অধ্যাপক রিনাত ফৌজিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উৎপত্তি, ব্যবহার ও সুর নিয়ে গ্রন্থিত পর্ব সুর স্পন্দন। আজকের পর্বে থাকছে মৃদঙ্গ প্রসঙ্গে আলোচনা।
2: মৃদঙ্গ একটি আনুদ্ধ বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রটি বেশ প্রাচীন। মৃদঙ্গ শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, মৃদ মানে মাটি বা কাদা আর অঙ্গ মানে দেহ। এ থেকে বোঝা যায় প্রথম দিকে এই যন্ত্রটি কাদামাটি দিয়ে তৈরি করা হতো। এখনকার সময়ে যেসব মৃদঙ্গ দেখা যায় তা কাঠের তৈরি। মৃদঙ্গ সাধারণত নিম, কাঁঠাল বা রক্তচন্দন কাঠের তৈরি হয়ে থাকে। মৃদঙ্গের আরেক নাম খোল। কাঠ দিয়ে মোচার মতো আকৃতিতে এর দেহ তৈরি করা হয়, অনেকটা ঢোলের মতো কিন্তু ঢোলের চেয়ে সরু। একে বলে অঙ্গ। এটি বাদ্যযন্ত্রের মূল কাঠামো। দুই ধারের দুই মুখ চামড়া দিয়ে ঢাকা থাকে, একে ছাউনি বলে। ছাউনির ধার বরাবর গোলাকার চামড়া পট্টিকে কানি বলে। ডান দিকের ছাউনির মাঝামাঝি গোলাকার কালো অংশকে গাব বলে, এটি বাম দিকের অংশে থাকে না। মৃদঙ্গের ডায়নামুখ ছোট এবং বায়ামুখ তুলনামূলক বড়। বাম দিকে ভারী ধরনের আওয়াজ হয় আর ডান দিকে আঙুলের সাহায্যে বিভিন্ন ধরনের শব্দ উৎপন্ন করা হয়। এগুলোকে মৃদঙ্গের বর্ণ বা বোল বলা হয়। ডান দিকের শব্দ কিছুটা চড়া এবং তীক্ষ্ণ। ডান দিকের ছাউনির গাব ও কানির মাঝের অংশ এবং বাম দিকের কানি বাদে বাকি অংশকে সুর বলে, একে ময়দানও বলে। ছাউনি ও কাঠামোর সংযোগ যেখানে হয় সেখানে মৃদঙ্গের মুখ ঘিরে বৃত্তাকারে চামড়া দিয়ে বিশেষ ধরনের বাঁধাই করা হয়, এর নাম পাগড়ি বা গাজরা। বাঁধার সময় খেয়াল রাখা হয় ছাউনি যেন টান টান থাকে। এই টান টান ভাব বজায় রাখবার জন্য চামড়ার তৈরি লম্বা এক ফিতে নেওয়া হয়, একে দোয়ালি বা ছোট বলা হয়। এই ছোট পাগড়ির মধ্যে যাওয়া আসা করে ছাউনিকে টান করে বেঁধে রাখে। পাগড়ির উপরে সরু ছিদ্রপথ দিয়ে ছোট যাওয়া আসা করে, এই ছিদ্রকে ঘর বলা হয়। কাঠামো এবং ছোটের মাঝে আটটি গোলাকার কাঠের টুকরা দিয়ে ডান দিকের ছাউনিতে সুনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এগুলোকে গুটি বা গুলি বলে। প্রয়োজন মতো এই গুটিকে উপরে বা নিচে নামিয়ে মৃদঙ্গে সুর উঁচু নিচু করা যায়। ফিতার সাহায্যে গলায় ঝুলিয়ে অথবা মাটিতে রেখে বসে খালি হাতে এই যন্ত্রটি বাজানো হয়। বসে বাজাতে হলে প্রথমে মেঝেতে সোজা হয়ে বসে মৃদঙ্গটি আড়াআড়িভাবে পায়ের উপর রাখতে হয়। এরপর হাতের তালু ও আঙুলের ডগা দিয়ে চামড়ায় আঘাত করে বাজাতে হয়। কীর্তন, ভজন এসব গানে এবং মণিপুরী নাচের সাথে খোল বা মৃদঙ্গ বাজানো হয়।
1: বন্ধুরা, চলুন একটি গান শুনে আসি। একটি লালন গীতি শুনবো আবু বকর সিদ্দিকীর।

0: শ্রোতা বন্ধু, লালন গীতি শুনতে শুনতে সময় হলো আজ বিদায়ের।
1: তবে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি এবং প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন সকাল 9টার বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তুহিনুর সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিখ আল মাররি। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস

0: সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর বারিক সাইদ আল সামিখ এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় 2,800 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আজ থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। গতকাল রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে একথা জানানো হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর 02-410-53294, 02-226-40510 ও 02-22-33833397 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরবে আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে আগামী 26 মে অর্থাৎ ঈদের আগের দিন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এই ঘোষণা দেয়। সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশ ওমানও আগামী 27 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় এবং শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ 156 রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। এর আগে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 110 রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 13 রানে অপরাজিত রয়েছেন। পাকিস্তান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 232 রান করে। বাংলাদেশ দলের প্রথম ইনিংসের সংগ্রহ 278 রান। আজ সকাল 10টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও শামিমা নাসরিন জেমি।

0: প্রিয়শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের সাপ্তাহিক জনপ্রিয় সঙ্গীত অনুষ্ঠান প্রিয় গানের আজকের আয়োজনে। আর কিছুদিন পরই পবিত্র ঈদ উল আজহা, তাই সবাই এখন কোরবানির পশু ক্রয়ের প্রস্তুতি নিচ্ছেন। তারই ফাঁকে ব্যস্ততার এই সময়টিতে আজকের দিনের কার্যক্রমের শুরুতে আপনাদের মনকে চাঙ্গা করতে মে মাসের জন্য নির্ধারিত কিছু গান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই সাথে এই গানগুলো আপনাদের অনেক ভালো লাগবে, সেটি আমরা আশা করছি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে প্রচারিত গানগুলোর মধ্য থেকে যদি কোনো গান আপনাদের পছন্দ হয়, তবে ভোট করুন আমাদের ঠিকানায়। আর আমাদের কাছে চিঠি লিখে ভোট করার ঠিকানা: প্রিয় গান, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরা বাংলা নগর, ঢাকা 1207। অথবা আমাদেরকে ইমেলের মাধ্যমে ভোট করতে পারেন bbpriyogan@gmail.com, অর্থাৎ bbpriyogan@gmail.com এই ঠিকানায়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠান শুরু করি।
0: আজকের প্রিয় গান অনুষ্ঠানে প্রথম যে গান আপনাদের শোনাব, সেই গানে কণ্ঠ দিয়েছেন মোহিত খান এবং সুস্মিতা দেবনাথ সূচি। আধুনিক গান সপ্তাহ ঘুরে শ্রোতাদের সর্বাধিক ভোটে এই সপ্তাহ রয়েছে গানের তালিকার প্রথম স্থানে। এই গানে ভোটকৃত শ্রোতাদের শ্রোতারা হচ্ছেন
1: ময়মনসিংহ থেকে জুবায়াল ফাহাদ, সাইমা রহমান, ওয়াহেদ ফারুকুজ্জল, তসলিমা আসিফ এজাজ, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম আশিক, আকাশ, জায়দুল ইসলাম, পারভেজ, সায়েম, সিয়াম আলভি, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানি, ইয়াসমিনাখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ হারুন, আমিন, রাজু, আমান, মাহাদি রেজা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাইদহ থেকে এস এম সবেত আলী, মানিকগঞ্জ থেকে মেহেদী হাসান মামুন, আরিয়ান শামীম, মাজিদ খান, রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার, নাটোর থেকে জহির আলী এবং পাপিয়া বেগম। প্রিয় বন্ধুরা, এই গানটির গীতিকার হচ্ছেন ফরিদা ফারহানা এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন আবদুল্লাহ খান। চলুন বন্ধুরা, তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান। আর বন্ধুরা, আধুনিক গানটি পছন্দ হলে পুনরায় ভোট করে ফেলুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের পরবর্তী গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী জেরিন তাবাসসুম হক। সপ্তাহের ব্যবধানে দেশাত্মবোধক এই গানটি ধরে রেখেছে। গানের তালিকায় তার আগের স্থান এবং এই গানে যারা ভোট করেছেন তাদের নামগুলো হচ্ছে মানিকগঞ্জ থেকে জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারগঞ্জ থেকে আদান আলম, খন্দকার বশির, নরসিংদী থেকে ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার এবং আব্দুর রাজ্জাক।
1: আর ভোট করেছেন শরীয়তপুর থেকে মাসুম বিল্লা, ময়মনসিং থেকে বিকাশ, রতন, রিয়া, সালমা, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল ও আরিফ। সাভার থেকে জাকারিয়া শাহিন, দুলাল আহমেদ। গাজীপুর থেকে অমিত হাসান ও মুসলিম উদ্দিন। চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, নাজিম, সজ্জাদ ও সাদিকা। এবং শেরপুর থেকে ভোট করেছেন অমিত মণ্ডল, জয়শ্রী মজুমদার।
0: এই গানটির গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা এবং সুরের সঙ্গীত পরিচালনাও করেছেন শাবাব আলী আরজু। চলুন বন্ধুরা, তাহলে গানটি শুনে আসি এখন। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি এই গানটি আবারও ভালো লাগে, আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

0: প্রিয় বন্ধুরা, এখন আপনাদের শোনাবো আপনাদের আমাদের আজকের আয়োজনের গানের তালিকায় 3 নম্বরে থাকা আরও একটি চমৎকার শ্রুতিমধুর আধুনিক গান। শিল্পী পুলক অধিকারীর গাওয়া এই গানের যে শ্রোতা বন্ধুরা পুনরায় ভোট করেছেন গত সপ্তাহে, তাদের নাম হচ্ছে মাদারীপুর থেকে রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন, কামাল উদ্দিন, গাজীপুর থেকে মৌমিতা সরকার, সৌমিক রায়, হরিপদ বসাক, ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবাত আলম, সামিন, লায়লা আলম, মনিয়া আলম, এবং কুড়িগ্রাম থেকে ভোট করেছেন ফারুক আহমেদ।
1: ফরিদপুর থেকে সায়েম আহমেদ, সুনিয়া পারভিন, লিলি আক্তার, রাজবাড়ী থেকে কফিল উদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ জাহিদ, সিরাজগঞ্জ থেকে শাহিদ আলী, লাকি খানম, জামালপুর থেকে গিয়াস সর্দার। বন্ধুরা, এই গানটি গীতিকার হচ্ছে মনিরুজ্জামান মনির এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রিপন খান। চলুন বন্ধুরা গানটি শুনি, আর গানটি পছন্দ হলে ভোট করতে থাকুন।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান সঙ্গীতানুষ্ঠানে এখন আপনাদের শোনাব একটি লোকগীতি। আর এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী। আর এই গানকে ভোট করে যে সকল শ্রোতা গানের তালিকায় চার নম্বরে ধরে রেখেছেন তাদের নাম হচ্ছে
1: কুষ্টিয়া থেকে মেহেদী হাসান শিউলি আক্তার, ভোলা থেকে এনামুল হক আবির, নাসিমুন্নেসা, কুমিল্লা থেকে রাজীব হায়দার রানু বেগম, ময়মনসিংহ থেকে বিকাশ রতন, রিয়া সালমা, রাজু আকাশ, সাবিনা রাজীব, মিলা, জুয়েল আরিফ, ওয়াহেদ ফারুক, উজ্জ্বল, তাসতিমা আসিফ ও এজাজ।
0: এই গানটির কথা হচ্ছে ঘুমটা দিয়া বউ সাজিলাম। সুন্দর একটি গান, তাই না?
1: খুবই চমৎকার। গানের কথা লিখেছেন মইনুল কারিগর, সুর সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল আলদিন।
0: চলুন বন্ধুরা গানটি শুনে আসি। আর এই গানটি ভালো লাগলে আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

0: শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে এখন শোনাবো একটি আধুনিক গান। সুরুল এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাশেদ উদ্দিন। আপনাদের ভোটে আজকের 5 নম্বরের গানের তালিকায় রয়েছে। মুন্সীগঞ্জ থেকে ভোট করেছেন ফরিদা বেগম, শাহিলা বেগম, আবুল কাশেম। সিলেট থেকে নাদিরা বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ। ঢাকা থেকে মোহাম্মদ বশরত আলম, তহসিন, সোহাইলা সুবহি, মোহাম্মদ তহিদুর আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফারজান হোসেন, লাবিবা হোসেন।
1: বন্ধুরা, এই গানটির কথা হচ্ছে হায় আজো আমি। গীতিকার আবিদা রহমান এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আনিসুর রহমান তনু। চলুন বন্ধুরা, সবাই মিলে গানটি শুনি। আর এই গানটিও যদি ভালো লাগে, আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনের গানের তালিকায় ৬ নম্বরে রয়েছে সুন্দর সুরের একটি আধুনিক গান, আর এই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী ঝুমুর রায়। যে সকল শ্রোতা বন্ধুরা এই গানকে পছন্দ করে ভোট করেছেন তাদের নামগুলো হচ্ছে ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময়, রোজিনা আক্তার, নাটোর থেকে শিখা রানী, রাজশাহী থেকে সালমা সুলতানা, মোহাম্মদ মাসুদুর রহমান, ঢাকা থেকে উম্মে সালমা বিপাশা, তাহিয়া আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল ফাহিম, আদনান সত্তাজ, মাধুরী এবং সবুজ। আর এই গানটির কথা হচ্ছে তোমায় কেন ভালোবাসি। গানটির গীতিকার মোহাম্মদ দুলাল হোসেন এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াদুদ সরকার। চলুন তাহলে শুনে আসি গানটি, আর গানটি পছন্দ হলে ভোট করুন এখনই।

প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে 7 নম্বরে রয়েছে একটি দেশাত্মবোধক গান। সমবেত কণ্ঠে গাওয়া শ্রুতিমধুর এই গানটি শুনে শেষ করব আমাদের আজকের আয়োজন। দেশাত্মবোধক এই গানে গত সপ্তাহে ভোট করেছেন যারা, তারা হলেন নোয়াখালী থেকে হারু, রুতেলা নীলা, সাজু শান্তা সম্প, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে পূর্বী জোয়ারদার, শরীয়তপুর থেকে ভোট করেছেন নাসিরুদ্দিন মোল্লা, জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন, মনমি ঘোষ। প্রিয় বন্ধুরা, বাংলা মায়ের ফসল এই কথামূলক গানটির কথা লিখেছেন সুব্রত পাল এবং সুর সঙ্গীত পরিচালক করেছেন রিপন খান। চরণ উপভোগ করে এদেশাত্মবোধক গানটি, এবং যদি এই গানটি ভালো লাগে তাহলে আবারও ভোট করুন আমাদের ঠিকানায়।

0: হাসে সোনার চাষি।
1: প্রিয় বন্ধুরা, আজকে প্রিয়গণ অনুষ্ঠান শেষ করার আগে বরাবর মতো আপনাদের জানিয়ে দিই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত কিংবা আপনাদের পছন্দের গানকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লেখার ঠিকানা প্রিয়গণ প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন বিবি প্রিয় গান PRIYO প্রিয় GAAN priyogan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
2: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দের এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতার শুনতে থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লায়লা আলম, উপস্থাপনায় মোহাম্মদ জসিমউদ্দিন ও শামিমা নাসরিন জেমি, প্রকৌশল দায়িত্বে ছিলেন আফরোজ আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানের প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনটালিতে আপনাদের জন্য আমাদের এবারে নিবেদন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুশ্রী ভট্টাচার্য।

অনুশ্রী ভট্টাচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। পরিবেশনায় এখন রয়েছে আধুনিক গান। শিল্পী মনির খান প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।

মনির খানের গাওয়া আধুনিক গান শুনছেন। এবারে গানটি লিখেছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: দুখানি আধুনিক গান শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে, গেয়েছেন মনির খান,
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে

0: জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
0: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
0: একদম ঠিক বলেছ। তারপর ধরো আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
0: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন শামিক আল মারমি। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই কথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর বারিক সাইদ আল শামিক এই সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা

0: ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় 2,800 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে 6,000 দক্ষ ড্রাইভার নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আজ থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হবে। গতকাল রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানানো হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী দুবাই যাওয়ার পর প্রশিক্ষণকালীন কর্মীদের বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করতে কোম্পানিটির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স সহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগেরও অনুরোধ করেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকারম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাওকোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর 02410532940, 02226640510 এবং 02223383397 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং আগামী 26 মে পবিত্র হজ পালিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এই ঘোষণা দেয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 এবং 3 উইকেটে 110, পাকিস্তান 232। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন স্টুডিও থেকে সরাসরি পল্লিগীতিকে শোনাবেন আফিয়া আক্তার আবেদা, গানের কথা ও সুর সিরাজুল ইসলাম।

এবার আমি যে গানটি গাইব, গানটির লেখক আহমেদ কাউসার, সুরকার আশরাফ উদাস। গানটি গাইছি

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতিকে শোনালেন আফিয়া আক্তার আবেদা।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নিবেদন করছি নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ মাহমুদুল হাসান।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন মোহাম্মদ মাহমুদুল হাসান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান শুনবেন শিল্পী অনিন্দিতা তালুকদার। এটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। গানের কথা ডক্টর মোহাম্মদ আরিফ, সুর নকিব খান।

আমার দ্বিতীয় পরিবেশনা মিতালী মুখার্জির গাওয়া আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। এটার কথা লিখেছেন রতন সাহা, সুর অঞ্জন চট্টোপাধ্যায়।

0: স্টুডিও থেকে সরাসরি আধুনিক গান গেয়ে শোনালেন শিল্পী অনিন্দিতা তালুকদার। এদেশ আপনার আমার আমাদের সকলের, আসুন দেশকে ভালোবাসি, দেশের সেবায় নিয়োজিত থাকি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, লুলুয়া ইসাক মুন্নি এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, মেজবা চৌধুরী, আফরোজা আক্তার, লুৎফুন নাহার মেরি ও হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এবার শুনবেন যন্ত্রসঙ্গীতের আয়োজনে লোকসুরে গিটার, বাজিয়েছেন শিল্পী এ সামাদ খান।

0: এতক্ষণ লঘু সুরে গিটার শুনলেন, বাজিয়েছেন শিল্পী এসামাদ খান।
1: এ অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, এখন আমাদের স্টুডিও থেকে সরাসরি দুখানি পল্লীগীতি গিয়ে শোনাবেন শিল্পী শ্রী পলাশ চন্দ্র শীল। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলও সরাসরি প্রচারিত হবে।

0: এতক্ষণ আমাদের স্টুডিও থেকে পরপর দুখানি পল্লীগীতি সরাসরি গিয়ে শোনালেন শিল্পী শ্রী পলাশ চন্দ্র শীল। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
2: কি বলতো?
1: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
1: আরে
2: ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করে?

0: তুলে নেবেন না।
1: ও স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে ওরা মেরে ফেললো।
2: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
3: স্যার এই পোলাটা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি ছিনতাই টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
2: এই তুমি জিতু না?
1: হ্যাঁ স্যার।
2: তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
1: স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
4: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তারে অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
2: জিতু কথা কি সত্যি?
1: জি স্যার, স্যার বিশ্বাস করেন চুরির ব্যাপারে আমি কিছু জানি না। তবে স্যার আমি টিকটক করছিলাম, এটা সত্যি আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
0: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
2: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক, এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
3: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
2: জিতু।
1: জি স্যার।
2: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
1: হ্যাঁ স্যার।
2: এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
1: জি স্যার।
2: তুমি কি ভালো হতে চাও?
1: জি স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি, আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো, আমি আর এমন করবো না স্যার।
0: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি স্নিগ্ধা সোহানা হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয় সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মাররি। গতকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানান। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর বারিক সাইদ আল সামিক এ সময় উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা ও ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনি গতকাল রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্ব ব্যাংকের সহায়তায় 2,800 কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে।

0: প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী বলেছেন, সরকারি কর্মকর্তাদের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং জনগণ যেন হয়রানির শিকার না হয় সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি গতরাতে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কোর্সে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রশাসনিক কর্মকর্তাদেরকে দাপ্তরিক কর্মকাণ্ডের বাইরে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকারি নীতিমালা অবশ্যই অনুসরণ করতে হবে। ক্ষেত্রবিশেষে দলীয় কোন বক্তব্য তার একান্ত নিজস্ব বিষয় হিসেবে গণ্য হবে। মোহাম্মদ আব্দুল বারী বলেন, পদোন্নতির একমাত্র মাপকাঠি হবে সততা, দক্ষতা এবং মেধা। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর 02410532 94, 02226640510 ও 02223383397 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং আগামী 26 মে পবিত্র হজ পালিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এই ঘোষণা দেয়। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 137 রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 4 উইকেটে 137, পাকিস্তান 232। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। কণ্ঠ দিয়েছেন নুসরাত জাহান।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনেন, শিল্পী ছিলেন নুসরাত জাহান।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন তাই বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, গীতিকার মোহাম্মদ ইকবাল হাসান এবং সুরকার টিপু সুলতান বাবর।

0: আধুনিক গান শুনলেন মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ড বিষয়ক গানটি শুনবেন। কথা সুর আবু বকর সিদ্দিক।

0: সমবেত কণ্ঠে ফ্যামিলি কার্ড বিষয়ক গানটি শুনলেন।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দুবালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বিদ্যুতের তার মাঝে মাঝে পরীক্ষা করুন। পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: প্রিয় শ্রোতা, একরাশ প্রীতিময় শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন, সুস্থ সুন্দর নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের জন্য প্রয়োজন নিরাপদ পরিবেশ এবং নিরাপদ পরিবার। নিরাপদ পরিবার বলতে আমরা সেই পরিবারকে বুঝি যে পরিবারের সদস্য সংখ্যা কম থাকলেই কেবল সবার মৌলিক অধিকার পূরণ করা যায়। আমরা সবাই জানি ছোট পরিবার সুখী পরিবার, আর সুখী পরিবার গড়ে তুলতে হলে দাম্পত্য জীবনের শুরুতে স্বামী স্ত্রীকে ছোট পরিবার গড়ে তোলার বিষয়ে একমত হতে হয়। সন্তান ছেলে কিংবা মেয়ে যাই হোক দুটির মধ্যে রাখতে হবে। নানা কারণে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হল বাল্যবিবাহ। বাল্যবিবাহের কারণে সামাজিক অশান্তি অস্থিরতার পাশাপাশি প্রসূতি এবং নবজাতকের মৃত্যু ঝুঁকিও বেড়ে যায়। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। আশার কথা হল বাল্যবিবাহের হার কমে আসছে, তারপরও এই হার শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দেশের এক বিরাট অংশ কিশোর কিশোরী। আমাদের এই কিশোর কিশোরীরা দেশ এবং জাতির সম্পদ। এদের সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশ আমাদের তৈরি করে দিতে হবে। বয়সন্ধিকাল মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময় নানা ধরনের শারীরিক পরিবর্তন হয়, মন ছুটে চলে এদিক সেদিক, এবং এই সময়টাই নানা ধরনের মানসিক চাপ কিংবা অস্থিরতা দেখা দেয়। তাই সব বাবা মাকে সন্তানের বয়সন্ধিকালীন সময় তারা যেন বিপথে চলে না যায় তার জন্য সতর্ক ও সচেতন থাকতে হবে। সন্তানদের সাথে এই সময় পিতামাতাকে বন্ধুর মতো আচরণ করতে হবে, খোলামেলা কথা বলতে হবে, কোনো বিষয়ে অবহেলার কারণে কঠোর শাসন না করাই ভালো এই সময়টাই। আমাদের আদরের ভবিষ্যৎ প্রজন্ম বয়সন্ধিকালীন সময় যেন ভালোভাবে অতিক্রম করে দেশের জন্য যোগ্য নাগরিক হয়ে ওঠে, এই কামনায় শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠান। তো আসুন বন্ধুরা, আমাদের আজকের আয়োজনের দিকে ফিরে তাকানো যাক। শুরুতে আপনাদের জন্য রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। আলোচনার বিষয় হচ্ছে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ে প্রাক কাউন্সেলিং এর গুরুত্ব সম্পর্কে। সাক্ষাৎকার প্রদানে ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, সাক্ষাৎকার গ্রহণে আমেনা বেগম লাবণী।
1: সুপ্রিয় শ্রোতা, আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নিয়াজ মোহাম্মদ কামালি, উপপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তিনি আলোকপাত করবেন কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ে প্রাক কাউন্সিলিং এর গুরুত্ব এ বিষয়ে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে আমাদের এই বিষয় সম্পর্কে, যে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ে প্রাক কাউন্সিলিং এর যে গুরুত্ব এই বিষয়টি সম্পর্কে।
2: ধন্যবাদ আপনাকে। কিশোর কিশোরী আমরা কিন্তু একসময় কিন্তু গুরুত্বই দিতাম না। এই কিশোর কিশোরীরা যদি সঠিকভাবে গড়ে না উঠতে পারে তাহলে পরবর্তী জীবন তাদের খুবই দুর্বিষহ হয়। 11-14 বছরের মধ্যে যে একটা কিশোর এবং কিশোরী যে গুরুত্ব, মানে তখন একটা শারীরিক একটা পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তনের সময় যদি সঠিক জিনিসগুলো না জানতে পারে তারা কিন্তু অনেক প্যানিক হয়ে যেতে পারে, অনেক ভীতিকর অবস্থা হতে পারে, যেটা সাইকোলজিক্যাল ইফেক্ট হয়ে এমনও হতে পারে যে সে পরবর্তীতে নর্মাল কর্মকাণ্ডে সে জড়িত হতে পারে না। এই কারণের জন্য আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে আমরা এই জিনিসগুলা, যে কিশোর কিশোরীর কাউন্সিলিং এখন ম্যান্ডেটরি এবং বাধ্যতামূলক হওয়া উচিত, এবং এই জন্য আমরা গণসচেতনতার মাধ্যমে সারা বাংলাদেশেই আমরা প্রচার করছি, যেমন রেডিও, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া। তাছাড়াও আমাদের পর আপনি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা হেলথ কমপ্লেক্স, MCWC ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল এবং মেডিকেল কলেজ হসপিটালের পরিবার পরিকল্পনা মডেল ক্লিনিকগুলোতে। রিসেন্টলি যে জিনিসটা হয়েছে, সরকার আমাদেরকে, আমরা গত 3-4 বছর আগের থেকে যেটা করছে যে অ্যাডোলেসেন্ট কর্নার নামে হেলথ কমপ্লেক্সে একটা কর্নার তৈরি করা হচ্ছে। ওখানে কিশোর কিশোরীরা আসে এবং তাদেরকে সুন্দর পরামর্শ দেওয়া হয়। একটা জিনিস খুশি, হ্যাঁ, বয়স অনুযায়ী এবং তার কি নিড, তার কি প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তাকে সেই সেবাটা দেওয়া হচ্ছে। যেটা যে সরকার তাদেরকে, এই যে কিশোরীরা তাদের যে এই যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার যে, এবং এটার গুরুত্ব কতটুকু, এগুলো কিন্তু, এবং এই জিনিসটাকে আমরা ফ্রি অফ কস্ট সরকার কিন্তু এটাকে সেবা দিচ্ছে।
1: অনেক চমৎকার বলেছেন। আর এই বিষয়ে গুরুত্ব কতটা?
2: গুরুত্ব তো আমি বলবো যে একদম অপরিসীম এবং 100%। যেটা কেন, আপনি যদি হাইজিন মেনটেন না হয়, আমরা যেরকম আগে যেটা শুনতাম দাদি নানিদের ইয়ের, সেটা হলো যে এই কাপড় ন্যাকড়া এগুলো ব্যবহার করতো, এতে যে কত কন্টামিনেটেড হইতো, কত ই হতো, লিকোরিয়া এবং মনিলিয়াসিস বিভিন্ন অসুখে জর্জরিত হতো। এগুলোতে হতো কি, একটা অসুস্থ মার ঘরে কিন্তু একটা অসুস্থ বাচ্চা হবে। তো এই কারণের জন্য এখন কিন্তু আমরা সচেতন হইছে এবং এই জিনিসগুলো যে নর্মাল, এগুলো লজ্জার কোনো বিষয় না, এটাও কিন্তু বাচ্চাদেরকে বুঝাতে হবে। আর যার জন্য প্রি কাউন্সেলিংটা তো খুবই গুরুত্ব বহন করে, এখানে অগ্রণী ভূমিকার পালন করতে হবে প্রথমে মা এবং তারপরে বাবা, তারপরে অন্যরা। তবে এখানে কিন্তু বন্ধুসুলভ আচরণ করতে হবে মা বাবাকে, এটা আমি বলবো।
1: আর এই গুরুত্বের প্রেক্ষিতে তাদের পরবর্তী জীবনের উপর কতটা প্রভাব ফেলতে পারে?
2: এখানে কিন্তু একটু আগেই বলতেছিলাম যে আপনার প্রভাব তো পড়বেই, যদি লিকুরিয়া অবস্থায় যদি কোনো বাচ্চা নেয় বা মনিলিয়াসিস হয়েছে, ক্যান্ডিডিয়াসিস হয়েছে, সেই সব মাদের ঘরে যদি বাচ্চা হয় তাহলে অসুস্থ বাচ্চা হবে, সে অসুস্থ বাচ্চা অসুস্থ বিভিন্ন রকম ই হতে পারে এবং রোগ নিয়ে জন্মাবে এবং দেখা যাবে যে বিভিন্ন হ্যান্ডিক্যাপ চাইল্ডও তৈরি হয়ে যেতে পারে। তো এইটা যদি হয়, আর আপনি জানেন তো সমাজে একটা হ্যান্ডিক্যাপ চাইল্ড কিন্তু বোঝা স্বরূপ, একটা সুস্থ বাচ্চা কিন্তু দেশ এবং সারা বিশ্বের জন্য একটা বিরাট অবদান রাখতে পারে এবং সম্পদ হিসেবে বিবেচিত হয়।
1: এই বিষয়ে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে মানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
2: প্রথম পদক্ষেপটা হলো যে আমরা যে কাউন্সিলিংটা সেটা আমরা স্যাটেলাইট ক্লিনিক থেকে আরম্ভ করছি, তারপর কমিউনিটি ক্লিনিকে করলাম, উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা কর্নার করছি, ওখান থেকে বলে দেওয়া হচ্ছে তুমি যদি পর্যাপ্ত এটা বুঝতে না পারো তাহলে ওই কর্নারে যাবা, আরও আমাদের যে বিশেষজ্ঞ যারা কাউন্সিলর আছে তাদের মাধ্যমে তাদেরকে, এবং নিরিবিলি একজনের কথা যেন আরেকজন না শুনতে পারে সেই ব্যবস্থাও কিন্তু আমরা করেই কাউন্সিলিংগুলি করে থাকি। যার জন্য এখন আমাদের প্রায় অর্ধেকের বেশি উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যাডোলেসেন্ট কর্নার হয়েছে এবং আগামী পর্যায়ক্রমে আগামী সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে অ্যাডোলেসেন্ট কর্নার, যেটা প্রি কাউন্সিলিং বলেন এবং কিশোর কিশোরীদের যে কাউন্সিলিং মাসিক হয়ে গেল, তারপর যে তার প্রবলেমগুলো আর যেটা মা বাবাকে বলতে পারতেছে না সেটা ডক্টরকে বলতে পারবে, আমাদের কাউন্সিলরদেরকে বলতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে ফেলছি। এবং এখন আরেকটা জিনিস খুশি হবেন, এই অ্যাডোলেসেন্ট কর্নারে সরকার ফ্রি অফ কস্ট দিচ্ছে। যেমন একটা মেয়েকে দেখা গেলো রক্তশূন্যতা, এক ভিটামিনের অভাব, সেইগুলো কিন্তু আমরা সাপ্লিমেন্ট হিসাবে ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে সরকার থেকে, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে, তারপর সাথে তার যেটা প্রয়োজন এবং কোথায় গেলে সে সেবাটা পাবে সেই ব্যবস্থাও তাকে করে দেওয়া হচ্ছে, রেফারাল সুন্দর সঠিক এবং রেফারাল সিস্টেমটা করে দেওয়া হচ্ছে।
1: আর এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে কি মাঠ পর্যায়েও কাজ হয়?
2: হ্যাঁ, ওটা তো আপনাকে বলতেছিলাম, মাঠ পর্যায়ে তো অবশ্যই আমাদের প্রথমে হলো বাড়ি বাড়ি যেয়ে আমাদের FW তারা বাড়ি বাড়ি যায় এবং তার সাথে সাথে আমরা কিন্তু পেইড পেয়ার ভলেন্টিয়ার তৈরি করছি। হ্যাঁ, এরা বাড়ি বাড়ি যায় বলে, তখন মা বাবাকে উদ্বুদ্ধ করে, তখন বলে যে না এটা তো ভালো, তাহলে আমার মেয়ে বা আমার ছেলের জন্য একটা পরামর্শ নিয়ে আসি। ওনারা তখন দেখায় দেয় যে কোথায় গেলে ভালো পরামর্শ পাবে। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানে ভিজিটর আছেন, তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার আছে, তারা সুন্দরভাবে তাদেরকে কাউন্সিলিং করে। পরে তারপরে যদি সে ই না হয় তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যাডোলেসেন্ট কর্নারে আসে। প্রত্যেকটা মা বাবার উচিত এই অ্যাডোলেসেন্ট কর্নারে যে তার নিজস্ব যে উপজেলাতে আছে সেখানে যে পরামর্শটা নেওয়া উচিত এবং তার বাচ্চা এবং ছেলে অথবা মেয়ে তারা যাতে সুস্থ জীবন পায় পরবর্তী জীবনে, সেই অবদান রাখার জন্য তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে, এটা আশা করব।
1: আর এই কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন যে বিষয়, যে প্রাক কাউন্সিলিং এর গুরুত্ব, এ বিষয়ে আপনার নিজস্ব পরামর্শ কি?
2: আমার নিজস্ব পরামর্শ হলো যে প্রত্যেকটা যে বাবা মা জানেন তারা তো দিবেনই কাউন্সিলিং, তারপর কিছু ডেফিসিয়েন্সি থাকলে যদি না আরও কিছু জানানো উচিত অ্যাডোলেসেন্ট কর্নারে নিতে হবে, নাহলে ওখানকার যে অ্যাডোলেসেন্ট কর্নারে যদি তারাও যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে সংশ্লিষ্ট যে ডক্টর আছে তার কাছে রেফার করবে। এইভাবে কাউন্সিলিং করে একটা সুস্থ মানুষ যেভাবে বেঁচে থাকতে হয় সেই সঠিক পরামর্শ নিয়েই জীবন ধারণ করা উচিত এবং বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে, তখন প্রত্যেকটা মানুষকেও কিন্তু উন্নত হতে হবে, তার জন্য এই প্রি কাউন্সিলিংটা খুবই ম্যান্ডেটরি বলে মনে করি।
1: আর বাবা মার ক্ষেত্রে এই সন্তানদের, যে কিশোর কিশোরীদের প্রতি কতটা বন্ধুসুলভ হওয়া উচিত?
2: একদম ফ্রেন্ডলি হওয়া উচিত, যে এটা কোনো ব্যাপারই না, এটা ছেলে হোক মেয়ে হোক, এবং বন্ধুসুলভ আচরণ যেখানেই না হচ্ছে সেখানে কিন্তু ড্রাগ অ্যাডিক্টেড বলেন বা অন্য অসামাজিক যে কার্যকলাপে ছেলে মেয়েরা জড়িয়ে যায়, কারণ তো উঠতি বয়সে কিন্তু হরমোনের প্রভাবে কিন্তু তারা কিন্তু আপনার খুব অ্যাডামেন্সি দেখায় যে আমি সবকিছুই করতে পারবো, সব কি করতে পারবো, আদৌ যে ওটা যে সিস্টেমের মধ্যে দিয়ে না গেলে যেটা কাজ হবে না, এই জিনিসটা কিন্তু এবং বিপদগামী হয়ে যেতে পারে। এই বিপদগামিতা রক্ষা করার আগে বাবা মাকে ফ্রেন্ড হতে হবে, গার্ডিয়ান হতে হবে, সাথে সাথে একদম তার নিড কি সেই নিডকে ফুলফিল করবে। বাবা মা যদি সঠিকভাবে জ্ঞান না দিতে পারে, সে বাচ্চা কিন্তু মানুষ হওয়ার খুবই তার জীবনের জন্য খুবই কম।
1: অনেক ধন্যবাদ নিয়াজ মোহাম্মদ কামালি, আপনি এত সুন্দর করে এই বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন আর বুঝিয়ে বলেছেন। সুপ্রিয় শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে কিন্তু আশা করি আপনারা জেনে নিলেন, আর তা শুধু জেনে নিলেই হবে না, জেনে এবং মেনে চলতে হবে, আর জেনে এবং মেনে চললে অবশ্যই আপনারা উপকৃত হবেন।
0: প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ তো কথাবার্তা শুনলেন, এখন আপনাদের নিয়ে যাব সুরের ভবনে, শোনাব একটি জনসংখ্যার গান, শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক, গীতিকার গোলাম সরওয়ার শলোক, আর গানটিতে সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, ছোট পরিবার সুখী পরিবার গড়ে তুলতে হলে আমাদের দেশে বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি রয়েছে, কোনটি স্বল্পমেয়াদী আবার কোনটি দীর্ঘমেয়াদী। আপনার প্রয়োজন ও পছন্দ মতো যে কোনো পদ্ধতি গ্রহণ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এখন আপনাদের জন্য রয়েছে প্রামাণ্য অনুষ্ঠান, যাতে আমাদের যাপিত জীবনের প্রতিফলন রয়েছে। বিশেষ করে আজকের প্রামাণ্যে আমরা শুনব পরিবার পরিকল্পনার সেবাগ্রহিতার অভিজ্ঞতা সম্পর্কে। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ জসিমউদ্দিন।
1: প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রামাণ্য আয়োজনে। বন্ধুরা, সরকারের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ নানা ধরনের সেবা তাদের হাতের নাগালেই পাচ্ছে। বাংলাদেশের 68,000 গ্রামের প্রত্যেকটি পরিবারই এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত এবং আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত ছোট সুখী পরিবার। বন্ধুরা, আজকের আয়োজনে আমরা আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবাবগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সবুজ এবং সুন্দর মনোরম পরিবেশে 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখানকার সাধারণ মানুষের সেবা নিশ্চিত করে যাচ্ছে। আমাদের সামনে এই মুহূর্তে পরিবার পরিকল্পনার একজন সেবাগ্রহীতা আছেন, চলুন আমরা ওনার সাথে কথা বলি। আপনার নাম জানতে চাই।
2: আমার নাম শারমিন।
1: আপনার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি হাসনাবাদ।
1: আজকে আপনি কি সেবা নিতে এসেছেন?
2: আমি ইঞ্জেকশন।
1: আপনি কি আজকে প্রথম আসলেন এখানে নাকি আরো আগে এসেছিলেন?
2: আগে আসছি সেবা নিয়ে এখান থেকে, মানে আমার দুইটা সন্তান, আর সন্তান চাই না, মানে ইঞ্জেকশন নেই।
1: আচ্ছা, ওনাদের এখানে সেবার মান কেমন?
2: ভালো।
1: আপনি সন্তুষ্ট?
2: হ্যাঁ, আমি সন্তুষ্ট।
1: আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, পরিবারে কে কে আছেন?
2: আমার হাজবেন্ড, আমার দুইটা বাচ্চা।
1: আপনার বাচ্চা কি ছেলে না মেয়ে?
2: আমার দুইটা মেয়ে।
1: দুইটা মেয়ে। আপনার দাম্পত্য জীবনের বয়স কত বছর?
2: 21 বছর।
1: দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি কেবলমাত্র দুইটি সন্তান নিয়েছেন, একটু বলবেন কেন আপনি দুইটি সন্তান নিয়েছেন?
2: দুইটি সন্তান নিয়েছি এর জন্য যে তাদের মানুষ করতে পারবো, তাদেরকে ভালোভাবে লালন পালন করতে পারবো, তাই।
1: আপনি কি আরো সন্তান নিতে চান?
2: না।
1: কি কি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেছেন?
2: আমি তিনটা, বড়ি, কন্ডম, ইঞ্জেকশন, এই তিনটে।
1: আচ্ছা, এই যে আপনি ইঞ্জেকশন নিচ্ছেন, এতে কি আপনার শারীরিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে?
2: আমার কোনো সমস্যা হয় না, আমি এগুলিতে খুব ভালো থাকি।
1: পিল গুলো আপনারা কোত্থেকে সংগ্রহ করেন?
2: পিল গুলি হয়তো বা কর্মীদের কাছ থেকে, বা এখানে আসলে এখান থেকে নিই, নবগঞ্জ আসলে এখান থেকে নিই, আর না হলে বাসায় যে কর্মীরা দিয়ে আসে।
1: এর জন্য কি আপনাকে কোনো টাকা দিতে হয়?
2: না না, টাকা লাগে না।
1: তার মানে আপনি ওনাদের সামগ্রিক সেবার মানে সন্তুষ্ট?
2: হ্যাঁ, সন্তুষ্ট।
1: এখানকার সেবার মান বাড়ানোর জন্য আপনার কোনো পরামর্শ আছে?
2: বাড়ানোর জন্য হয়তো বা সরকারের যদি আরো অন্যরকম ব্যবস্থা হয় তাহলে করবে।
1: প্রিয় বন্ধুরা, নবাবগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে দাঁড়িয়ে কথা বলছিলাম একজন সেবা গ্রহীতার সাথে। ওনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম উনি মাঝে মাঝে এখানে সেবা নিতে আসেন এবং এখানকার সেবার সামগ্রিক মানে উনি সন্তুষ্ট। বন্ধুরা, সরকারের সামগ্রিক সেবাগুলো আমরা গ্রহণ করব, নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব এবং এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে প্রত্যেকটি পরিবার পরিকল্পিত পরিবার হবে, এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি আজকের প্রামাণ্য আয়োজন থেকে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।

0: শুনো আইনুন্নাহার।
1: বলো আবু বক্কর মিয়া।
0: আমার মারে কোনোদিনও শুনি নাই যে আমার আব্বার নাম ধরে ডাকে।
1: তিনি তো আম্মার সাইয়া 10 বছরের বড় আছিলেন, মুরব্বী মানসিরে কেমনে নাম ধরে ডাকে।
0: আচ্ছা আম্মাকে তোমার কিছু বলে নাই?
1: কোন কথা, তোমারে আপনি কইরা ডাকতে কয় নাকি?
0: না মানে
1: আমার কোনো অসুবিধা নাই, তুমি রাজি থাকলে অহন থেকেই আপনি কইরা কথা কন শুরু করি।
0: আরে না না না, সেই কথা না।
1: তাইলে কোন কথা?
0: বলে নাই যথা শীঘ্র নাতি নাতির মুখ দেখতে চাই।
1: বলছে, উঠতে বইতে হাজার বার বলে।
0: তাহলে তুমি রাজি হইতেছো না কেন?
1: এত অস্থিরতার কি আছে, বিয়া যখন হইছে সবই হইব, আমার কি আর স্বাদ নাই, কোলে বাচ্চা আসনের।
0: তাহলে আর দেরি কিসের?
1: এই সব কি কও, মনে হয় গাড়ি ছাইরা দিতাছে, বইলা আমার গন্তব্যে পৌঁছাইয়া গেলাম। দিনে দিনে তোমারে তো অসেনা লাগতাছে।
0: তোমারও অসেনা লাগতাছে, তুমি আমার বিয়া করা স্ত্রী, অথচ যেই ব্যবহার করতেছো আমার লগে, নতুন সম্বন্ধ, মানুষের কারণে কিছু।
2: আরে
0: দুলা ভাই আসে দেখি, দুলা ভাই আসেন আসেন আসেন আসেন, ঘরে আসেন।
2: আর কইও না, ভাবছিলাম আরো আগেই আসো, কিন্তু ছুটি পাইতে দেরি হয়ে গেল। সালামের কাম নাই, তোমার আপার কাছে সব শুনছি, ছবি ভিডিও সবই দেখছি, বড় সুন্দর চেহারা তোমার আইনুন্নাহার।
1: আপনার চেহারা খুব সুন্দর দুলা ভাই,
2: সবাই বলে তোমার আপা সারা, সেও বলে আমার অবসরে বলে আর কি।
1: বসেন বসেন দুলা ভাই, আপনার লেগা নাস্তা পানি আনি।
2: পরে দিলেও হবে, শুনো কাছে আসো।
1: জি,
2: হানিমুনে যাইবা কই বলো, আমি ব্যবস্থা করে দিই।
1: হা, কিসের হানিমুন, কিসের কি, আপনার শালা তো আমার মা মারায় ঘরে বসাইয়া রাখতে চায়।
2: একটাই দুঃখের দিন না চাইতেই পাইবা, কিন্তু সুখের দিন নিজের তৈরি করতে হয়, সুখের পরিকল্পনা দুইজনে মিল্লা করতে হয়। বিয়া করলা, দাম্পত্য জীবনের আনন্দের দিনই দেখলা না, এরই মধ্যে বাচ্চা কাচ্চা নিয়া গৃহবন্দী করতে চাও এই মাইয়ারে।
1: দুলা ভাই, অকুল পাথারে একজন উদ্ধারকারী পাইলাম আপনারে। বলেন বলেন, কিছু বলেন আপনার শ্যালক রে।
2: শোনা বক্কর, এই কারো দোহাই দিয়া আকাম কইরো না, নিজে গো ভবিষ্যৎ পরিকল্পনা নিজেরা করো, ভবিষ্যৎ দুনিয়ায় তোমরাই বসবাস করবা, কাজেই পরিবার ছোট রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখনের পরিকল্পনা অহনি লও। আচ্ছা হুনো, ইয়ে কন্ডম টন্ডম ব্যবহার করো তো নাকি?
1: করতে চায় না দুলা ভাই।
2: এই চায় না, চায় না যখন, হের দিকে চাইয়া সময় নষ্ট করো না। হ্যাঁ বুঝলা, তুমি নিজেই শুরু করো।
1: আমি?
2: আরে আজকাল জন্ম নিয়ন্ত্রণের নানা পদ্ধতির কথা কয়জনে না জানে, কম বেশি সকলেই জানে, দেরি না কইরা তুমি শুরু করো পিল দিয়া।
1: জি দুলা ভাই।
2: পিল পিল পিল পিল মানে খাইবার বড়ি।
1: ও আচ্ছা আচ্ছা।
2: মহিলাদের জন্য একটা নিরাপদ আর কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, মাসিকের প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হয়, প্রতিদিন মানে রাতে খাওনি ভালো, একটা কইরা সাদা বড়ি 21 দিন খাওয়ার পর, 7 লাল রঙের আয়রন বড়ি থাকে প্যাকেটে, ওইগুলা বাকি 7 দিন খাইতে হয়, তাতে রক্ত স্বল্পতাও কন্ট্রোল হয়। খুব সোজা ব্যাপার, কারো উপর নির্ভর করা লাগে না। জানো না তুমি এইসব?
1: জানি দুলা ভাই, কিন্তু
2: কিন্তু ডিসিশন লইতে পারো না, ডিসিশন লইতে হয় দুজনে মিল্লা, ঠিক কিনা?
1: জি দুলা ভাই।
2: তুমি কথা কও না কেন বক্কর?
0: আমি মানে
2: মানে করিও না মিয়া, স্বামী স্ত্রী দুজনের সমঝোতাতেই সব কাজ করতে হয়, তবেই সংসার সুখের হয়।
3: প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে। যাবার আগে আরও কিছু কথা কথা বলব ডেঙ্গু জ্বর নিয়ে। আমরা প্রায় সবাই জানি ডেঙ্গু জ্বর হয় এডিস মশার কামড়ে, তাই যেসব জায়গায় মশা জন্মায় সেসব জায়গা পরিষ্কার রাখতে হবে। রাতে কিংবা দিনে শোবার সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু জ্বর হয়ে গেলে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যকর্মী কিংবা ডাক্তারের পরামর্শ মতো স্বাস্থ্যসেবা নিয়ে সুস্থ থাকতে হবে। মনে রাখতে হবে সুস্থ স্বাভাবিক নিরাপদ জীবনের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু বিষয়ে নিজে সচেতন থাকুন এবং অন্যকে সচেতন রাখুন, এমনই আহ্বান আপনাদের সবার প্রতি। আজকের স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় মীর মোহাম্মদ শহীদুল্লাহ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠান প্রযোজনা করলেন
4: শাহিদা মঞ্জুরী।
5: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজে ও FM 102 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রামপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আফরোজা আক্তার। দেশজুড়ে সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। অধিকাংশ উপজেলায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২ অঙ্কের নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে যেসব এলাকায় বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালানো হয়েছে সেখানে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ৫ এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছিল। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারাদেশে এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের জন্য আধুনিক ও দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করা হয়েছে। বিমানবন্দরের প্রায় ৯৪,০০০ বর্গমিটার এলাকায় এই ওয়াইফাই সেবা সহজলভ্য করা হয়েছে। কভারেজের মধ্যে রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। পরীক্ষামূলক কার্যক্রম ২৬ এপ্রিল থেকে শুরু হওয়ার পর থেকে প্রায় ২০,০০০ মানুষ এই সেবা ব্যবহার করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ যাত্রীদের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রমকে আরও দ্রুত, সহজ এবং বিশ্বমানের সেবার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আমচাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় ৭৮০ কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। অপরিপক্ক আমের বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর ০২৪১০৫৩২৯৪, ০২২২৬৬৪০৫১০

0: 02-2233-8339 অথবা সংশ্লিষ্ট জেলা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 27 মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং আগামী 26 মে পবিত্র হজ পালিত হবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের রাজকীয় কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দেয়। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায়, খান ইউনিস ও বেত লেহিয়াতে প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলা নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে হামলার পর গাজায় একজন সশস্ত্র ব্যক্তি এবং হামাসের নেতাকে হত্যার কথা স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, তবে তারা এ বিষয়ে কোনো প্রমাণ দেখাতে পারেনি। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং পুনরায় শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 177 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 4 উইকেটে 177, পাকিস্তান 232। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: খবর ও আবহাওয়া বার্তা বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার লক্ষ্যে কতিপয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। এছাড়াও যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM, 106 মেগাহার্স FM, 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজে ও FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05, বিকেল 5:30 ইংরেজি ভাষার শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05, সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান, FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয় দাঁত ও একজিমার কারণ ও প্রতিকার। সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: আশা করি ভালো আছেন। প্রিয় শ্রোতা, আমরা অপেক্ষায় থাকি প্রতি সোমবার আপনাদের সাথে কথা বলবো, নতুন প্রসঙ্গ নিয়ে কথা হবে, যে প্রসঙ্গ আপনাদেরকে আলোকিত করবে, অনেক ভুলভ্রান্তি আছে দূর হবে, অনেকে মন গড়া তথ্য নিয়ে বসে আছেন সেটাও দূর করব, আপনারাও আপনাদের তথ্য জানাবেন, যা বলতে চান কিছু কথা বলবেন। মজার বিষয় হচ্ছে রোগের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে কথা বলতে হবে, মন গড়া বলে কোনো তথ্য নেই। আজকের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পরিবারে, যারা আমাদের সঙ্গে আছেন ধ্যান দিয়ে মন দিয়ে শুনবেন এবং বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, সবচাইতে বড় কথা সংক্ষেপে প্রশ্ন করবেন। আজকের প্রসঙ্গ দাঁত ও একজিমার কারণ এবং প্রতিকার। চর্মরোগ বললেই দাঁত একজিমার কথা মনে পড়ে যায়, সুতরাং এগুলোর কারণ এবং প্রতিকার জানাটা জরুরি। আমাদের সাথে কথা বলবেন, জানতে চেষ্টা করবেন এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আপনারা ভাবেননি, অনেক প্রশ্ন আছে আপনারা করবেন, সুযোগ রয়েছে। পরিচয় করে দিয়ে দুজন বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব স্টুডিওতে আজকে আপনাদের সামনে কথা বলেন, দুজনই চর্মরোগ বিশেষজ্ঞ এবং অত্যন্ত খ্যাতিমান চিকিৎসক দুজনই। পরিচয় করে দিয়ে আমার বামে রয়েছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, সাবেক বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং আমার ডানে রয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম বক্তিয়ার কামাল, সাবেক বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুজনই অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক চর্মরোগের ব্যাপারে, এবং চর্মরোগের অনেক বিভ্রান্তি আছে, না বুঝেই মলম ব্যবহার করা, কেন করছেন নিজেও জানেন না। আজকে সেই ভ্রান্তিগুলো দূর করবে এই প্রত্যাশা। আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বার 4481-3268-7-0, এছাড়া 4481-3277-7-9, এর মাঝে যে কোনো একটা নাম্বারে ফোন করলেই হলো, আমাদের পেয়ে যাবেন, ধৈর্য ধরতে হবে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। আমরা শুরুতে আসি অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, এই যে দাঁত বা একজিমা, চর্মরোগ একটা কিছু হলেই চুলকালে বলে একজিমা, এই কথাটা, এই বিভ্রান্তি দূর করা দরকার, আপনার মন্তব্য কি?
1: আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের বিশ্বকাপ পর্যায়ে আমাদের কোনো বিভ্রান্তি নেই, কিন্তু যারা যে বিভিন্ন জায়গা থেকে নিজে নিজে চিকিৎসা করতে চান, দেখে একটা রোগটা ধরতে চান, তারা এই দাঁত এবং একজিমাকে এক করে ফেলেন। তবে মনে রাখতে হবে যে এই দুটো ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট, এটাকে আসলে এভাবে চিন্তা করা যাবে না। একজিমা হচ্ছে একটা ত্বকের একটা প্রধানের মতো হয়, যেখানে লাল লাল হয়ে যাবে চামড়াটা, সেখানে চুলকাবে পানির মতো, ছোট ছোট দানা উঠবে, আপনার চুলকালে সেখান থেকে পানি পানি বেরোবে এবং এটা একটা ডিফারেন্ট বর্ডার থাকবে না। আর দাঁত যেটা হচ্ছে, যেটাকে আমরা খুব বলে থাকি যে রিং ওয়ার্ম, রিং এর মতো গোল করে হবে, ওটা একটা ডেফিনেট বর্ডার থাকবে এবং আমরা বলি মাথা থেকে আস্তে চারদিকে ছড়াতে থাকবে বড় করে, এবং সেটা অনেক চুলকাবে এবং ওটা ক্ষেত্র বিশেষ জায়গা বিশেষ বিভিন্ন রকম হতে পারে। তো এই ব্যাপারে আপনাদের কনফিউজ না করে, আমার মনে হয় যদি আপনারা সেরকম কিছু দেখেন, নিজে নিজে চিকিৎসা অবশ্যই করবেন না, যেখানে পুরো উল্টো চিকিৎসা হয়ে যায় আমাদের কাছে এই পেশেন্টগুলো আসে।
0: চমৎকার বলেছেন, শেষ পর্যন্ত ভালো করা যায় না, জটিল একটা পর্যায়ে দাঁড়ালো, কি ব্যবহার করছে নিজেও জানেন না। আমরা ফোনে যাই, অনেকে অপেক্ষা আছেন, ফোনে কথা বলতে বলতে আমরা বিষয়গুলো আলোচনা করব। নিচ্ছি ফোন কল। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
2: জি ভাই, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সাবাত শেখ, সাতরবাজার বলবানী ফরিদপুর থেকে।
0: জি,
2: তো সুন্দর অনুষ্ঠান, আজকের বিষয়টা অনেক সুন্দর, বেদার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছি যে আপনার দাউদ একজিমার যে কথাটা বলতেছেন, তো আমার অনেক 11-10-15 বছর আগে হয়েছিল, হ্যাঁ, দাউদ হলে আমি বাজার থেকে একটা ওষুধ কিনছিলাম, সেটা হচ্ছে আপনার গার্মা 150 পাওয়ারের বড়িটা। তো খাওয়ার পরে মোটামুটি আমার আর কোনোদিন আর হয় নাই। তো বলুন তো, এই ওষুধটা সপ্তাহে আমরা একদিন খেতাম, আবু একদিন খেয়েছি, এখন জানতে চাচ্ছি যে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা।
0: 10-12 বছর আগে যে কথা, যে রোগ, যে সমস্যা, বর্তমানে কথা বলুন, কারণ আগের যে ওষুধগুলো এখন সে ওষুধগুলো নেই। আর দুই হচ্ছে, এই পুরাতন গল্প না করে এখন যারা যারা কষ্ট পাচ্ছেন, এই কষ্টের কথা আলোচনা করুন। আমরা সুযোগ রয়েছে, দুজন বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন। আর একটা ফোন যাই, রাজমিস্ত্রি আব্দুল সাবাত শেখ, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আর একটা ফোন
2: আছে,
0: খোকন পাংশা থেকে প্রশ্ন।
2: আমার প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন। একটি প্রশ্ন আছে, আমার বাস্তির বয়স আছে এই 3 বছরে পড়েছে, কিন্তু ওর গায়ে আছে পিঠির এই নীল দ্বারার দিক, মানে পিছনের দিকও আছে, গোল গোল আছে, সাদার পার দাগ দুইখান, ওইটার কি দাগ বলে? আর ওর জন্য কি কোনো তো সালপালে তো বড়ি খাওয়া যায়, এমোপতি খাওয়া আছে, কিন্তু কালো আসছে না।
0: ধন্যবাদ। একটি প্রশ্ন আমাদের সঙ্গে থাকুন, আর একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম জি।
3: রেজাল ভাই ভালো আছে?
0: ভালো আছে জি।
3: ভাই কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়া বাজার জেলা বরগুনা। ভাইয়া
0: প্রশ্ন,
3: আমার প্রশ্ন হলো ভাই, আমি জানতে চাচ্ছি অ্যালার্জির কারণে কোন দাগ শরীরের দাগ হতে পারে কিনা, বা কোন অ্যালার্জির কারণে চুলকানি ভাঙি হতে পারে কিনা জানতে চাচ্ছি সম্পূর্ণ।
0: অ্যালার্জি মানে তো চুলকানি। যাই হোক, আরেকজন ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
4: আমি পাংশা রাজভাই থেকে নিব্রত মন্ডল।
0: নিব্রত প্রশ্ন,
4: আমার প্রশ্ন আছে যে এক জামা হাতে একজনের, আমার মামির এক জামা হয়েছে, ছোট ছোট গুটি গুটি, কিন্তু এমনি ওষুধ টষুধ যাই হলো আপনার মলম নেছে কিন্তু কাজ হচ্ছে না, চুলকায় খুব।
0: এক জামা তো একজিমা যেটা বললে এটা ডায়াগনোসিস, কি লক্ষণ, কি সমস্যা, কি আকার ধারণ সেগুলো বলুন।
4: চাক চাক হয় আপনার, ছোট ছোট হলে ওটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ইসের মতন, গামের মতন হলো, গামাসির মতন কি যেন হলো বাড়ায়, ওর ভিতরে চুলকায়, আর ওইটা ইকলি পারে কষানি ধরে।
0: দেখুন কথা স্পষ্ট হয়ে গেল, আমরা আবারও প্রশ্ন নিচ্ছি, উত্তরে যাব। হ্যালো
5: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
5: ভাইয়া আমি মোহাম্মদ লুৎফা জোদ্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি প্রশ্ন,
5: আপনার শরীরটা ভালো আছে ভাইয়া?
0: জি ভালো আছি ইনশাআল্লাহ। জি
5: আমরা মোহাম্মদ হাজি মোহাম্মদ মিন্টু আমরা শুনতেছি,
0: কি জানতে চান?
5: বুঝছেন
0: জি,
5: আরে কথা জানতে চাচ্ছি যে এই যে এক জামা বলছি বুঝছেন, এটা হলো গে চাকা চাকা হয় আপনার হলো গে ওই খেজুলি, আপনার হলে কষানি ধরে বুঝছেন, এর কি আমরা কি করলি ভালো হয় একটু বললি খুশি হতাম।
0: মানে আপনারা একজিমা দাউদ এগুলো বলেন না, সমস্যাটা কি সেটা বলেন, তাহলে আমাদের কথা বলতে সুবিধে হয়। যেহেতু আপনি যেটা বলেছেন লুৎফর জোয়ারদার, নিব্রত মন্ডল একই কথা বললেন, আমরা উত্তরে যাব। আর একটা ফোন নেওয়ার পর উত্তরে যাচ্ছি। হ্যালো
6: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
6: সোহেল রানা বলছিলাম টাঙ্গাইল থেকে স্যার।
0: সোহেল রানা প্রশ্ন,
6: আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে যে তিন চার মাস আগে আমার পায়ের কবজি দিকে মানে দেখাইলাম এক ডাক্তারকে, উনি একটা মলম দিল এবং খাবার কিছু ওষুধ সাজেস্ট করলো, দেওয়ার পরে অসুখটা চলে গেছে ঠিক আছে, কিন্তু একটা ব্ল্যাক স্পট মারাত্মক ধরনের এখানে রয়ে গেছে, এটা কোনোভাবে যাচ্ছে না, এখন কি করতে পারি যদি একটু বলেন।
0: আমাদের সঙ্গে থাকুন, আমরা যাই। লুৎফর জোয়াদ্দার যে প্রশ্ন করেছেন, নিব্রত মন্ডল যে প্রশ্ন করেছেন, চাকা চাকা চুলকানোর মতো হয়েছে, ঘামাচি মতো কষ ঝরে, কি বলবেন? আমাদের সঙ্গে আছেন ডক্টর এস এম বক্তের কামাল।
7: থ্যাংক ইউ। এখন হচ্ছে যে উনি যে কথাগুলো বলেছেন যে চাকা চাকা হয়ে যায় অনেকটা গোলের মতো বলেছেন
0: জি,
7: এবং চুলকানি হয়, এটা আমার ধারণা হচ্ছে যে ফাঙ্গাস
0: জি,
7: যেটা হচ্ছে যে ফাঙ্গাসটা হচ্ছে যে গোল হয়, এই জন্য অনেক সময় এটাকে রিং ওয়ার্ম বলা হয়, দেখতে রিং এর মতো, বা ফাঙ্গাস বা দাঁত, এটা আসলে আমরা মানে সবাই চিনি, কিন্তু এখন আমাদের দেশে দাঁত বা ফাঙ্গাস এত বেশি মহামারী বা অতিমারীর মতো হয়ে গেছে যে যে এখন অরিজিনাল দাঁত চিনতে খুব কষ্ট হয়, ডাক্তারদেরই কষ্ট হয়, ফলে সাধারণ মানুষের কষ্ট হওয়া স্বাভাবিক, তারা অনেক সময় কনফিউজড হয়ে যায় এটা দাঁত না একজিমা, কিন্তু আমার রোগীর বর্ণনা শুনে মনে হচ্ছে যে এটা দাঁত। এই দাঁতের জন্য যেটা দরকার যে হচ্ছে যে দাঁত হয় মানে যাদের, তারা হচ্ছে সাধারণত যখন ঘাম এবং গরমের মধ্যে থাকেন তারা, আমাদের দেশ হচ্ছে গ্রীষ্মমন্ডলীয় দেশ, যেখানে সবসময় মোটামুটি গরম থাকে এবং ঘাম হয়, ফলে হচ্ছে যে এইসব ঘাম যুক্ত যে কাপড় আছে সেগুলো পরিষ্কার করতে হবে, এবং এখন যে ধরনের দাঁত হয় আমাদের দেশে এগুলো বেশিরভাগই ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট বা রিল্যাপস করে বারবার, যে আমরা চিকিৎসা নিয়েই নিলে দেখা যায় যে চিকিৎসা কাজ করছে না, অথবা কাজ করার পরে আবার কিছুদিন পরে আবার হচ্ছে, ফলে এই ধরনের দাঁতের ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই একজন মানে যেটা হচ্ছে পার্সোনাল ব্যাপারে, যে ব্যক্তিগত পর্যায়ে যেটা করতে হবে যে অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং শুকনো কাপড় এবং সুতির কাপড় ঢিলে ঢালা কাপড় পরতে হবে। আর আমার মনে হয় চিকিৎসার জন্য রাশেদ স্যার আমার মনে হয় যে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে দেখানো উচিত।
0: এবং আমরা এক জামা যদি পরি পরপর তিন দিন পরি, ঘামটা শুকাবার পরে সেই জামা পরে আবার কাজে চলে যাই, এই যে একটা দুরবস্থা বলবো। এই ফাঁকে ছোট্ট একটা উত্তর নিয়ে নিই, জাফর পরান বলছেন যে অ্যালার্জি এটা কি চুলকায় কেন? অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান।
1: আচ্ছা, অ্যালার্জি বা এখানে যদি এক্সিমাই আমরা ধরি, এটাকে দুই এক্সিমা দুই রকম আছে, একটা বলছি আমি এন্ডোজেনাস, একটা এক্সোজেনাস। হ্যাঁ, এক্সোজেনাস যেমন ধরেন আপনি একটা জুতা পরছেন, জুতা থেকে আবার পা চুলকানি শুরু হলো, সেখানে প্রদাহ সৃষ্টি হলো। আপনি চুলে ডাই করছেন, কলপ দিচ্ছেন, সেখান থেকে লাগাতে লাগাতে আপনার একটা চুলকানি শুরু হলো। প্রথমে যেটা হয় এটাকে আমরা ইরিটেন্ট, একটা ইরিটেশন হয়, এটাকে আমরা ইরিটেন্ট কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলি। আর এটা যদি আপনি কন্টিনিউ করতেই থাকেন, একসময় দেখা যায় এটা সেটা অ্যালার্জিতে পর্যবেশিত হয়, তখন আপনার যদি পায়ের মধ্যে জুতো পড়ে আবার সারা গা চুলকাবে, এটা ওইটা তখন অ্যালার্জি ডেভেলপ করে, ইরিটেশন থেকে অ্যালার্জি ডেভেলপ করে। এটা এন্ডোজেনাস একজিমার কাছে অনেক ক্ষেত্রে হয়। যেমন আমাদের একজন বলছিল সিমেন্ট কাজ করে, ওরা যেমন বেশি সিমেন্ট দিলে সিমেন্ট থেকে একজিমা হতে পারে, আমরা সিমেন্ট ডার্মাটাইটিস বলি এটা, সেরকম হতে পারে। আবার কিছু আছে ভিতরের কারণ সহ এন্ডোজেনাস একজিমা, তার মধ্যে একটা হচ্ছে অ্যাট্রোপিক ডার্মাটাইটিস বলি, খুব কমন, বাচ্চা বয়স থেকে শুরু হয় বা এক বছর বয়স থেকে শুরু হয়, এবারে কন্টিনিউ করতে থাকে, গালটা লাল হয়ে যায়, ভাজে ভাজে লাল হতে থাকে, সারা গা চুলকা থাকে, বাচ্চার বাবা মারা রাতে ঘুমাতে পারে না, একটা লম্বা বয়স পর্যন্ত কন্টিনিউ হয়, তখন ভিতর থেকে হয়, এটা আবার আরেক ধরনের একজিমা। সেরকম আরেকটা হচ্ছে মাথা খুশকি হয়, এটাও কিন্তু এক ধরনের একজিমা, যেমন এটার নাম হচ্ছে সেবরিক ডার্মাটাইটিস। এরকম এন্ডোজেনাস একজন বিভিন্ন রকমের একজিমা আছে, সেটা দেখে কিন্তু এক প্রপারলি ডায়াগনোস করে আর চিকিৎসা দিলে আপনার ভালো থাকবেন।
0: ধন্যবাদ। আরেকটা ফোনে যাই। হ্যালো, বলুন।
8: ওয়ালাইকুম
0: সালাম,
8: কথা বলছি হাজি মোহাম্মদ মন্টু আলোনিয়া ইসলামগঞ্জ রেডিও ক্লাব উপজেলা পরিষদ এলাকার থেকে।
0: প্রশ্ন
8: ধন্যবাদ জানাই, যাক আমরা প্রশ্ন করতেছি আমি যে পাখি শক্তি এবং জ্বর এটার সাথে আপনি যদি বাজার থেকে যে কোনো প্যারাসিটামল একটু ওষুধ কিনে বিক্রি কি মানে কিনি আর কি
0: প্রশ্ন করুন। আপনার কি সমস্যা? আমরা আর একটা ফোনে যাচ্ছি। হ্যালো, স্পষ্ট কথা বলবেন, সংক্ষেপে বলবেন। জি হ্যালো, হ্যালো,
9: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
9: আমি মাগুরা থেকে, মাগুরা ইশাকাটা গ্রাম, মোহাম্মদ রুল ইসলাম বলছি।
0: রুল ইসলাম, রেডিও সেটে ভলান্টি কমিয়ে কথা বলুন। জি
9: বলতেছি, আমার সমস্যা আছে, কি বলবেন?
0: এই
9: দুই কুক খেতে অ্যালার্জি জাতীয় নাকি দাঁত বুঝি না শুকনো,
0: কতদিন
9: খাই,
0: কতদিন
9: মেলাদিন ধরে হয়েছে, প্রায় বছর খানেক।
0: এটা করে চিকিৎসা করেন না?
9: জি,
0: এটা করে চিকিৎসা করেন না?
9: হ্যাঁ, বেলচার টেনটি খাই, আর ওই যে আপনার মাঝে মধ্যে মনে হয় মুখ যে ওই পিঁপড়ে বা
0: যাই হোক, মলম ব্যবহার করেন না?
9: মলম ব্যবহার করি, গৌরী মলম, অন্য মলমে কাজ হয় না।
0: তো
9: মলমে ব্যবহার করি, গৌরী মলমে তো
0: যাই হোক। আমাদের সঙ্গে থাকুন, আরেকটা ফোন নিচ্ছি, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো,
1: প্রথম কথাই হচ্ছে দাউদ একটা ছোঁয়াচে রোগ। আপনি যখন চিকিৎসা করবেন আপনাকে নিজে চিকিৎসা করতে হবে, আপনি যার কাছ থেকে পেলেন তাকে চিকিৎসা করতে হবে, আপনি কাকে কাকে ছড়ান সবকে চিকিৎসা করতে হবে, তা নাহলে কিন্তু দাউদ ভালো হবে না। এটা অনেক ক্ষেত্রে ভুল করি, এবং দাউদের যদি আরো বলি, আমরা যদি বলতে চাই তাহলে প্রপার চিকিৎসা যেটা ডাক্তার দিবে আপনি লম্বা সময় চিকিৎসা লাগে, কিন্তু যেমনটা ডক্টর বক্তিয়ার কামাল বলছিল আজকাল খুব রেজিস্ট্যান্ট ফাঙ্গাস, কিন্তু এই দাউদগুলো খুব রেজিস্ট্যান্ট হয়ে গেছে, এটা একটা লম্বা সময় চিকিৎসা লাগে, ডাক্তার যখন বলবে তখন আপনি চিকিৎসা বন্ধ করবেন, এর আগে বন্ধ করা যাবে না। না হলে কিন্তু এই রোগটি যাবে।
0: সোহেল রানা প্রশ্ন করেছেন, তিন চার মাসে পায়ে কি একটা সমস্যা হয়েছিল, কিছু ওষুধ ব্যবহার করেছেন, তারপর জায়গাটা এমন কালো হয়েছে, এটা কি করা যায় এখন? ডক্টর বক্তিয়ার কামাল
7: স্যার, যেটা হচ্ছে যে পায়ে আমার ধারণা এটা স্যার ইরিটেন্ট যে এমন কিছু সাবস্টেন্স লাগাইছে যেটা আমরা বলি পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন ডাক্তারি ভাষায়, যে প্রদাহজনিত কারণে কালো দাগ, এটা আপনি আপনি ভালো হয়ে যাবে যদি সময় দিতে হবে, আর যদি উনি খুব দ্রুত ভালো করতে চায় তাহলে সাধারণত যেটা করা হয় যে কোনো হাইপার পিগমেন্টেশনে আমরা ক্লিকম্যান ফর্মুলা ইউজ করি, সাধারণত হাইড্রোকুইনন ট্রেটিনয়েন এবং মাইল্ড স্টেরয়েডের কম্বিনেশনে সেই ধরনের চিকিৎসা,
0: তবে চিকিৎসা করাতে হবে যেহেতু সমস্যা হয়েছে, সমস্যার সমাধানই চিকিৎসা। আর একটা ফোন নিচ্ছি, হ্যালো, ওয়ালাইকুম সালাম।
10: আমি নিব্রত মন্ডল পাংশার আগ্রহী থেকে একটা প্রশ্ন করছি।
0: বলুন।
10: বলতেছি যে আমার মামা বলতেছে যে আপনি পাটের সময় খুব চুলকায় আর ছোট ছোট ফোট মতো না, ওইটা কষানি চুলকালি পারে দেখা যাচ্ছে যে আপনার কষানি জ্বরে।
0: এক কথায় উত্তর দিতে চাই আমরা ডক্টর এস এম বক্তিয়ার কামাল, পাটের যে জাক পাট কি বলবেন
7: এখন হচ্ছে যে এই
0: সেই সময়টা অন্য
7: সময় না, বুঝতে পারছি যে একদম বর্ষাকালে যখন যেটা হয় যে পাট জাগ দেওয়ার পরে পাটটা যখন ওই ইয়ের থেকে পাটকাঠি থেকে আলাদা করা হয় তখন এই ধরনের প্রবলেমগুলো হয়। এইসব ক্ষেত্রে যেটা হয় সারাদিন ভিজা থাকে তো জামা কাপড় লুঙ্গি বা যাই পরুক ভিজা থাকে, এই সময় যেটা হতে পারে যে ক্রনিক ফলিকুলাইটিস বা বয়েল এই ধরনের কিছু হতে পারে, যে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ওই শরীরে ওই ফোড়ার মতো বা পুজের মতো কিছু একটা হয়। তো এই সময় ওনাকে তো কাজ তো করতেই হবে, উনি তো আর পাট জাগ তো আর শুকনো জায়গায় বসে করা সম্ভব না বা এটা মারানো সম্ভব না, তো ওই সময় একজন ডাক্তার দেখাতে হবে স্থানীয় পর্যায়ে যে যিনি ওই রোগের চিকিৎসা দিতে পারেন।
0: আর একটা ফোনে যাই, হ্যালো, বলুন। ওয়ালাইকুম সালাম,
11: আমি ঢাকা থেকে মিজান রহমান বলছি।
0: প্রশ্ন,
11: আমার বাম হাতে কোনোতে 20-25 বছর থেকে একটা কালো দাগ, কোনো ইয়ে নাই, ইনফেকশনও নাই, চুলকানিও নাই, কিছু নাই, দাগটা কালো, এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হল যে ডাক্তার রাশেদ মোহাম্মদ খান সাহেবের কোথায় বসেন বিকালে বা সন্ধ্যায়, এটা একটু জানতে চাচ্ছি।
0: আমরা তো চেম্বার ঠিকানা বলতে পারি না, তাহলে প্রত্যেক ডাক্তার আমার জানার কথা তো না, আমাদের তো সেভাবে আমরা বসি না, সবার ঠিকানা নিয়ে বসি না। ফোন করেছেন, ধন্যবাদ। আর একটা ফোন নিচ্ছি, হ্যালো, হ্যালো,
12: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
12: দৃষ্টিপ্রতিবন্ধী মোহাম্মদ নুরুদ্দিন খান ঈশ্বরজি পাবনা থেকে বলছি।
0: হ্যাঁ নুরুদ্দিন খান, প্রশ্ন করুন।
12: আমার প্রশ্ন, আমি তো এতক্ষণ শুনছিলাম এই আপনার এই রোগগুলোর কথা, এখন আমার জানার বিষয় এই রোগগুলি হওয়ার আগে আমাদের প্রতিরোধ কি,
0: প্রতিরোধ কি? ধন্যবাদ। আর একটা ফোন নেই, হ্যালো, হ্যালো,
13: হ্যালো,
0: জি বলুন।
13: হ্যালো, আসসালামু আলাইকুম ভাই।
0: ওয়ালাইকুম সালাম।
13: আমি কথা বলছি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলা সুতা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, ডাকসিসার, ফোরসা, নওগাঁ থেকে।
0: রবুল আলম, প্রশ্ন।
13: হ্যাঁ, আমার প্রশ্ন হলো, দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে কাঁচের ফক্স বের হয়, এটা কি কারণে বের হয়, শরীর কি ঘাটতি করে?
0: আবার প্রশ্নটি বলুন তো, কি হয়
13: যেটা ফক্স বলে, যেটা গায়ে
7: ফক্স, ফক্স,
0: ফক্স,
13: হ্যাঁ,
0: বসন্ত রোগ
13: হলো, হ্যাঁ, কি কারণে বের হয়? আর দ্বিতীয় প্রশ্ন হলো, জ্বর আসলে তাহলে ঘাসির মতন খুদনি খুদনি শরীর গোটায় ব্যথা, মানে ব্যথা করে।
0: আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গে আসি, নূর ইসলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কুচকিতে চুলকোয় শুকনো দাঁত বা কিছু একটা বলছেন, এটা এক বছর পার হয়ে গেল, উনি কোথা থেকে কোনো একটা মলম ব্যবহার করেন, কিছুদিন স্বস্তি পান, সেটা ভালো হচ্ছে না, এই কুচকির সমস্যা অনেকে ভোগেন, কুচকির সমস্যা, এটা নিয়ে আমরা ভালো করে জানতে চাই। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদ মোহাম্মদ খান আপনার কাছে জানতে চাই।
1: আচ্ছা, কুচিতে আপনি যে রকমটা বলছিলেন এটা হতে পারে খুব সাধারণত ফাঙ্গাস হতে পারে, আবার একটা রোগ আছে আপনার সোরিসিস রোগ আছে সেখানে ইনভার্স সোরিসিস সেটা হতে পারে, তো আবার খুব সম্ভবত আপনার ফাঙ্গাস হচ্ছে, কারণ আপনি এটার সাথে এই যে মলম লাগাচ্ছেন এটা কখনই করা যাবে না, কারণ এই এই ফাঙ্গাসগুলো ভালো হওয়ার অনেক নিয়ম কারণ আছে। যেমন ধরেন আমরা যে প্রথমটা বলছিলাম এটা ছোঁয়াচে রোগ, কাপড়ের মধ্যে অনেকদিন বেঁচে থাকে, আপনার কাপড় চোপড় রেগুলার ধুতে হবে, আপনাকে শুকনো থাকতে হবে, যত ভিজবেন এটা গাছের মতো বাড়বে, এটাকে শুকনো থাকতে হবে। ও ও পানি পছন্দ করে কিন্তু তেল পছন্দ করে না, আমরা বলছি যেমন নারিকেল তেল জায়গাটা তেল তেলে রাখবেন, হ্যাঁ, এবং ওষুধ খেতে হবে একদম লম্বা সময়, একদম পুরোপুরি আমরা বলছি এখন যে স্মৃতিচূর্ণ মুছে চপন্ত, আপনার দেখুন ফাংটা কমে গেল কিন্তু স্মৃতিচূর্ণ রয়ে গেছে, আপনার যে বিশেষ চিকিৎসক আপনাকে চিকিৎসা দিবে তার সাথে আলাপ করবেন, উনি দেখাবেন যে যে এটা কি একশো ভাগ গেল কিনা, একশো ভাগ না গেলে কিন্তু ট্রিটমেন্ট আপনাকে কন্টিনিউ করতে হবে।
0: আমি একটা প্রশ্ন করি, দেশব্যাপী অনেকে শুনছেন, অনেকের ক্ষেত্রে যেটা হয় কুচকিতে চুলকালে এটা লুকিয়ে রাখেন, কাউকে বলেন না, আবার লুকিয়ে লুকিয়ে লুঙ্গিতে একটু চুলকাচ্ছেন, কিন্তু এটা যে চিকিৎসা করতে হয় বা এটাকে দীর্ঘায়িত করা যাবে না এই মনোভাবটাই অনেকের ভিতরে নেই, এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে
1: চাই। আচ্ছা, এটা একদম একটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তো করে লুকিয়ে তো রাখি, তারপরে ফার্মেসিতে যেয়ে ওষুধের দোকানে যেয়ে নতুন একটা মলম ওরা নিয়ে এসে লাগায়, এই সব মলমদের সবসময় একটা একটা স্টেরয়েড আছে, স্টেরয়েড ওটা যদি আপনি লাগান সে একটা আরাম ফিল করবে, এটা কারণ স্টেরয়েডটা প্রদাহকে কমিয়ে দেয়, কিন্তু এই যে স্টেরয়েড লাগাতে লাগাতে আলটিমেটলি এই ফাঙ্গাসের রেজিস্ট্যান্ট হয়ে যায়, যেমনটা বলছিল ডক্টর বক্তিয়ার কামাল, এই রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার পর আপনাকে আমরা যখন অ্যান্টি ফাঙ্গাল একটা ওষুধ দিব তখন কিন্তু এটা ভালো হতে চায় না, যেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ট্রিট করা, এটা কখনই করা যাবে না এবং চিকিৎসা সহমত করতে হবে, তাহলে এক দেড় মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন।
0: ডক্টর বক্তিয়ার কামাল, আপনার দুজনের প্রচুর রোগী দেখেন, প্রচুর রোগী সারাদিন দেখেন, মজার ব্যাপার যেটা আমরা ফিল করি, যেই রোগী আসে সে দীর্ঘমেয়াদী পাঁচ ছ মাস চুলকোচ্ছে, কালো হয়ে যাচ্ছে, সেটা দেহের যে কোনো প্রান্তে হয়, তাকে প্রশ্ন করে দেখবেন দু তিন ধরনের মলম নিজে নিজেই কিনে ব্যবহার করেছে, অর্থাৎ দোকানদারের সাথে পরামর্শ করে, এই যে বিষয়টা কিভাবে দেখেন?
7: না না স্যার, যেটা হচ্ছে কি যে
0: এমনকি সোরিয়াসিস রোগটাকে ইজি মনে করেন,
7: না না একদম প্রথমে রোগী যেটা করেন বেশিরভাগ রোগী সেলফ মেডিকেশন করেন, একটা হচ্ছে যে উনি নিজে যা বুঝেন বা ওষুধের দোকানদার যা মনে করেন বা ওনার বন্ধু বা ওনার আত্মীয় স্বজন কেউ একজন পরামর্শ দেন যে এই মলমটা লাগাও, এই মলমটা লাগালে ভালো হয়ে যাবে, তো উনি ওইটা বিশ্বাস করে, এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ইদানিং একটু আধুনিক যুগ, এখন গুগলকে প্রশ্ন করে অথবা চ্যাট জিপিটিকে প্রশ্ন করে যে আমার এই ধরনের লক্ষণ কি, ওষুধ লাগানো যায়, চ্যাট জিপিটি বা গুগল একটা উত্তর দিয়ে দেয়, সেই অনুযায়ী সে চিকিৎসা করে। এখন হচ্ছে কি যে এইসব চিকিৎসার ক্ষেত্রে বেশিরভাগই যেটা করা হয় যে ওই যে রাশেশ স্যার যেটা বললেন যে এখানে স্টেরয়েড জাতীয় ক্রিম থাকে, এবং ম্যাক্সিমাম 99% রোগী, ম্যাক্সিমাম বলতে 99% আমি বলবো, হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার অভিজ্ঞতায় দেখা গেছে 99% রোগী স্টেরয়েড মিশ্রিত ক্রিম ব্যবহার করেন, এবং স্টেরয়েড এমন একটা জিনিস যেটাতে অ্যান্টি ইনফ্লামেটরি, স্যার যেটা রাশেদ স্যার যেটা বললেন যে প্রদাহ মানে একটু সাময়িকভাবে কমানোর মতো উপাদান আছে, ফলে রোগীর চুলকানিটা সাময়িকভাবে কমে যায় এবং রোগটা সাময়িকভাবে কমে
0: যায়,
7: চুলকানিটা সাময়িকভাবে কমে যায় এবং রোগটাও সাময়িকভাবে কমে যায়, কিন্তু এতে যে ক্ষতিটা হয় যে এই রোগটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, এই রোগটা জীবনে কোনো ওষুধে ভালো হবে না, বা ভালো হলেও অনেক কঠিন চিকিৎসার মাধ্যমে তাকে যেতে হবে, ফলে যাদের এই ধরনের চুলকানি হয় তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, নিবেদন থাকবে যে আপনি আপনার বাংলাদেশে প্রত্যেক প্রান্তে এখন ডাক্তার আছে, কারণ হচ্ছে যে বাংলাদেশে প্রচুর ডাক্তার, পৃথিবীর সবচেয়ে বেশি মানে 1 লাখের উপর ডাক্তার 1 লাখ বাংলাদেশে, এখন হচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আপনি একজন পাস করা MBBS ডাক্তার দেখতে পাবেন, আপনি তার কাছে পরামর্শ নিন, তার উপদেশ মানেন, তারপর যদি ভালো না হয় আপনি একজন স্পেশালিস্ট দেখাবেন, কিন্তু MBBS ডাক্তার কিন্তু আপনার বাসার পাশেই, আপনি যে দোকান থেকে ওষুধ কিনছেন হয়তো সেই দোকানেই একজন MBBS ডাক্তার বসে, ফলে আপনি অবশ্যই একজন MBBS ডাক্তারকে প্রাথমিকভাবে দেখাবেন, তারপরে
0: আমরা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম,
14: মায়ের
0: গর্ভ যোগ করলেন কেন, বংশগত জেনে নেই আমরা, অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান,
1: আচ্ছা, যেটা আমরা যেটা বলছিলাম প্রথমে, যেটা বলেছিলাম এন্ডোজেনাস একজিমা নামে একটা ব্যাপার আছে, এটা ভিতর থেকে হয়, সেটা এটা এটা বংশগত হয়, এটাকে আমরা বলি অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস। দেখা যাবে বংশের মধ্যে কারো হাঁপানি আছে, অ্যাজমা আছে, কেউ অনেক হাঁচি দেয়, অ্যালার্জিক রাইনাইটিস, আর কারো কারো স্কিন এরকম সমস্যা থাকে। এই তিনটা মিলে আমরা অ্যাটোপিক বলে থাকি, সেটার একটা বংশগত প্রভাব আছে এবং সেইখান থেকে বিশেষ করে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন রকম অ্যালার্জেন যেগুলো আছে ওগুলোর থেকে তারা সেন্সিটাইজ হয়ে সেখানে অ্যালার্জি তৈরি করতে পারে। সো এই
12: আমার এদের মাথায় ঘাম আসির মতো হয়, আমার মাথায় আবার চুলো নাই, চুলো কিন্তু ঘাম আসির মতো হয়, খুব চুলকায়, কিন্তু
1: এখানে কিছু এন্টিবায়োটিক লাগবে, কিছু শ্যাম্পু লাগবে আপনার, কিছু লোশন ফর্ম আমরা দিতে পারি, দেখে ডায়াগনোস করতে পারলে ভালো হয়। তবে একটা ভালো যদি এন্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, যেমন কিটোকনাজোল 2% শ্যাম্পু গুলো আছে যেগুলো, এগুলো ব্যবহার করে ভালো থাকবেন, প্রয়োজনে বিশেষজ্ঞ দেখে
0: অ্যান্টিবায়োটিক
1: দেওয়া বেটার হবে।
0: একটা ফোন নিচ্ছি, হ্যালো, হ্যালো, প্রশ্ন করুন, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন।
14: পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি সন্দীপ পাবনা থেকে।
0: জি,
14: আমার জানা আমাদের টানা তো 47 বছর, কিন্তু আমাদের মাথা চলতো নাইকো, আর সামনের অংশটা, বিশেষ করে সামনের অংশটাতে আপনার পর্যাপ্ত পরিমাণ সবসময় চুলকায়, আমরা সাবানও ব্যবহার করি বা শ্যাম্পু ইউজ করি, কিন্তু এটার কারণটা কি? আর এই যে অল্প বয়সে চুল উঠে যাওয়া, এটার কারণটা কি?
0: ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন ডক্টর এস এম বক্তের কামাল,
7: ধন্যবাদ আপনাকে। যে হচ্ছে যে আপনার মাথায় সম্ভবত ওই রাশিদ স্যার একটু আগে যে কথাটা বললেন যে হয়তো সেবোরিক ডার্মাটাইটিস বা সেবোরিক এক্সিমা অথবা সোরিয়াসিস, দুটো রোগের যে কোনো একটা হতে পারে, যেটার জন্য মাথায় খুশকি হয়, চুলকানি হয়, এটা হতে পারে। আর চুল উঠে যাওয়া অল্প বয়সে কেন উঠে যায়, এটার বেশিরভাগ কারণই হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, ডাক্তারি ভাষায় এটাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলা হয়। আমরা বাংলায় অনেক সময় বলি বংশগত টাক, আসলে বাংলা শব্দটা সবসময় মানে প্রপার শব্দ না, ফলে হচ্ছে যে বংশে আপনার নাও থাকতে পারে কিন্তু তারপরেও এটা বংশগত টাক হতে পারে। এইটার মানে যে দুইটা সমস্যা আপনি বললেন, দুইটা সমস্যারই খুব ভালো চিকিৎসা বাংলাদেশে আছে। আপনি আপনার এলাকার বা যেখানে অ্যাভেলেবেল সেখানে ওই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন এবং ভালো চিকিৎসা নিলে আপনি অবশ্যই আপনার সেই যে মাথায় খুশকি হয় বা ময়লা জমায় এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আশা করি চুল গজাতে পারবেন।
0: আবারও আসি যে যাদের ডায়াবেটিস হয়েছে, যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের কি এই খোস পাচা চুলকানি এগুলো কি বেশি হওয়ার সম্ভাবনা?
7: অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মানে বেশি না, এটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। যেমন যেমন ধরেন ফাঙ্গাস, স্যার আমরা যে রোগীদেরকে অনেক সময় প্রপার ডোজে এবং প্রপার ডিউরেশনে যে সঠিক মাত্রা এবং সঠিক সময়ের জন্য একটা ওষুধ দিয়ে থাকি, তারপর দেখা যাচ্ছে যে ফাঙ্গাস বা এই ছত্রাকটা ভালো হচ্ছে না, এটার কারণ দেখা যায় অনেক সময় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এটা কিন্তু যেমন স্ক্যাবিস, স্ক্যাবিস নর্মাল মানুষে যেরকম হতে পারে, ডায়াবেটিক রোগীদের তার অনেক বেশি সিভিয়ার হতে পারে। ফলে ডায়াবেটিস থাকলে অন্য অনেক চর্মরোগী একটু অধিক সিরিয়াস মাত্রায় হতে পারে।
0: ধন্যবাদ, আর একটা ফোন নেই, হ্যালো, হ্যালো, হ্যালো,
14: জি ভাই আনোয়ার হোসেন
0: বলুন, প্রশ্ন করুন।
14: জি, আমি একটু জানতে চাচ্ছি স্যারের কাছে, যেটা আমি একজন ডায়াবেটিক্স এর রোগী, তাহলে পর আমি যদি ট্রিটমেন্ট নিই তাহলে পর কি আমার যে চুলকানি তো মাথায় খোঁজ ভাবে না, চুল যে নাই এটাকে উঠানো সম্ভব যদি কোনো ট্রিটমেন্ট নি? যেটা আমি ডায়াবেটিক্স এর রোগী, বুঝছেন স্যার তো বলছেন যে ডায়াবেটিক্স থাকলে সমস্যা হবে,
0: না সেটা না,
14: আমি তো একজন ডায়াবেটিক।
0: চুল উঠানোর ব্যাপারে আপনাকে নানা জাতীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাসেসমেন্ট করতে হবে, কোন ধরনের ওষুধ দিতে হবে বা কোন ধরনের থেরাপি দিতে হবে, এটার জন্য আপনাকে কোন ডাক্তারের সাথে সরাসরি পরামর্শ করা দরকার। এক ফাঁকে একটা ফোন এসেছিল, সিলেক্ট প্লাস শ্যাম্পু চুলের জন্য ভালো কিনা, ডাক্তার বক্তিয়ার?
7: হ্যাঁ, সিলেক্ট প্লাস কিটোকোনাজল শ্যাম্পু এবং কিটোকোনাজল যুক্ত শ্যাম্পু অবশ্যই ভালো, সবার জন্যই ভালো, বিশেষ করে যাদের খুশকি আছে তাদের জন্য আরো ভালো।
0: আপনার কাছে আসি, আমরা কথা কথায় কারোর সাথে পরিচিত হলে হাত মিলিয়ে মানে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এই যে হাত মেলানোর অভ্যাসটা, এটিকেই রোগকে ছড়াবার সাহায্য করবে বা চর্মরোগকে প্রসারিত করবে, বা এই ব্যাপারে সাবধান হওয়া উচিত কিনা? হাত না মিলিয়ে কি গল্প করা যায় না ডক্টর রাশেদ মোহাম্মদ খান?
1: আচ্ছা, এখন যদি কোনো ছোঁয়াচে রোগ হয়, যেমন আমরা যেটা
0: জানবো কেমন করে,
1: এটা তো বুঝতে হবে অ্যাকচুয়ালি আমরা তো সেটা হচ্ছে আমাদের পাবলিক গ্লোবাল হাত মেলাই, কিন্তু সেরকম যদি হয় তার কোনো দেখা যেতে কোনো প্রদাহ আছে হাতের মধ্যে, হাত চুলকাচ্ছে, স্কেলিং মানে চামড়া উঠছে থেকে, তার রাগগুলো ফাঁকে ফাঁকে করো, ছোট ছোট দানা হচ্ছে, যেমন স্কেবিস হতে পারে, সেরকম ক্ষেত্রে হাত না মেলালে
7: স্যার আপনি তো আগে খেয়াল করতে পারবেন না যে দেখি আপনার হাতটা দেখি নেই তারপরে হাতটা মেলাই।
0: আচ্ছা, একটা প্রশ্ন আসে ডক্টর এসএম বক্তিয়ার, যে হাতে সাদা সাদা অনেক সময় দাগ হয়, দেখা মাত্র কি আমরা কুষ্ঠরোগ মনে করব?
7: কুষ্ঠরোগ তো আসলে আমাদের দেশে এখন অত বেশি নাই, বিশেষ কিছু অঞ্চল ছাড়া। আর হচ্ছে যে সাদা দাগ মানেই যে কুষ্ঠ তা না, কারণ কুষ্ঠ ছাড়াও সাদা দাগের অনেক কারণ আছে, ফলে কুষ্ঠরোগ এখন মানে নাই বললেই চলে, বাংলাদেশে মানে অত বেশি নাই বললেই চলে, একদম নাই বললেই চলে। ওটা বললাম,
0: আমরা বয়স্কদের ক্ষেত্রে খেয়াল করেছি যে তারা বারবার উজু করেন, পানিতে বার পা দিচ্ছেন, সাবান ধোয়া পানিতে পা দিচ্ছেন, তো পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা, তারা বলেন যে এটা ভালো তো হয় না, কত মলম ব্যবহার করলাম, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, পায়ের আঙ্গুলের ফাঁকে ঘা ভালো হয় না। ডক্টর রাশেদ মোহাম্মদ খান,
1: আচ্ছা, এটা একটা খুব কমন একটা প্রবলেম আসলে, যে যারা বলছেন বারবার পা ধুচ্ছে পানি যাচ্ছে, তাদের এটা আরেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। আমরা এখন বলছিলাম দাউদিয়ার কথা বলছিলাম, এটা হচ্ছে ক্যান্ডিডা নামের একটা ফাঙ্গাস আর কি, সেখান থেকে ভেজা জায়গায় এটা আঙুলের ফাঁকে গ্রো করে, এবং বিশেষ করে আমরা ডায়াবেটিস, ডায়াবেটিক পেশেন্টদের এটা আরও বেশি হয়। তো সেক্ষেত্রে তাদেরকে যখন পা ধুবে তখন একদম শুকনো কাপড় দিয়ে বা একদম শুকিয়ে রাখতে হবে, এবং তার সাথে সাথে প্রয়োজনে অ্যান্টি ফাঙ্গাল ট্যাবলেট এবং মলম লাগাতে হতে পারে,
0: এবং টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে ফেলতে হবে। আর একটা ফোন নেই, হ্যালো, হ্যালো,
15: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
15: রেজাল ভাই, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ ভালুকা মানুষ।
0: আবুল কালাম আজাদ ভালুকা থেকে প্রশ্ন।
15: আমার প্রশ্ন হলো মাথার মধ্যে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করলে ভালো হবে, এবং মাথায় যে উকুন হয় একটা, উকুন এই উকুনের জন্য কি ওষুধ আমরা ব্যবহার করব?
0: ডক্টর রাশেদ মোহাম্মদ খান,
1: আচ্ছা, আমরা যেমনটা বলছিলাম খুব কমনলি অনেক ধরনের শ্যাম্পু আছে, যেমন এই যে কিটোকোনাজল 2%, জিঙ্ক পাইরিথিওন, সিক্লোপিরক্স, এরকম অনেক ধরনের শ্যাম্পু আছে। আপনার অনেক সময় যেটা আপনাকে স্যুট করে সেরকম শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। আর উকুনের খুব সহজ চিকিৎসা আমাদের দেশেই আছে, আমরা বলি পারমিথিন 1% লোশন পাওয়া যায়, এটা গোসল আগে মাথায় লাগিয়ে 10 মিনিট রেখে ধুয়ে ফেললে এটা ভালো হয়ে যাবে। তবে মনে রাখতে হবে উকুনটা কিন্তু ছোঁয়াচে, বা পরিবার যারা যাদের রাজ্যের উকুন আছে সবাইকে একই সাথে ওষুধটা লাগাতে হবে, তাহলে উকুন থেকে মুক্তি পেয়ে যাবেন।
0: প্রিয় শ্রোতা, শুনছেন আপনারা রোগ জিজ্ঞাসা অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমাদের আজকের প্রসঙ্গ দাঁত ও একজিমার কারণ এবং প্রতিকার, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে আপনারা আছেন আমরা জানি, আমাদের বিশ্বাস, শুনতে থাকুন ভালো করে, অনেক তথ্য আছে যেগুলো আলোচনা করা দরকার। যেমনটি বলবো এখন, সোরিয়াসিস রোগটা নাম আজকে অনেকে জানেন, কিন্তু রোগটা কিছুই মনে করে না, সোরিয়াসিস মাথায় হয়েছে, বিভিন্ন জায়গায় হতে পারে। সোরিয়াসিসটার ব্যাপারে আবার অনেকের মন্তব্য কি এটা ভালোই হয় না?
1: আচ্ছা, ভালো হয় না, আমাদের ইনফেকশাস কারণগুলো ছাড়া অন্যান্য যা আছে, যেমন পেপটিক আলসার, ডায়াবেটিস, কোনোটাই ভালো হয় না। সোরিয়াসিস দেখা যায়, তো দেখা যায় বলে ওটা খারাপ ফিল করে, ওরা লুকিয়ে থাকে, ওরা ট্রিটমেন্ট করতে চায় না। তো বলতে চাই যে সোরিয়াসিস একটা কন্ট্রোলেবল ডিজিজ, এর খুব ভালো ভালো চিকিৎসা আছে, আপনি যদি ঠিকমতো চিকিৎসা করেন, একদম বেস্ট অফ দ্য বেস্ট চিকিৎসা আমাদের কাছে আছে, ভেরি কন্ট্রোলেবল। তবে যেটা হচ্ছে সোরিয়াসিস কিন্তু কন্ট্রোল করতে বলছি, এই জন্য সোরিয়াসিস কিন্তু শুধু স্কিন ডিজিজ না, এটা আপনার শরীরের ভিতরকে এফেক্ট করতে পারে, যেমন আপনার জয়েন্টকে এফেক্ট করতে পারে, আপনার হার্টকে এফেক্ট করতে পারে, আপনার পেটকে না গাটকে এফেক্ট করতে পারে। সো এটাকে সিরিয়াসলি কন্ট্রোল করতে হবে, এবং এর জন্য ভালো ভালো চিকিৎসা আছে, এটা নিয়ে লুকিয়ে থাকার কোনো মানে নেই।
0: অন্যের কথা শুনে শুনে বিভ্রান্তি তৈরি করবেন না দয়া করে, সোরিয়াসিস একটা জটিল রোগ, কিন্তু আমাদের দেশে চিকিৎসা ভালো হয়। এফাকে একটা ফোন নিচ্ছি, হ্যালো, হ্যালো,
16: হ্যালো, নমস্কার,
0: শুভেচ্ছা আপনাকে, বলুন।
16: আমার আর একটি প্রশ্ন, আমি জানতে চাচ্ছি যে আপনার হয় তার যদি কোনো কাপড় চোপড় গায়ে দেওয়া পড়ে তাকে
7: পড়তে পারে, তবে একজনের কাপড় আরেকজনের না পরাই উত্তম।
0: চর্মরোগ মানেই ছোঁয়াচে অনেকে বলেন, অধ্যাপক ডক্টর রাশেদ মাহমুদ খান আপনার মন্তব্য কি?
1: আচ্ছা, আমি যেমনটা বলছিলাম চর্মরোগ মানে যেখানে যেমন ব্যাকটেরিয়াল ফাঙ্গাল যে ইনফেকশনটা আছে এগুলো আপনার ছোঁয়াচে, তবে যেটা আমরা বলছিলাম একজিমার আর দাউদের মধ্যে অনেকেই বুঝতে পারে না, সেক্ষেত্রে যদি আপনি ওই একজিমা ভেবে কাপড় পরে ফেলেন আর দাউদের কাপড় আরেকজন পরলেন কাপড় থেকে ছড়া যাবে, কিন্তু একবার সাবধান হয়ে পড়া ভালো,
7: ওটাই না একজনের কাপড় আরেকজনের না পরাই ভালো।
0: ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো, জি বলুন, মলদারের চিকিৎসককে দেখান এবং ডাক্তারকে দেখতে হবে, না দেখে অনেক রোগের যে রহস্য না জানলে যে ওষুধগুলো দেওয়া হয় এটা ভুল সিদ্ধান্ত। ঠিক একই কথা বলতে চাই, চর্মরোগ মানে একটা দোকান থেকে একটা মলম কিনে লাগালেন, মলম তো অনেক ধরনের, কেন লাগালেন দোকানদার নিজেও জানে না, আমরা তো জানি না অনেকে, সুতরাং এভাবে আমাদের এড়িয়ে চলতে পারলে ভালো হয়। নুরুদ্দিন খান একটা প্রশ্ন করেছিলেন, সে উত্তর দিয়ে শেষ করবো আমরা সংক্ষেপে। অধ্যাপক রাশেদ মাহমুদ খান, চর্মরোগ যেন না হয় তার প্রতিকারের ব্যবস্থা কি?
1: আচ্ছা, চর্মরোগের যদি আমরা যদি বলি যেটা হেলদি লিভিং এর কথা বলি, যে আপনার যে স্বাস্থ্যবান যে হেলদি লিভিং, যেমন ধরেন আপনার খাওয়া দাওয়া ফুডের মধ্যে আপনি প্রচুর সবজি খাচ্ছেন যেটা আপনার স্কিনের জন্য ভালো, আপনি রেগুলার গোসল করছেন, আপনার ময়শ্চারাইজ করছেন, কিটাকে ময়শ্চারাইজ রাখেন, আপনি বেশি রোদে পুড়ছেন না, সবকিছু মিলে যদি আপনি হেলদি লাইফ লিড করেন আপনি ভালো থাকবেন। যেমন আমরা বলি যে এটা ময়শ্চারাইজ খুব ইম্পর্টেন্ট, অনেকে প্রচুর সাবান দেন, আমাদের যে ত্বক থেকে যে তেলটা বেরোয় এটা কিন্তু এটা খুব ভালো, এটা অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল আছে। সুতরাং আপনি বেশি ঘষে মজে যদি গোসল করেন আপনার ত্বকের কিন্তু ন্যাচুরাল যে ময়শ্চার যেটা সবচেয়ে ভালো ওটা ধুয়ে মুছে ফেলে দিলেন, সেটাকে সাবান কম ব্যবহার করেন, ঘষে মজে করবেন না, এবং গোসল করে একটা ভালো ময়শ্চারাইজ করেন, তাহলে
0: শ্রোতা অনেক তথ্য জানার সুযোগ হলো আজকে অনুষ্ঠানে, এবং এভাবে আপনার প্রশ্ন করবেন, আমাদের সঙ্গে থাকবেন, দাঁত এবং একজিমার কারণ এবং প্রতিকার নিয়ে অনেক তথ্য আলোচনা হলো। অধ্যাপক ডাক্তার রাশেদ মাহমুদ খান এবং অধ্যাপক ডাক্তার এস এম বক্তিয়ার কামাল দুজনই সময় দিয়েছেন, দুজনই চর্মরোগ বিশেষজ্ঞ, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় শ্রোতা আপনাদেরকেও জানাই ধন্যবাদ।

স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় তাহিদা আফরোজ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এই চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাইদ বিন সামিক আল মারির সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠককালে এই আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কাতার অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে পয়লা জুন পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার খবর প্রচারণার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসে চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর ০২৪১০৫৩২৯৪ ০২২২৬৬৪০৫১০ ও ০২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সূত্র জানায়, খান ইউনুস এবং বেত লাহিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে। এসব হামলা নিন্দা জানিয়ে একে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হামাস। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ৩০৭ রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ ২৭৮ ও ৬ উইকেটে ৩০৭, পাকিস্তান ২৩২। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে

ময়মনসিংহ নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।

দিস ইজ বাংলাদেশ বেতার ঢাকা। ইউ আর টিউন টু ওয়ার্ল্ড মিউজিক।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী বুলা মুস্তফার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রচণ্ড গরমে করণীয়, বাইরে বের হবার সময় ছাতা বা ক্যাম্প ব্যবহার করুন, শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হবার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান মালায় এখন রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। প্রথম গানটির গীতিকার এবং সুরকার লোকমান হোসেন ফকির।

আপনারা পল্লীগীতি শুনছেন মোহাম্মদ আব্দুস সালামের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আরও একটি পল্লীগীতি শুনবেন। এবারের গানে গীতিকার নুরুজ্জামান শেখ এবং সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় পালা থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে ফারহানা চৌধুরী বুশরা, শামসুন নাহার, সাইমা পারভিন ইলা এবং উম্মে হাবিবা হিমি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদ উল্লাহ, তাহিদা আফরোজ, মুসাম্মদ নূরজাহান এবং রাসেল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান ও রিজিয়া পারভিন এবং সহশিল্পী বৃন্দ। গানের কথা ও সুর আবু বকর সিদ্দিক।

0: শুনলেন খাল খননের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নুরাইন তাহমিনা কেয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে আজ দেশে ফিরেছেন। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমকে জানায়। বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এর চার খাতে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। ঢাকায় সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাইদ বিন মাখির আল মারির সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠককালে এই আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কাতার অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাই কমিশনার ডেভিড পাইন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব জাদুঘর দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনার সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকারম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসে চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর হল 02-4150-5323-91-02-22-33-8-33-97 অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে সফররত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসের শেষ খবর পাওয়া পর্যন্ত 6 উইকেটে 334 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278-এ 6 উইকেটে 334, পাকিস্তান 232। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা বিবরণী প্রচার করছে। দুই ম্যাচ টেস্টের সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার।

0: তাই বৈষম্যহীন সোনার বাংলায় সুস্থ ও সুন্দর জীবন কামনা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠানের আজকের আয়োজনে।
1: একটি শান্তিপূর্ণ সংসার গড়ার পূর্বশর্ত হল সুন্দর দাম্পত্য জীবন। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দাম্পত্য জীবন। এখানে দ্বন্দ্বকলহ বিবাদ টানাপোড়েন চলতে থাকলে বাড়ি গাড়ি সম্পদ সবই মূল্যহীন। তাই আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনব সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প। সঞ্চালনে ডাক্তার সোহরাব হোসেন।
2: প্রীতি নিন, শুভেচ্ছা নিন সুবন্ধু শ্রোতা, শুরু করছি জীবনের গল্প। এই গল্প আপনার জীবনের অংশ থেকে নেয়া, আমার জীবনের অংশ থেকে নেয়া, আসলে সকলের জীবনের টুকরো টুকরো অংশগুলিকে একসাথে জড়ো করে সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করি প্রতি সোমবার জীবনের গল্প এই আসরে। আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন আমাদের মাস্টার আপা।
3: আসসালামু আলাইকুম।
2: আসলে মাস্টার আপা, জীবনটা তো একটা পুরোটাই গল্পের মতো,
3: পুরোটাই গল্প, উপন্যাস।
2: আমরা যে সিনেমা দেখি, গল্প শুনি বা গল্প বই পড়ি, সেটা তো একটা জীবনের মতো,
3: জীবন থেকেই নেয়।
2: হ্যাঁ, তো তেমনি আমাদের প্রত্যেকটা জীবন যেন শুরু হয় গল্পের মতো, কিন্তু গল্পের আবার একটা ট্র্যাজেডি আর কমেডি থাকে, মানে বিয়োগান্ত এবং মিলনান্তক থাকে। আমরা কখনো আমাদের জীবনটা যেন কখনো বিয়োগান্তক নাটক দিয়ে না শেষ হয়। আমাদের পরিবারে প্রত্যেকটা পরিবারেই নতুন মা আসছে এবং তার গর্ভের সন্তান আসছে। আমরা হয়তো আনন্দে উদ্বেলিত থাকছি যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে, গর্ভবতী নারী
3: শোনার পরে সবাই খুশি হয়,
2: খুবই খুশি হয়, এবং সেই সাথে সাথে নানান রকম ভাবে একটা কালচার আছে উপাদান দিয়ে খাইয়ে দিয়ে। যেমন হিন্দুরা বিশেষ করে আমাদের দেশে যে সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তাদের ভিতরে স্বাদ খাওয়ানো বা স্বাদ ধরনের,
3: কিন্তু ডাক্তার ভাই আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা স্বাদ দিই,
2: ওইটা হচ্ছে হিন্দু ধর্মের একটা ধর্মীয় আছে,
3: ধর্মীয়, আর আমাদের হলো সব করে
2: সাত মাস আমরা একদম প্রথম দিকে ওরা করে, প্রথম দিকে করে। কারণ হচ্ছে যে এই সময়ে মানুষ মানে গর্ভধারিণী মা খেতে পারে না, খাদ্যে অনীহা, অরুচি এবং বমি ভাব, এমনকি প্রচন্ড বমিও হতে পারে,
3: প্রচন্ড বমি, গন্ধ, গন্ধ লাগে
2: খাবারের মধ্যে। মানে ব্যাপারটা হচ্ছে এমনি তো আজকাল
3: মেয়েরা খেতে চায় না, এমনি এমনি খেতে চায় না, কিন্তু যতটুকুই খাবে তাও যদি বলে যে আমার গন্ধ লাগে, আমি এটা খেতে পারবো না, এটা খেতে পারবো না, মাছ ভালো লাগে না, মাংস ভালো লাগে না, মুরগিও গন্ধ লাগে, অনেক কিছু লাগে, শুধু ঝাল ভর্তা এসব দিয়ে খেতে চায়, এটা কেন হয়, এটা আমাদের বেলায় হয়েছে।
2: এটা হচ্ছে এক ধরনের বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়া, গর্ভের সন্তানের শরীর থেকে তৈরি হয়, তো সেটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধপত্র দিয়ে ঠিক করে দেবে,
3: কিন্তু এটা তিন মাস থাকবেই, থাকেই এরকম, তারপর আস্তে আস্তে আস্তে ঠিক হয়ে,
2: প্রথম তিন মাস
3: ঠিক হয়ে যায় তারপরে, কিন্তু মায়ের খেতেই হবে, মা যদি ভালো করে খেতে না পারে তাহলে বাচ্চাও তো বড় হবে না,
2: বাচ্চা বড় হবে না, বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে না,
3: ভালো থাকবে না।
2: কাজেই প্রত্যেকটা মানুষের খাদ্যের ধরন কিন্তু আলাদা হতে পারে। হ্যাঁ, যেমন আপনার থেকে আমার, আমার থেকে আমার ভাইয়ের বা বোনের খাদ্যের ধরনটা আলাদা হতে পারে, কিন্তু গর্ভধারণের পরে যে বিষয়টা, ধরনটা যে যাই হোক না কেন, তার ভিতরে যেন পুষ্টির যোগানটা থাকে, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে।
3: অনেক মেয়েদের দেখছি ওরা খেতে পারে, অনেক খায়, আবার খাবার কিন্তু রুচি অনেক বেড়ে যায়, কিন্তু আবার কিছু মেয়েকে দেখলাম যে ওদের কেমন যেন করে, এটা পারি না, ওটা পারি না, দুধ খেলে বমি আসে।
2: এই জন্যই ডাক্তারেরা ওই রোগীর জন্য স্পেসিফিক, মানে বিশেষ করে ধরেন আপনি যখন গর্ভধারণ করেছেন, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনি কতটুকু খেতে পারছেন বা আপনার দেহের আকৃতি, এই অনুযায়ী আপনাকে ডাক্তার একটা খাদ্যের চার্ট করে দেয়।
3: তবে কি আমার মনে হয় একটু পরপরই কিছু না কিছু খাওয়া দিতে হবে,
2: তো আমরা সামগ্রিক ভাবে বলতে পারি যে পুষ্টির ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আপনি যে চার্টই খান, কতখানি মাংস খাবেন, কতখানি ডাল খাবেন, কতখানি ভাত খাবেন, এগুলি আপনি মেপে ঝুঁকে নিতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যেন আপনার দেহটা পরিপুষ্ট হয়। কারণ এই যে কথাটা আপনি বলছিলেন যে আপনি যে গর্ভধারিণী মা যদি পুষ্ট না থাকে, মানে তার শারীরিক যদি দুর্বলতা থাকে, গর্ভের ভেতরে বাচ্চাটাও দুর্বল ভাবে তৈরি হবে এবং তার ভেতরে নানান ধরনের বৈকল্য, এমনকি আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে শুরু করে, আয়োডিন ডেফিসিয়েন্সি মানে বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধিতা থেকে শুরু করে নানান ধরনের শারীরিক ত্রুটি নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে, বিকলাঙ্গ হয়েও জন্মগ্রহণ। গ্রহণ করতে পারে। কাজেই ডায়েট পরিকল্পনা বা খাদ্যের পরিকল্পনা গর্ভধারিণী মায়ের জন্য অত্যন্ত জরুরি। আমরা যারা সুস্থ মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছি আমাদের জন্য এতটা জরুরি নয়।
3: গর্ভে যাদের সন্তান আসে ওদের নিজেদেরও আরেকটা কথা যে ওরা যে চলাচল মানে হাঁটা চলা বা অনেক জোরে জোরে হাঁটা চলা করতে চায় বা কিছু, এটার মধ্যে কি কোনো বাধা?
2: কোনো সমস্যা নেই চলাচলে, কোনো সমস্যা নেই সেটা, মানে যত
3: রিক্সা গাড়ি এগুলো রিক্সা দিয়ে
2: ঝাঁকুনি যুক্ত, ঝাঁকুনি লাগে বা আঘাত লাগে সেই রকম জার্নি সেই রকম ভ্রমণ আমরা করতে নিষেধ করি।
3: বলতো কি যে শোন একটা পাতিলে দই তৈরি করা হয়, দইটার পাতিলটা যদি একটু ঝাঁকি লাগে ওই দই আর হবে না।
2: আচ্ছা,
3: ঠিক মায়ের পেটে সন্তানটা যখন আসবে তখন কোন চলাচল থেক না বলে বৃষ্টি হয় তার মধ্যে নামা যায় না, স্লিপ কেটে পড়ে যেতে পারে, ওই দইটা যদি ফাটল ধরে বাচ্চাটা হবে না, নষ্ট হয়ে যাবে।
2: আপনি খুব চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, তো বন্ধুরা যারা শুনছেন তারা এই উদাহরণটা মনে রাখবেন যে অত্যধিক ঝাঁকুনি লাগে যেমন ঢাকার শহরে বা গ্রামগঞ্জের কাঁচা রাস্তা, দুটোর ব্যাপারটাই কিন্তু একই। আমি বললাম একটা শহর আর একটা গ্রাম, দুটোতেই কিন্তু রাস্তা অনেকটা উঁচু নিচু মসৃণ। আর
3: একটা কথা যে বৃষ্টি যখন হয় তখন কাদা ঘর থেকে বের হলেই কিন্তু কাদা স্লিপ করতে পারে পা, ওই দিকটাও খেয়াল রাখতে হবে,
2: তবে যে পড়ে যেন না,
3: মা বলুক শাশুড়ি হোক যেই হোক বলে দিতে হবে।
2: তো আমরা পুষ্টির কথা বলছিলাম, তো প্রথম যখন একটা গর্ভধারিণী মা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার কিন্তু তার চোখের নিচটা, চোখের নিচের পাপড়িটা সরিয়ে দেখবে তার রক্তাল্পতা হচ্ছে কিনা, তারপর রক্তের পরীক্ষা করে দেখবে যে হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, ফলিক অ্যাসিড ঠিক আছে কিনা। আমাদের দেশে আমরা কথা বলছিলাম যে প্রথমেই যে জিনিসটার ঘাটতি হয় তা হল ফলিক অ্যাসিড এবং আয়রন বা লোহা। এই ফলিক অ্যাসিড এবং আয়রন থাকে এরকম খাবার আমরা খেতে যোগ করে দিতে পারি, সাথে কিছু ট্যাবলেটও দিয়ে দিতে পারি, কেমন ফলিক অ্যাসিড যাতে না কমে যায়। তো এই খাবারগুলির নাম আমরা বলে দিচ্ছি কোন কোন খাবারে ফলিক অ্যাসিড থাকে, যেমন আখরোট, পেস্তা বাদাম, ডিম, ছোলা, মুগ, ব্রোকলি, সূর্যমুখীর বীজ, চিয়া সিড, শতমূলী, কমলা লেবু ইত্যাদি। তা আমাদের দেশে যেগুলি খুব কমন মানে সাধারণভাবে আমাদের মায়েরা বা গর্ভধারিণী মায়েরা খেতে পারে তা হলো ডিম, বুট, বুটের ডাল বা ছোলা, আর ব্রোকলি বা এক ধরনের ফুলকপি, এবং সেই সাথে সাথে কমলা লেবু, হ্যাঁ শাক পাতা খেতে পারে। এইগুলিতে প্রচুর এই বাদাম আখরোট এগুলির মধ্যে প্রচুর ফলিক অ্যাসিড আছে, আয়রন আমরা আয়রনেরটা পরে বলছি আর ফলিক অ্যাসিড এতে আছে। এরপরে আমরা বলছি যে আয়রন কোথায় কোথায় বেশি পাওয়া যায় সেগুলি, যে একই রকম ভাবে আবারও আসছে পালং শাক, ডিম, মুরগির মাংস, বুট বা ছোলা, খেজুর, কলা ইত্যাদি। দেখেন এই খাবারগুলি কিন্তু আমাদের আশেপাশে আছে, কলা খুব বেশি দাম নয়, বিভিন্ন জাতের কলা আছে, আপনি খুব সাধারণ মানের কলা যেটা সস্তায় পড়বে আপনার সামর্থ্য অনুযায়ী।
3: গ্রামে কত রকমের শাক হয়ে থাকে,
2: হ্যাঁ
3: সব ধরনের শাক,
2: শাকের মধ্যেই আয়রন আছে, এমনকি কলা, কলা কাঁচা কলাও যদি তরকারি করে কেউ খায়, ভর্তা করে খায়, তাহলে প্রচুর আয়রন পাওয়া যাবে। তাহলে পালং শাক, পুঁই শাক এইসব সবগুলি শাকই খাওয়া যাবে। আর মুরগির মাংস, তাহলে মুরগির মাংসের মধ্যে বিশেষ করে মুরগির কলিজা, এখানে আয়রন, ফলিক অ্যাসিড এবং পুষ্টি চাহিদা সম্পূর্ণ মিটে যাবে। তাহলে একটা মুরগি যদি রাখা যায় একটা গর্ভধারিণী মায়ের জন্য, একটা মুরগি কয়েকদিন ধরে, দুই তিন দিন ধরে খাওয়া যাবে,
3: খেতে পারে,
2: তো তাহলে তার পুষ্টি চাহিদা, প্রোটিনের চাহিদা।
3: আর আমাদের গ্রামে তো মুরগি পালে, হাঁস খেতে পারবে,
2: হ্যাঁ হ্যাঁ
3: শীতকালে খেতে পারবে, হ্যাঁ
2: যে কোন শীতকাল গ্রীষ্মকাল সব সময় খেতে
3: পারবে, ডিম তো খেতে পারবে, হাঁসের ডিম,
2: হ্যাঁ জি ডিম খেতে পারবে। তবে ডিম খাওয়ার ব্যাপারে আমরা একটু সচেতন করি যে কখনো আধা সিদ্ধ বা পোস্ট এগ নয়, মানে পোচ করা ডিম খাবে না অথবা আধা সিদ্ধ ডিম খাবে না, পরিপূর্ণ ভাবে সিদ্ধ করে অথবা একদম বাংলা ভাজা, বাংলা ভাজা যে ডিম ভাজা
3: বলি কিছু দিয়ে
2: সেটা খেতে পারে অথবা ডিম রান্না করে খেতে পারে। কারণ হচ্ছে বিশেষ করে হাঁসের ডিমের মধ্যে এক ধরনের রোগ জীবাণু থাকতে পারে, আমি বলছি না যে থাকবে, থাকতে পারে,
3: থাকতে পারে,
2: কাজে তখন পূর্ণ সিদ্ধ করলে এই রোগ জীবাণুটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এরপরে আমাদের যে উপাদানটা আসছে সেটা হলো ভিটামিন সি। ভিটামিন সি ও পাওয়া যায় ওই একই খাবার, কমলা লেবু, আমলকি, আঙ্গুর, আপেল এগুলি থেকে। আমাদের দেশে যে কোনো ফল সবগুলির মধ্যে ভিটামিন সি আছে, আর রঞ্জক পদার্থ যেগুলি ভিটামিন এ আছে, যেমন পালং শাক, পুঁই শাকের মধ্যেও আছে সবুজ, আবার লাল শাক, মিষ্টি কুমড়া, গাজর এগুলির মধ্যেও আছে প্রচুর ভিটামিন। আর একই রকম ভাবে কাজু বাদাম, চীনা বাদাম, সিমের বিচি, মুরগির মাংস, গরুর মাংস, দুধ এগুলি দুধ তো প্রত্যেক দিনই খাওয়ার তালিকায় রাখতেই হবে, কারণ দুধ হচ্ছে ক্যালসিয়ামের যোগান দেয়। আর আপনি জানেন যে ক্যালসিয়াম যদি না থাকে গর্ভধারিণী মায়ের, যদি ঘাটতি হয়, তাহলে সন্তানের হাড্ডিগুলি সঠিকভাবে তৈরি হবে না, আর হাড্ডি যদি তৈরি না হয় তাহলে লম্বাই হবে। হ্যাঁ, তাই কাজেই মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে, যেমন দুধ, দই, পনির, ব্রোকলি, বাঁধাকপি, ঢেঁড়স, কাঁটাযুক্ত মাছ, পালং শাক, প্রচুর ভিটামিন সি, ভিটামিন ডি সবগুলি পাওয়া যাবে আনারসের সাথে,
3: কোনো অসুবিধা হয় নাকি?
2: আর একটা পয়েন্ট যোগ করি যে ক্যালসিয়াম তো খাইলেন, কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি ছাড়া অ্যাবজর্পশন হবে না, শরীরের কাজে লাগানো যাবে না। কাজে ভিটামিন ডি এর চাহিদার জন্য এই গর্ভধারিণী মাকে প্রত্যেক দিন কমপক্ষে 10 মিনিট একটু রোদ লাগাতে হবে, একটু রোদ লাগাতে হবে,
3: প্রচন্ড
2: রোদের মধ্যে হাঁটানো দরকার।
3: মিষ্টি রোদটা তো না,
2: এই রোদটা আসলে সকাল 10টা থেকে শুরু করে বিকেল 3টার মধ্যে, একদম সকালে সূর্যোদয়ের রোদে এটা হবে না, এটা সকাল 10টার পর থেকে। তো কাজে প্রথম 3 মাসের মধ্যে তাকে যাতে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি না হয়, ক্যালসিয়াম ঘাটতি না হয়, এই জন্য তাকে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 3 দিন একটু 10 মিনিট করে রোদ লাগাতে হবে, এবং আঙিনায় বসে থাকতে পারে একদম গোসল করে। আমাদের দেশে কিন্তু গ্রাম দেশের মা বোনদের একটা চমৎকার অভ্যাস আছে, গোসল করে একটা পিড়ি নিয়ে, মানে পিড়ি নিয়ে রোদ্রে পিঠ দিয়ে বসে থাকে।
3: অনেক সময় আমি দেখলাম যে অনেক মা, অনেক বয়স্ক মহিলা অনেক কিছু কিন্তু নিয়ম জানে,
2: হ্যাঁ
3: অনেক কিছু জানে, তো আবার অনেকে কিছু জানে না।
2: আর এ সত্ত্বেও যদি তার ক্যালসিয়ামের ঘাটতি থাকে, ডাক্তার পরীক্ষা করে দেখবে যে ভিটামিন ডি ঘাটতি যদি থাকে, তাহলে ডাক্তার তাকে নির্দিষ্ট একটা ডোজে ওষুধ দিয়ে দিবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি।
3: ডাক্তার দেখাতেই হবে,
2: হ্যাঁ ওই যে আমরা বলছিলাম যে অন্তত পক্ষে 4 বার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
3: এই সময় ডাক্তার ভাই বারবার বলে দেন যে যেতেই হবে, পৃথিবীতে একটা সন্তান আনা চারটিখানি কথা না, অনেকের হচ্ছে না, কান্না করে।
2: এরপরে আমরা যে উপাদানটা বলছি যে প্রোটিন, খাদ্যের প্রোটিন বা আমিষ জাতীয় খাবার খুবই যেটা প্রয়োজন, কারণ এটা দিয়ে পুষ্টি নির্ধারণ করে ভবিষ্যতের বুকের দুধ। মায়ের দেহের গঠন এবং শিশুর দেহের গঠন নির্ভর করে প্রোটিনের উপরে, সেই প্রোটিনটা কমপক্ষে 100 গ্রাম প্রোটিন প্রত্যেক দিন খেতে হবে। 100 গ্রাম প্রোটিন মানে একটা ডিম, মানে কিছুটা মাংস, কিছুটা মাছ, এ প্রত্যেক দিন,
3: এবং
2: ঘন ডাল। আমরা বলি যে আগে যেটা খাচ্ছিল 1 চামচ ঘন ডাল বেশি খেলো, আর 1 টুকরো মাছ বেশি খেলো, মানে অন্যদিন সে হয় ডেইলি 1 পিস মাছ খেত,
3: এখন
2: তাহলে তার জন্য 2 পিস দিতে হবে।
3: খাওয়ার ইচ্ছে হলে খাবে না, নাই কিন্তু বাচ্চাটা পেটে আসলে এটা খেতেই হবে।
2: হ্যাঁ, তাহলে আমরা 2 টুকরো মাছ, স্বামী যদি 1 টুকরো খায় এই গর্ভধারিণী মাকে দিতে হবে 2 টুকরো মাছ,
3: খেয়াল করতে হবে।
2: তাহলে আপা আপনার দায়িত্ব হচ্ছে আপনার মানে আপনার পরিবারের লোকজনকে, এবং সাথে সাথে বলে দেয়া স্বামীকে বেশি নয়, গর্ভধারিণী মাকে বেশি খাওয়াতে হবে। স্বামীর পাতে যদি 1 টুকরো মাছ দেন, স্ত্রীর পাতে দিতে হবে 2 টুকরো। স্বামীর পাতে যদি 3 টুকরো মাংস দেন, স্ত্রীর পাতে দিতে হবে 6 টুকরো মাংস। এইভাবে ডিম 2 টুকরো দেওয়ার দরকার নেই, ডিম 1টা খেলেই হবে। আর সেই সাথে থাকতে হবে আঁশযুক্ত খাবার, কারণ এই সময় গর্ভধারিণী মায়েদের বেশ কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোষ্ঠকাঠিন্য যাতে না দেখায় এই জন্য আমরা আঁশযুক্ত খাবার, যেমন আমরা শুরুতে বলছিলাম যে লাল শাক, পালং শাক এবং অন্যান্য খাবার, সাথে সাথে এই সবুজ ভুট্টা খেতে পারে। সবুজ ভুট্টা এখন আমাদের দেশে বেশ, কচি ভুট্টা, ব্রোকলি, শাকসবজি আর ছোলার ডাল, এগুলি খেলেই তার মল নির্গত হতে আর কোষ্ঠকাঠিন্য
3: হলে তো কষ্ট বেশি।
2: হ্যাঁ, সবচাইতে পর্যাপ্ত পানি, পর্যাপ্ত পানি মানে কমপক্ষে 2 লিটার প্রস্রাব হয়, কমপক্ষে 2 লিটার প্রস্রাব প্রতিদিন হয়, এই পরিমাণ পানি মাকে খেতে হবে
3: এবং বিশুদ্ধ পানি।
2: বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন, তারা আবারও এই বার্তাগুলি আপনার পরিবারের গর্ভধারিণী মাকে এবং তার যত্নে যারা নিয়োজিত থাকবে, সে শাশুড়ি মা হোক অথবা গর্ভধারিণী মা হোক, তাদের কানে পৌঁছে দিতে হবে। কারণ আপনার বাড়ির এই গর্ভধারিণীর মায়ের যে সন্তান আগামী দিনে ভূমিষ্ঠ হবে, সেই সন্তানই দায়িত্ব নেবে আমাদের, আপনাদের সবার, তবেই আমাদের জীবনের গল্পটা হয়ে উঠবে আরো সুন্দর এবং মিলনান্তক, যেটাকে আমরা বলছি কমেডি এন্ডিং। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।
1: শুনছিলাম সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প।
0: শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি একটি জটিল সমস্যা, যা নিরক্ষরতা, গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে, বহু বিবাহ এবং বিনোদনমূলক সুবিধার অভাবের মতো বিভিন্ন কারণে ঘটে। এই জনসংখ্যা বিস্ফোরণের পরিণাম সুদূর প্রসারী, যা বাংলাদেশের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান সামিয়া নাজের কণ্ঠে। গানটির কথা লিখেছেন আহাদ ভাওয়ালী।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, সুখী সুন্দর জীবনযাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না। সুস্থ দেহে সুন্দর মন, এটি এমনই একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত।

0: শুনছিলাম জনসংখ্যা বিষয়ক গান।
1: সুপ্রিয় শ্রোতা, সকল বয়সী মহিলা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে খাবার বড়ি ব্যবহার করতে পারেন। এটি একটি অস্থায়ী পদ্ধতি, যে কোনো সময় বড়ি ছেড়ে দিয়ে অন্য পদ্ধতি গ্রহণ করা যায় অথবা গর্ভধারণ করা যায়। সঠিকভাবে বড়ি খেলে এটি অত্যন্ত কার্যকরী, মাসিক চক্রকে নিয়মিত করে।
2: এবারে কিশোরী বয়সে গর্ভধারণ স্বাস্থ্যের ঝুঁকি, এ বিষয়ে শুনবেন একটি কথিকা। বলছেন মোহাম্মদ মোশাররফ হোসেন।
3: শৈশব পার হয়ে কৈশোর, এই সময় মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অধ্যায়। এ সময় সারা জীবনে ভীত রচিত হয়। WHO এর সংজ্ঞা অনুযায়ী 11 থেকে 19 বছর বয়সের মেয়েদের কিশোরী বলা হয়। কিশোরী গর্ভাবস্থায় কিশোরী মা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে থাকে। বয়সন্ধিকালের শারীরিক ও মানসিক অপরিপক্কতা, গর্ভকালীন প্রসব পরবর্তী শারীরিক চাপ বা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করে। যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সম্পর্কে কোনো রকম জ্ঞান থাকে না, যার দরুন উপযুক্ত চিকিৎসা সেবা যত্নের অভাবে কিশোরী মায়ের মাতৃমৃত্যুর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। বয়স কম থাকার কারণে এই সময়টাতে করণীয় কি সে সম্পর্কে উদাসীন থাকে। বাংলাদেশে কিশোরী মায়েদের প্রিটার্ম লেবার রিস্কের কারণে উপযুক্ত সময়ের পূর্বেই কিশোরী মায়েদের বাচ্চাটি জন্ম হতে পারে, এমনকি প্রি ম্যাচিউর বাচ্চা হওয়ার সময় সম্ভাবনা থেকেই যায়। এতে করে মা ও জন্ম নেওয়া শিশু উভয়ের ঝুঁকিতে থাকে, অর্থাৎ ভবিষ্যৎ জীবন অনিশ্চয়তার দোলনায় দুলে। উভয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, জীবনী শক্তি কমে যায়, জীবনের সোনালী শৈশব বিবর্ণ হয়ে জীবন হওয়া বিষাদময়। ইউনিসেফের তথ্য মতে 15 থেকে 19 বয়সী কিশোরীদের মা হওয়ার মাতৃ ঝুঁকি 20 বছরের নারীদের থেকে প্রায় দ্বিগুণ। অন্যদিকে 15 বছরের কম বয়সী কিশোরীর বেলায় মাতৃ ঝুঁকি প্রায় 5 গুণ, প্রসবের 28 দিনের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা প্রায় 1.5 গুণ বেশি। এছাড়া 15 থেকে 19 বছর কিশোরী মায়েদের মারা যাওয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে গর্ভকালীন জটিলতা ও সন্তান জন্মদান। ইউনিসেফের তথ্য অনুযায়ী তৃতীয় বিশ্বের দেশে প্রতি 5 জন শিশুর মধ্যে 1 জন জন্ম নেয় কিশোরী মাতার গর্ভে, আর এ বয়সী কিশোরী শারীরিক মানসিকভাবে মাতৃত্বের দায়িত্ব নিতে অপ্রস্তুত থাকে। যখন একজন কিশোরী মা হয় তখন এর নেতিবাচক প্রভাব পড়ে শরীর, আবেগ অনুভূতি, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক জীবনের উপর। কম বয়সী মা নানা জটিলতার সম্মুখীন হয়ে থাকে, উচ্চ রক্তচাপ, সময়ের আগে সন্তান জন্ম নেয়া, অল্প ওজনে শিশু জন্ম, যৌন রোগ, জরায়ু সমস্যা, যোনিপথের সমস্যা, রক্ত স্বল্পতা, প্রজনন ও যৌন ক্ষমতা হ্রাস ইত্যাদি। পরিসংখ্যান থেকে জানা যায় যে শতকরা 95% কিশোরীর গর্ভধারণ স্বল্প আয়ের এবং উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায়। কিশোরী বয়সে গর্ভধারণ নানাবিধ সমস্যা রয়েছে, বাল্যবিবাহ, দারিদ্রতা, শিক্ষার অভাব, কর্মসংস্থান, বাসস্থান, লিঙ্গ বৈষম্য, কুসংস্কার, গর্ভনিরোধক জিনিসের কম ব্যবহার, প্রয়োজনীয় পরামর্শ না পাওয়া, অজ্ঞতা, উদাসীনতা, নারী সিদ্ধান্তের কম গুরুত্ব দেওয়া, নারী ক্ষমতায়ন ও শিক্ষার অভাব, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে ধারণা না থাকা, স্বামী শ্বশুর শাশুড়ির সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া। কিছু সুপারিশ তুলে ধরা হলো, কিশোর মাতৃত্ব রোধে 18 বছর নিচে বিয়ে যাতে না হয় এ ব্যাপারে পরিবার, সমাজ, রাষ্ট্রকে সোচ্চার হতে হবে, এমনকি 20 বছর পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত সন্তান নিতে নিরুৎসাহিত করতে হবে পরিবার থেকে, প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ে কিশোরীদের সুস্পষ্ট জ্ঞান অর্জনের ব্যবস্থা করতে হবে, পাঠ্যপুস্তকে এ ব্যাপারে অন্তর্ভুক্ত করতে হবে, উপযুক্ত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করতে হবে, এ ব্যাপারে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরামর্শ সহজভাবে পাওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে, গর্ভকালীন, গর্ভপূর্ববর্তী ও গর্ভপরবর্তী সময় খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সুরক্ষা ব্যাপারটি নিশ্চিত করতে হবে, কিশোরীদের সকল প্রকার প্রয়োজনীয় পরামর্শ সেবা পেতে বিশেষ করে প্রত্যন্ত এলাকার দুর্গম এলাকার বস্তিতে বসবাস কিশোরীদের আর্থসামাজিক সাংস্কৃতিক নিরাপত্তা সুরক্ষা বলয় তৈরি করতে হবে। কিশোরী বয়সে গর্ভধারণ একটি সামাজিক সমস্যা সমাধান এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে মিডিয়া, সমাজের বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের লোকজন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তাই বলা যায় কৈশোরকে অবহেলা নয়, জীবন গড়ার এই তো সময়, আগামী পৃথিবী সুন্দর হোক এটাই প্রত্যাশা।
0: প্রিয় শ্রোতা, চাইলে সুখী সংসার, জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে সবার। যে পরিবার হবে যত বেশি ছোট পরিবার, সেই পরিবারে থাকবে সুখ ও শান্তি সম্ভার। এমনই কামনা এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান, কাজী শুভ চম্পাবণিকের কণ্ঠে। গানে কথা লিখেছেন সৈয়দ জামাল।

সুপ্রিয় শ্রোতা, প্রতিটি পরিবার হোক সুখী পরিবার, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক সবার জীবন, এমনই কামনায় আমাদের এবারের পরিবেশনা বেতার কার্টুন।

0: অননি সিনান্তে দেরি আছে গুসুই, মেলা দেরি আছে। জানি জানি জানি সব বুঝি, দিনে দুপুরে তোমারে নিশিয়ে পাইছে কেন?
1: কেন কও দেখি।
0: কইতে পারি যদি সব কথার জবাব সত্য করে দেশ।
1: তোমার লগে কোন দিন কোন কথাটা মিশা কইছি?
0: আইস বুঝি মদন আইব বাড়িতে না,
1: এইটা নতুন কি?
0: হেলাইকেই তো কইছি আমি সব বুঝি, তোর এই গীত গাওন নাচন কুদন দেখাই আমি বুঝছি।
1: ওই বুড়ি হিংসা লাগে তোমার?
0: হিংসা তো লাগবই, আর হিংসা লাগলেই বাকি।
1: তাইলে তোমার একজন নাগর জোগাড় করে দেই।
0: মদনই তো আমার নাগর।
1: আহ শক কত বলিস,
0: শকে কি আর সীমানা থাকে রে।
2: আগে ভাগে ছুটি পাইছি চলে আসি।
0: তাইলে আর কি, আমারও ছুটি, আই যাই।
2: আরে বুবু যাও কেন, তোমার লাগিয়া গোসলের সাবুন আনছি, লইয়া যাও।
0: আচ্ছা আচ্ছা নিমুনে নিমুনে অন জিরায়া লো ভাই অরানু, আমার নাগর রে নাস্তা পানি কিছু দে।
2: এই যে ধরো তোমার জিনিসপাতি।
1: ও সবই তো আছে দেখি, কিন্তু ওই জিনিসটা কই? ওই যে
2: ও আরে ওইটার কথাটা একদম মনে আসিল না।
1: তাইলে আর কি, আরো এক হপ্তা পিছাইয়া গেল।
2: না না না অসম্ভব, নিজের বিয়া করাবো, আল্লাহ রে কি কয় এসব।
1: তাইলে ব্যবস্থা করো,
2: আমি অক্ষণে যাইতেছি মতি ডাক্তারের দোকানে।
3: ধরো মদন লগে এইটাও লয়ে যাও।
2: কন্ডম?
3: হ্যাঁ কন্ডম।
2: ডাক্তার সাহেব বোর লাইগা তো খাইবার বড়িয়ে দিছেন, আবার কন্ডমের কাম কি?
3: আছে আছে কাম আছে কাম আছে। শুন, বিয়া করছো তো ছয় মাস হয় নাই, এত তাড়াতাড়ি কোন রিস্কের মধ্যে যাও ঠিক না।
2: মানে?
3: মানে সোজা গর্ভ নিরোধক খাওয়ার বড়ি এখন অনেক উন্নত আর নিরাপদ, তবে প্রথম দিকে বড়ি খাওয়ান শুরু করলে বড়ির কার্যকারিতা শুরু হইতে এক সপ্তাহ সময় লাগে। এই এক সপ্তাহ কোন রকম রিস্ক লন ঠিক না, তাই স্ত্রীর বড়ি খাওয়ানো শুরু করলেও প্রথম সপ্তাহে তুমি নিজে কন্ডম ব্যবহার করলে নিশ্চিন্ত থাকতে পারবা।
2: ও আচ্ছা দেন তাইলে।
3: নাও দুইটাই নাও।
2: হ্যাঁ
4: শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদের চিঠি লিখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ পাঠিয়ে দিন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরি বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207।
5: আপনার ভালো লাগা মতামত বা পরামর্শ ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ইমেইল আইডি হল বেতার phnc1207@gmail.com।

0: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা।
1: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন, এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
0: বিদায় নেবার আগে বলবো শেষের কথাগুলো।
2: আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন সাইমন রহমান এবং উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুন্নাইম পিঙ্কি
0: ও আমি সাইমন রহমান। সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন। আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা

0: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেয়। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। মানুষের প্রতি যে দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। সত্যকে নিজের করে নাও, মিথ্যাকে পরিহার করো। আল হাদিস, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।
1: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী আবু বকর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ মাহফুজুল হক, সুরকার শ ম খায়রুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন আবু বক্কর সিদ্দিক।
1: প্রচণ্ড গরমে বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়াতে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগ ভুগছেন। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় রয়েছে কৃষক কার্ডের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির। সুরকার মকসুদ জামিল মিন্টু।

0: এতক্ষণ শুনলেন কৃষক কার্ডের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন ইংরেজি সংবাদ এবং তারপরেই বাণিজ্যিক সংবাদ।

0: অর্থনৈতিক পরিষদ এনইসি এর এক সভা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ থেকে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং এই চার খাতের দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলি বিন সাইদ বিন সামিক আল মাররির সঙ্গে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠককালে এই আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, কাতার অদক্ষ থেকে দক্ষ কর্মী নেওয়াতে জোর দিচ্ছে। দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের জন্য আধুনিক ও দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা উদ্বোধন করা হয়েছে। বিমানবন্দরের প্রায় 94,000 বর্গ কিলোমিটার এলাকায় এই ওয়াইফাই সেবা সহজলভ্য করা হয়েছে। কভারেজের মধ্যে রয়েছে টার্মিনাল 1, টার্মিনাল 2, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। পরীক্ষামূলক কার্যক্রম 26 এপ্রিল থেকে শুরু হওয়ার পর থেকে প্রায় 20,000 মানুষ এই সেবা ব্যবহার করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগ যাত্রীদের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রমকে আরও দ্রুত, সহজ এবং বিশ্বমানের সেবার পথে আরও এক ধাপ এগিয়ে নেবে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় 780 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। অপরিপক্ক আমের বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 83টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত ছিল 54টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে অবস্থান করছে 5,203 পয়েন্টে। ডিএসইতে 726,08,00,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 144.72 টাকা, ক্রয় 142.03 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 165.81 টাকা, ক্রয় 162.72 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা, ক্রয় 32.40 টাকা, দিরহাম বিক্রয় 33.73 টাকা, ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.72 টাকা, ক্রয় 94.91 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.16 টাকা, ক্রয় 30.55 টাকা এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.71 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বৃক্ষ আমাদের বন্ধু। বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী খাদিজাতুল কুবরা। প্রথম গানের গীতিকার ডক্টর আরিফ, সুরকার নকিব খান।

প্রিয় শ্রোতা, শুনছেন আধুনিক গান, শিল্পী খাদিজাতুল কুবরা। এবারের গানটির গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন খাদিজাতুল কুবরা। বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন গোলাম হায়দার।

প্রিয় শ্রোতা, আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন। শিল্পী গোলাম হায়দার। শিল্পী কণ্ঠে আমরা আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনবো।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন গোলাম হায়দার। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I am, a presenter, Aisha Siddiqa. I would like to make a conversation session with two friends who went at a restaurant or cafe, ordering food, asking for the bill, and using some common dining phrases. Today, I am joined by two wonderful guests who will be sharing their restaurant experience using some simple sentence that will help you to make an English conversation in a restaurant or cafe. First, we have Zumaina Mahanira Rahman, and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to ordering food, asking for the bill with using some common dining phrases. So stay with us as we dive into our conversation, and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar from their conversation.
1: Hi, Zumaina. It's been a long wait. I'm so glad we are finally here at Coffee Aroma.
2: Me too, Mukta. The place looks cozy. I'm really hungry. Shall we look at the menu?
1: Sure. Everything looks delicious. I think I will have a chicken sandwich and a cold coffee. What about you?
2: I'm thinking of frying their pasta. Oh, and maybe a mango smoothie.
0: Good afternoon. Are you ready to order?
1: Yes. Please, I would like a chicken sandwich and a cold coffee.
0: All right. And for you, sir?
2: I'll have one pasta and a mango smoothie, please.
0: Great. Anything else?
1: No. That's all for now.
0: Okay. Your order will be ready in about 10 minutes.
2: The food smells amazing.
1: Yes, it does. Let's start before it gets cold.
2: The pasta is delicious. How's your sandwich?
1: It's really good. The coffee is perfect too. Not too sweet.
2: That's great. Should we ask for the bill now?
1: Yes. Excuse me. Can we have a bill, please?
0: Here you go. Your total is 750 taka.
2: Okay. Here's the money. Keep the change.
0: Thank you. Have a nice day.
1: Thank you. The food was lovely.
0: Thank you, Mukta and Zumaina, for your wonderful conversation. Dear listener, আমরা এতক্ষণ জুমাইনা এবং মুক্তার কনভারসেশন থেকে দেখলাম যে তারা একটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়েছে, তারা কিছু ফুড অর্ডার করলো এবং তারা বিলের জন্য হচ্ছে ওয়েটারকে জিজ্ঞেস করলো, এবং এখানে তারা কিছু কমন ডাইনিং ফ্রেজেস ইউজ করেছে। সো আজকে আমরা আমাদের এই কনভারসেশন থেকে আমাদের কিছু ইংলিশ গ্রামারের রুলস দেখবো, এবং যে কমন ফ্রেজগুলো ডাইনিং এ ইউজ করা হয় সেই ফ্রেজগুলো কিভাবে কোথায় ইউজ করা যায় এক্সাম্পল আমরা সেগুলো জানবো। আমাদের কিছু কমন ডাইনিং ফ্রেজ আছে, যেমন এর মধ্যে আমরা যেটা কনভারসেশন ইউজ করেছি তার মধ্যে একটা ছিল অর্ডারিং ফুড। আচ্ছা, অর্ডারিং ফুড এর জন্য আমরা হচ্ছে যখন হচ্ছে কোনো কাউকে রিকোয়েস্ট করি তখন আমরা বলতে পারি আই উড লাইক আ চিকেন স্যান্ডউইচ প্লিজ, অথবা আমরা বলতে পারি ক্যান আই হ্যাভ আ ম্যাঙ্গো স্মুদি। অর্থাৎ আমরা কোনো ফুড যখন অর্ডার করব তখন আমরা এইভাবে অ্যাপ্রোচ করতে পারি। অর্থাৎ আমি হচ্ছে চিকেন স্যান্ডউইচ অর্ডার করতে চাচ্ছি, অথবা হচ্ছে আমি কি ম্যাঙ্গো স্মুদি পেতে পারি। এইভাবে আমরা হচ্ছে যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে আমরা অর্ডারের সময় আমরা আমাদের ডাইনিং ফ্রেজগুলো ইউজ করে আমরা হচ্ছে একজন ওয়েটারের কাছে অ্যাপ্রোচ করতে পারি। আফটার দেন আমরা যদি কোনো ফুড সম্পর্কে জানতে চাই যে সেই ফুডটা আছে কিনা, বা কোনো একটা ফুড স্পাইসি হবে কিনা, অথবা হচ্ছে সেই রেস্টুরেন্টের ওয়েটার কোনো একটা স্পেশাল মেনুকে তারা রিকমেন্ড করে কিনা, সেইটা যদি জানতে চাই তাহলে কি বলতে পারি জুমাইনা?
2: আমরা বলতে পারি What do you recommend? Othoba, is this dish spicy?
0: Okay, so amra bolte pari what do you recommend? Othoba amra jodi boli eta taste ta kemon beta spicy kina, shekhetre amra bolte pari is this dish spicy? Acha, amra er pore jabo hocche jodi amra hocche bill somporke jante jai, orthat amader koto bill esheche, অর্থাৎ আমরা খাবার পরে আমাদের বিলটা যখন পে করতে যাব তখন আমরা যখন বিলের সম্পর্কে জানতে যাব তখন আমরা সেন্টেন্সটা কি ইউজ করতে পারি মুক্তা?
1: সেন্টেন্সগুলো হলো ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর হাউ মাচ ইজ ইট।
0: ওকে, সো আমরা যখন বিল চাইবো তখন আমরা বলতে পারি ক্যান উই হ্যাভ দ্য বিল প্লিজ, অর্থাৎ আমরা বিলটাকে পেতে পারি, অথবা বলতে পারি হাউ মাচ ইজ ইট, অর্থাৎ এটার দাম কত। কোন ফুড সম্পর্কে আমরা যদি কমপ্লিমেন্ট দিতে চাই, অর্থাৎ কমপ্লিমেন্টিং ফুড এর ক্ষেত্রে আমরা বলতে পারি দিস টেস্টস গ্রেট, অর্থাৎ এটা স্বাদ হচ্ছে অনেক চমৎকার ছিল বা খুব ভালো ছিল। দ্য কফি ইজ পারফেক্ট, বা বলতে পারি যে কফিটা একদম পারফেক্ট ছিল। কিছু কিছু সময় আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করে থাকি। যে কোনো কনভারসেশনে পোলাইট এক্সপ্রেশন খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। সো আমরা যখন ডাইনিং ফ্রেজেস এর ক্ষেত্রে আমরা পোলাইট এক্সপ্রেশন ইউজ করব সেক্ষেত্রে জুমাইনা আমরা কি কি পোলাইট এক্সপ্রেশন ইউজ করতে পারি?
2: আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা প্লিজ অথবা থ্যাংক ইউ অথবা দ্যাটস অল ফর নাও।
0: ওকে, সো আমরা যদি কাউকে ডাকি বা কারো হচ্ছে আমরা অ্যাটেনশন গেইন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্সকিউজ মি, অথবা আমরা হচ্ছে প্লিজ অথবা হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ বলতে পারি, এন্ড দ্যাটস অল ফর নাও, অর্থাৎ আমার যদি অর্ডার কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে দ্যাটস অল ফর নাও, অর্থাৎ এখনকার মতো এখানেই শেষ করছি বা আমি অর্ডারটা এখানেই কমপ্লিট করছি। পোলাইট রিকোয়েস্টিং এ আমরা নর্মালি হচ্ছে উড লাইক অথবা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউজ করে থাকি, রাইট? সো আমরা উড লাইক অর ক্যান আই হ্যাভ ইউজ করি, অর্থাৎ উড লাইক হচ্ছে নর্মালি যে কোনো সাউন্ড পোলাইট সাউন্ড এর জন্য, অর্থাৎ কোনো কিছু আমি অর্ডার করছি বা কোনো কিছু রিকোয়েস্ট করছি সেক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি উড লাইক, অর্থাৎ আই উড লাইক আ কাপ অফ টি প্লিজ, অর্থাৎ আমি যখন কারো কাছে এক কাপ চা চাইবো তখন হচ্ছে আমরা এভাবে পোলাইটলি তাকে রিকোয়েস্ট করতে পারি আই উড লাইক আ কাপ অফ টি প্লিজ। অথবা আমরা ক্যান আই হ্যাভ ইউজ করতে পারি, সেন্টেন্সটা কি হতে পারে মুক্তা?
1: সেন্টেন্সটি হবে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ।
0: ওকে, সো বিলের জন্য যেটা আমরা একটু আগেও শুনলাম যে বিলের জন্য আমরা হচ্ছে ক্যান আই হ্যাভ দ্য বিল প্লিজ, সেটাও আমরা এই ধরনের পোলাইট ওয়ার্ড বা এই ধরনের পোলাইট ফ্রেজগুলো ইউজ করতে পারি। এখন আমি যদি ডিরেক্টলি বলি আই ওয়ান্ট টি, সো সেখানে কোনো পোলাইটনেস কিন্তু দেখা যাচ্ছে না, বিকজ আমি অর্ডার করছি বা রিকোয়েস্ট করছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই পোলাইটলি জিজ্ঞেস করতে হবে, এবং পোলাইটলি যে কোনো কথা আমি যখন কারো কাছে ট্রান্সফার করব তখন দেখা যায় যে অপোজিট সাইড থেকেও কিন্তু আমার রেসপন্সটা কিন্তু পজিটিভলি চলে আসে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব, যখন কোনো অ্যাকশন হয় এই মুহূর্তে কোনো অ্যাকশন হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি স্ট্রাকচারটা বলি তাহলে আমরা এখানে টু বি ভার্ব হিসেবে এখানে ইউজ করি বা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, অ্যাম ইজ আর এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করি, তারপর যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করি, এবং সেটা অ্যাকশনটা জাস্ট এই মুহূর্তে বুঝাচ্ছি সেই জন্য আমরা হচ্ছে নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। So, আমরা এখন জুমাইনার কাছ থেকে তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল শুনবো।
2: এক্সাম্পল তিনটি হতে পারে, মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, দে আর সিটিং এট দ্য ক্যাফে, উই আর অর্ডারিং ফুড নাও।
0: ওকে, সো জুমাইনা এখানে তুমি যে বললে যে মুক্তা ইজ ড্রিঙ্কিং কফি, এখানে সাবজেক্ট কোনটা?
2: এখানে সাবজেক্ট হচ্ছে মুক্তা,
0: অক্সিলারি ভার্ব,
2: অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ,
0: আর হচ্ছে ভার্বের সাথে মেইন ভার্বটা কি ছিল?
2: এখানে মেইন ভার্বটা হচ্ছে ড্রিঙ্ক আর এখানে আইএনজি যুক্ত হয়েছে।
0: ওকে, সো আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আরেকটা সেন্টেন্স আমরা জুমাইনার কাছ থেকে শুনলাম, দে আর সিটিং এট দ্য ক্যাফে, অর্থাৎ এখানে দে টা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, আর টা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে, এবং সিটিং এর সাথে সিটের সাথে আইএনজি যোগ করে সিটিং এট দ্য ক্যাফে এখানে অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। কিছু কিছু সময় আমরা সেন্টেন্সের মধ্যে সাম অথবা এনি এই শব্দগুলো ইউজ করে থাকি, এবং এটা হচ্ছে কোয়ান্টিটি বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি, এবং আজকের কনভারসেশনও আমরা দেখলাম যে তারা কনভারসেশনে সাম বা এনি এই শব্দগুলো ইউজ করেছে। কিসের জন্য ইউজ করেছে? যে কোনো কোয়ান্টিটি বোঝানোর জন্য। সো সাম নর্মালি ইউজ করা হয় যে কোনো একটা পজিটিভ সেন্টেন্সে, অ্যান্ড এনিটা ইউজ করা হয় যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এনি এই শব্দটা ইউজ করে থাকি। যেমন এখানে একটা কনভারসেশন ওরা বলেছে আই উড লাইক সাম ওয়াটার প্লিজ, অর্থাৎ আমি হচ্ছে একটু পানি চাচ্ছি বা অল্প পানি চাচ্ছি, সো এটা বুঝাচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স হিসেবে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমরা এনি ইউজ করে থাকি যেখানে হচ্ছে একটা কোয়েশ্চেন বোঝানো হয়েছে, মুক্তা সেইটা কি হতে পারে?
1: যেমন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম।
0: ওকে, সো এখানে ডু ইউ হ্যাভ এনি আইসক্রিম, অর্থাৎ এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে তোমাদের কি কোনো আইসক্রিম আছে। অথবা আমরা হচ্ছে নেগেটিভ ক্ষেত্রেও আমরা বলতে পারি এনি ইউজ করতে পারি, সেটা কি হতে পারে মুক্তা?
1: সরি, উই ডোন্ট হ্যাভ এনি স্যান্ডউইচ লেফট।
0: ওকে, সো এখানে আমরা যেহেতু হচ্ছে নেগেটিভলি বলছি যে আমাদের কোনো স্যান্ডউইচ নাই, এক্ষেত্রে আমরা হচ্ছে সরি দিয়ে and we don't have any sandwich left. So ebhabe amra sentence ta ke complete korte pari. So this is the time to say goodbye. We'll be here in coming next day. Till then, stay with us and thanks from me Aisha Siddiqua and goodbye.

0: এতক্ষণ আপনারা শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জু মানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নওশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা, গীতিকার এস এম নাসিরউদ্দিন।

0: এতক্ষণ শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান, শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।

বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ করে দিন। বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন বেলায় এখন শুনবেন লালন গীতি, শিল্পী মাহবুবা আক্তার শিল্পী। প্রথমে শুনবেন বাড়ির কাছে আরশি নগর শ্বেতা পড়শি বসত করে।

পর্ব দুখানি লালনগীতি শুনলেন। শিল্পী ছিলেন মাহবুবা আক্তার শিল্পী। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। 19 মে থেকে 21 মে পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 19 মে সকাল 10টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এই সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরে জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান করুন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ স্পর্শ করবেন না। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহিন সুলতানা। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-27 অর্থবছরের জন্য 3,00,000,000,000 টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ রাজধানীর আগারগামের এনইসি সম্মেলন কক্ষে এনইসির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন এডিপিতে বেশ কিছু সংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন দপ্তর থেকে মোট 1,277টি নতুন প্রকল্প প্রস্তাব করা হয়। এছাড়া পিপিপি ক্লাস্টার ও বাংলাদেশ চেঞ্জ ট্রাস্ট ফান্ডে অন্তর্ভুক্ত করার জন্য 148টি প্রকল্প প্রস্তাব করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এই কর্মসূচিতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও জলবায়ু অভিযোজন উদ্যোগের ওপর

0: নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন, দরিদ্রদের সুরক্ষায় বিভিন্ন সহায়তা কর্মসূচিতে 17,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত এডিপির আকার চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় 50% বৃদ্ধি পেয়েছে, যেখানে অভ্যন্তরীণ সম্পদ বরাদ্দ 48.44 ও বৈদেশিক অর্থায়ন 52.77%। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। তিনি আজ রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠনের লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার র্যাব সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং বাহিনীটিকে আধুনিকীকরণের বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার প্রকাশ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণ এবং 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তার টেলিফোন নম্বর 02410532940, 02226640510 ও 02223383397 অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ সফররত পাকিস্তানকে 437 রানের জয়ের লক্ষ্যে বেঁধে দিয়েছে। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে 2 ওভারে বিনা উইকেটে 0 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সব উইকেটে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232 এবং দিন শেষে কোনো রান করতে পারেনি। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। 2 ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, কুষ্টিয়া এবং টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত, 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, কুমিল্লা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধ্যে 6:35।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী।

0: আসসালামু
1: আলাইকুম। আরে লিলি বুঝে তোমার ফোন, তুমি আসছো? না না, দেরি হয়নি, কাজ থাকবে আমাদের, আমরা কাজের মানুষ, আমরা কৃষক মানুষ নাকি? তা তো অবশ্যই, এক মিনিট আগে পেছে কোনো বিষয় না, এসেছো এটাই বড় কথা, এটাই ভালো কথা। ভালো আছে তো তোমার সবকিছু নিয়ে একটু বলো।
0: এরকম গরু বাছুর, হাঁস মুরগি, নাতি নাতনি, পাড়া প্রতিবেশী,
1: মাশাআল্লাহ,
0: সবাই রে লই আল্লাহর রহমতে ভালো আছি আমি।
1: হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো, হাসিমো তো ভালোই আছে, আমরা কথা বলছিলাম।
2: মন কথা শুনে তো সবাই রে ভালো থাকলেই তো মনটাও ভালো থাকে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রতিবেশী ভালো থাকলে আমিও ভালো, আমিও সুস্থ থাকতে নিজেকে মনে করব।
0: হাসিমো তো আরো বেশি ভালো আছে।
1: আচ্ছা,
0: হাসিমো যে রাজহাঁস পালে
2: সব গ্রামে
0: দিতাছে, এত বড় বড় রাজহাঁস বুঝছো, কি সুন্দর ডিম দিতাছে।
1: বাবা, তুমি তো সব খবরই রাখো আসলে। তবে এই খবরগুলোর পাশাপাশি আমাদের যে ঋতুগত যে বিষয়টা, বৈচিত্র্য বা পরিবর্তন, শরৎঋতুর দেশ এটা আমাদের, আমরা জানি এখন চলছে কিন্তু বৈশাখের শেষে জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে, তো ঝড় বৃষ্টির কিন্তু এত মৌসুম, কম বেশি ঝড় হচ্ছে আর বৃষ্টি তো সামনে বসাতে হবেই, তো এই ঝড় বৃষ্টিতে আমাদের মাঠ ফসলের কিন্তু যত্নে কোনো রকম অবহেলা করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
0: প্রকৃতির কাজ প্রকৃতি করবে, আমগো কাজ আমগো করতেই হবে।
1: হ্যাঁ,
0: তাইলে দুইটার মধ্যে
1: সমন্বয় হবে,
0: সামন্তরাল যে কয়
1: সামন্তরাল, আচ্ছা
0: আমরা চলতে পারবো, আমগো লোকসান হইব না।
1: হ্যাঁ ঠিক আছে, আসলে এরকম করে বুঝে যারা কাজ করে তারা তো আমরা লোকসানে পড়বো না আশা করি, জেনে বুঝে এবং একটা পরিকল্পনা করে কাজ করতে হবে।
0: পরিকল্পনা হলো অর্ধেক যুদ্ধ,
1: একেবারে সময়ের হিসাবটা এবং অর্থ যে সংকট আছে সেগুলোকে আমরা কাটিয়ে ওঠার যে চেষ্টা, এই সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের টিকতে হবে। তো যাই হোক, আজকে আমরা যেহেতু প্রসঙ্গটা তুলেছি, ঝড় বৃষ্টি কম বেশি হচ্ছে বিভিন্ন অঞ্চলে, আজকে তোমার ওখানে হলে কাল হয়তো অন্য গ্রামে হচ্ছে, তো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিষয়টা, তো এই ক্ষেত্রে ঝড় বৃষ্টিতে আমাদের মাঠ ফসলের যত্ন কিভাবে করতে হবে এই বিষয় নিয়ে একটা আলোচনা আমরা যদি শুনি।
0: আমার
2: হ্যাঁ,
1: তাহলে আলোচনাটা যিনি করছেন, অংশগ্রহণ রয়েছেন মূলত কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তিনি মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা, এবং কাইয়ুম কাফি তার সঙ্গে রয়েছেন, তিনি শিক্ষার্থী শ্রী বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা, এবং হালিমাতুস সামিয়া তিনি একজন শিক্ষার্থী শ্রী বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় তিনি পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন। আমরা এখন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তারা তিনজন মিলে এই বিষয়ে কি কথা বলছেন, শুনে আসি। তাহলে আমরা তাহলে শুনি, কি বলো?
2: হ্যাঁ চলো শুনি।
1: হ্যাঁ চলো।
3: আমাদের আজকের অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
4: ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যদি আপনার কাছে আসি, যে এখন তো গ্রীষ্মকাল, হঠাৎ আমরা কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হচ্ছি, তো আমাদের এই সময় যে চিন্তা থাকে মাঠ ফসল, আপনি যদি প্রথমে একটু আমাদের বলতেন যে বর্তমানে আসলে মাঠে কি কি ফসল রয়েছে, এবং হঠাৎ ঝড় বৃষ্টিতে আমাদের আগে এবং পরে মাঠ ফসলে কি ধরনের পরিচর্যা প্রয়োজন?
5: ঝড় বৃষ্টি এটা আমাদের দেশের বৈশিষ্ট্যের সাথে একদম অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বৈশাখ মাস আসলেই আমাদের দেশে কালবৈশাখী ঝড় সহ ঘন ঘন বৃষ্টিপাত শুরু হয়ে যায়। এই সময়ে আমাদের দেশে যে সমস্ত ফসল মাঠে দেখা যায় তার মধ্যে ধান ফসল অন্যতম, এছাড়া পাট, বিভিন্ন ধরনের শাকসবজি যেমন পেঁপে, কাকরোল, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বিভিন্ন ধরনের পাতা জাতীয় সবজি, এগুলো সাধারণত মাঠে দেখা যায়। তো বৃষ্টি আসলে আমাদের দেশে ফসলের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু এর সাথে যখন ঝড় হয় তখন কিন্তু মাঠ ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। কাজেই এই বৃষ্টি যদি অতিরিক্ত হয় এবং এর সাথে যদি ঝড় হয়, তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকলেই আমাদের আগাম প্রস্তুতি হিসাবে মাঠকে ওইভাবে প্রস্তুত রাখতে হবে যাতে আমাদের ফসলের জমিগুলোতে পানি জমে না থাকে। আর যদি অতিরিক্ত পানি জমে যায় তাহলে তৎক্ষণাৎ ঝড় বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই আমাদের জমি থেকে অবশ্যই পানি সরিয়ে ফেলতে হবে, কারণ জমিতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু শিকড় পচা রোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে আমাদের শাকসবজিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং পাট বা অন্যান্য যে সমস্ত ফসল আছে যেমন ধান ফসলও কিন্তু ঝড়ে নুয়ে পড়ে এবং এই ধানগুলো পানির সংস্পর্শে এসে ধান বীজগুলো গজিয়ে যায় এবং আলটিমেটলি ফসল কর্তনের আগেই অঙ্কুরোদ্গম হওয়ার কারণে কিন্তু কৃষকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। কাজেই এই মৌসুমে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলেই আমাদের চাষিভাইদেরকে অবশ্যই এ সংক্রান্ত বিষয়ে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে।
3: জি, আপনি যেমনটা বলছিলেন যে ঝড় বৃষ্টিতে আমাদের মাঠ ফসলে যেগুলো রয়েছে এগুলোর ক্ষতি হয়, বিশেষত যখন কালবৈশাখী ঝড় যায় একদম ধান নুয়ে পড়ে, তো একেবারে যদি প্রথমেই ধানের ব্যাপারে আসি তো সেক্ষেত্রে আপনার কাছে যদি জানতে চাই যে এই সময় এই মুহূর্তে ধান ফসলের কিভাবে পরিচর্যা নিতে পারেন আমাদের কৃষক ভাইয়েরা?
5: আসলে ঝড় বৃষ্টিতে ধান খেতে পানি জমলে 2-3 ইঞ্চি পানি রেখে বাকি পানি আমাদের অবশ্যই বের করে দিতে হবে। ধান গাছ মাটিতে হেলে পড়লে 2-3 গোছা একসাথে বেঁধে হালকাভাবে দিলে এই ধানগুলো পুষ্ট থাকবে আর চিটা হবে না। আর বৃষ্টির পর থোর অবস্থায় ধান ফসলে বিঘাপতি 5 কেজি যদি পটাশ সার দেই তাহলে কিন্তু আমাদের ধানের ফলন বাড়বে এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে কিন্তু ধান ফসলে ব্লাস্ট বা পাতাপোড়া রোগ হতে পারে। এই সমস্ত রোগ প্রতিরোধের জন্য যেকোনো ছত্রাকনাশক, বিশেষ করে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় আমাদেরকে স্প্রে করতে হবে। আর অতিরিক্ত বৃষ্টিতে ধান গাছের পাতা এবং শীষের গায়ে কাদা লেগে থাকলে এটা পানি দিয়ে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখন বৈশাখ মাস, এ সময়ে ধান ফসল 80% পেকে গেলেই এটা আমাদেরকে অবশ্যই হারভেস্ট করতে হবে এবং এগুলো কেটে পরিষ্কার, শুষ্ক এবং উঁচু জায়গায় এনে রাখতে হবে। আর বৃষ্টির পর ধানকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, কোনো রোগ বা পোকার আক্রমণ হলে এটা নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তা বা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে এ সংক্রান্ত বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
4: জি, চমৎকার, আপনি তো ধানের একদম বিস্তারিত বললেন কৃষক ভাইরা কি করবেন, কিন্তু এখন আমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ ফসল মাঠে রয়েছে পাট, তো এই যে এই ঝড় বৃষ্টির সময় আসলে পাট কিভাবে পরিচর্যা করা প্রয়োজন বলে আপনি মনে করছেন?
5: ঝড় বৃষ্টিতে কিন্তু পাট ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড় বৃষ্টিতে পাট খেতে যদি পানি জমে তাহলে আমাদেরকে অবশ্যই দ্রুত বের করে দিতে হবে। আর পাট গাছের গোড়ায় যদি বেশিক্ষণ পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে গোড়া পচা রোগ এ সময় দেখা দিতে পারে, এজন্য কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি 1 লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। ঝড় বৃষ্টির পর পাটের কচি পাতায় পোকার আক্রমণ হতে পারে, আক্রান্ত গাছ দেখা গেলে দ্রুত কীটনাশক ব্যবহার করতে হবে এবং জমিতে পচন বা রোগাক্রান্ত গাছ দেখা দিলে দ্রুত তুলে কোথাও পুড়িয়ে ফেলতে হবে অথবা এটাকে মাটি চাপা দিতে হবে। আর ঝড় বৃষ্টির পর পাট গাছের সতেজতা ফিরিয়ে আনতে হলে NPK 20:20:20 অনুপাতে এটা তরল সার বাজারে পাওয়া যায় এটা আমরা স্প্রে করতে পারি এবং ঝড় বৃষ্টির মৌসুমে নিয়মিত আমাদেরকে পাট ক্ষেত পরিদর্শন করতে হবে।
3: জি, আমরা ধান পাট এইসব বিষয় সম্পর্কে জানলাম, এরপরে কিন্তু আমাদের কৃষক ভাইদের এখন মাঠে কিন্তু বিভিন্ন ধরনের সবজি, যেমন আপনিই বলছিলেন যে এখন বেগুন, করলা বা ঢেঁড়স এ জাতীয় সবজিগুলো রয়েছে, তো এই ধরনের সবজির ক্ষেত্রে আসলে এই মুহূর্তে আমাদের কৃষক ভাইরা কি ধরনের যত্ন নিবেন?
5: আমাদের দেশে রবি মৌসুমের সবজি কিন্তু প্রায় শেষ মাঠে, এখন কিন্তু খরিফ 1 এবং খরিফ 2 মৌসুমের যে সমস্ত সবজি হবে সেই সবজিগুলোই মাঠে। কোনো সবজি এখন মাঠে সংগ্রহ পর্যায়ে আছে এবং কোনো সবজি এখন মাঠে চারা পর্যায়ে আছে। কাজেই মাঠে ঝড় বৃষ্টির পর সবজি ফসলের জমিতে জমে থাকা পানি কিন্তু দ্রুত বের করে দিতে হবে। মাটি শুকিয়ে আসার পর নিড়ানি দিয়ে গাছের গোড়ার মাটি আলগা করে দিতে হবে যাতে শিকড়ে যথেষ্ট বাতাস চলাচল করতে পারে। বাতাসে হেলে পড়া বা মাটির সাথে মিশে যাওয়া চারা সোজা করে দিয়ে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। ঝড়ে ভেঙে যাওয়া ডালপালা কেটে ফেলতে হবে এবং গাছের পাতা বা ডাটায় দাগ দেখা গেলে কপার অক্সিক্লোরাইড অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক শাকসবজিতে স্প্রে করা যেতে পারে। এছাড়া শিকড় পচা রোগ এই সময় হতে পারে, শিকড় পচা রোগ প্রতিরোধে বায়োডার্মা বা ট্রাইকোডার্মা ব্যবহার করা যেতে পারে। এ সময় সবজির পাতা এবং কাণ্ড ছিদ্রকারী পোকার প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়, যদি এ ধরনের পোকার আক্রমণ হয় তাহলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এছাড়া বেগুন, করলা জাতীয় সবজিতে ফেরোমোন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, মাটি যদি ভেজা থাকে তাহলে কোনো রাসায়নিক সার দেওয়া থেকে বিরত থাকতে হবে। মাটি একটু শুকালে গাছের গোড়ায় পটাশ সার এবং গাছের পুষ্টির জন্য এনপিকে তরল সার বাজারে পাওয়া যায়। এই এনপিকে তরল সার আমরা স্প্রে করতে পারি। চারাগাছের গোড়ার মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় বা চটা বেঁধে যায়, তাহলে এই চটাকে ভেঙে দিতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে এবং বৃষ্টির পরপরই ভেজা মাটিতে ভারী কাজ করা থেকে বিরত থাকতে হবে। কৃষিজীবী ভাই বোনেরা, এখন বৈশাখ মাস, দেশের বিভিন্ন অঞ্চলে ধান ফসল কাটা শুরু হয়ে গেছে, সেই সাথে আমাদের দেশে প্রায় বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে। তো ঝড় বৃষ্টিতে অনেক সময় আমাদের ধান ফসল অতিরিক্ত বৃষ্টির কারণে তলিয়ে যেতে পারে। কাজেই এ সময়ে আপনার জমির ধান 80% পর্যন্ত পরিপক্ব হয়ে গেলে, আপনি যদি মনে করেন যে ঝড় বৃষ্টিতে আপনার ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার ধান ফসল 80% পরিপক্ব হলেই আপনি জমি থেকে সংগ্রহ করতে পারেন।
4: ধন্যবাদ আমাদের এত সুন্দর করে ধান, পাট এবং সবজি নিয়ে সার্বিক যে মাঠ ফসল, সেগুলো আসলে আমাদের কৃষক ভাইরা কিভাবে যত্ন নেবেন সে সম্পর্কে বিস্তারিত আমাদের বলার জন্য
5: ধন্যবাদ আপনাকে।
1: তো শুনলাম আমরা, না খুব মনোযোগ দিয়ে খুবই দেখলাম তোমরা একেবারে সাংঘাতিক রকম মন দিয়ে কথাগুলো শুনলে, কারণ সময়টা চলছে কিন্তু আমাদেরই মানে অনেকটা বৈধ আবহাওয়ার মধ্যে আমরা আছি। এই অবস্থা আমরা যদি মাঠ ফসলের যত্ন নিতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। ওই যে বাবু বলছিল একটু আগে যে যুদ্ধ জয়, কি জানো কথাটা একটু গুছিয়ে বলো শুনি।
0: পরিকল্পনা হইল অর্ধেক
1: যুদ্ধ জয়, বাকি হচ্ছে কাজের মধ্যে দিয়ে জয়। আমরা সবাই জয়ী হতে চাই, আমাদের কাজের মধ্যে দিয়ে সফলতা অর্জন করতে চাই। আর এই সফলতার আরেকটি বিষয় আমরা এই মুহূর্তে আলোচনা করব। সময় কিন্তু ঘনিয়ে আসছে, সেটা কিসের? পবিত্র ঈদুল আযহা, কুরবানি ঈদ আমরা যেটা বলি। তো ঈদ যেহেতু আসছে, যার যতটুকু তৌফিক আছে কম বেশি কোরবানি তো আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়ে আমাদের কিন্তু কিছু পরামর্শ রয়েছে। আমাদের সুপ্রিয় মণ্ডলীর উদ্দেশ্যে ঘোষণা আকারে কথাটা আমি জানিয়ে দিতে চাই। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা সুপ্রিয় শ্রোতা, আগামীকাল অর্থাৎ 19/5/2026 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া ছাড়ানো এবং সংরক্ষণের উপায়, এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13268 থেকে 13270 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 13279 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আমি আবারও আপনাদের জ্ঞানার্থে জানিয়ে দিতে যাচ্ছি যে প্রশ্ন করার জন্য 02-448-13268 থেকে 02-448-13270 পর্যন্ত এবং 02-448-13277 থেকে 13279 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। এছাড়া শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও শোনা যাবে আগামীকালের সন্ধ্যার আয়োজনটি। সুপ্রিয় শ্রোতা, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের আয়োজনটি। সবাইকে শোনার জন্য ধন্যবাদ এবং আগাম আমন্ত্রণ। আমরাও কিন্তু প্রত্যেকেই নাম্বার তো নিয়েছি, উত্তর এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক উপকারটা। তো অনেক কথা শুনলাম, অনেক তথ্য শুনলাম। এবার একটু হাসিবু বলে আর কি ব্যবস্থা করতে হবে? ঠিক, পাশাপাশি রইল না, তাহলে তুমি পানির ব্যবস্থা করো, আমরা গান শুনি। গানের ব্যবস্থা করছি, আমরা শুনবো একটি লালন গীতি, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসা যায়। আর শিল্পী হচ্ছেন ফরিদা পারভিন, শুনে আসেন।

0: শুনলাম গানের মধ্যে আধ্যাত্মিক কিছু বাণী আমরা পেলাম। আসলে আমাদের ইহজগৎ পরজগৎ সবই আমাদেরকে ভাবতে হবে এবং সেভাবেই কাজ করতে হবে। আসলে জীবনটা কি, বা আমাদের এই যে মানব জীবন বা বলি বা অন্য কোনো জীবের যে জীবন, এটা কিন্তু আসলে খাঁচার ভিতর অচিন পাখি, কথাটা সত্যি। তো যাক, আমরা এই ভাবনা চিন্তা মাথায় রেখে কাজ করব। কাজের থেকে আমাদের তো আসলে অবসর খুব কম। এখন আবার একটু কাজের কথাই বলবো। বউ এসেই কিন্তু আলোর কথা বলতেছিল, জানবে না, ঠিকই আছে। তুমি কিছু মনে করে যে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান, এই একটা স্লোগান আছে। তো আলু বেশি করে খেতে হলে আলু তোমাদের সংরক্ষণ করতে হবে, প্রথমত উৎপাদন করতে হবে, তারপর সংরক্ষণ।
1: বছরে একবার উৎপাদন করি, সারা বছর খাই।
0: হ্যাঁ, তাহলে গৃহপর্যায়ে আলু সংরক্ষণ আমরা কিভাবে করবে বিষয়টা নিয়ে যদি একটা পরামর্শ আমরা শুনি, আরো অনেক দূরে গিয়ে যাবো। তো মিস সুলতানা নাসিয়া, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ঢাকায়, তিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। আর তার সাক্ষাৎকার নিয়েছেন শাহিনুর রহমান। তো তিনি দেখি আলোচনার মধ্যে দিয়ে আমাদের কি পরামর্শ দেন, শুনে আসেন।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব গৃহপর্যায়ে আলু সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন সুলতানা নাসিরা, সহকারী পরিচালক কৃষি বিপণন অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব আমাদের দেশে আলুর বর্তমান পরিস্থিতি কি রকম।
3: আলু বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি সবজি ফসল। বর্তমানে অন্য যে কোনো শস্যের চেয়ে আলুর ফলন অনেক বেশি। দেশে প্রায় 1 কোটি মেট্রিক টনের অধিক আলু উৎপাদিত হয়। সারা বছরে আলুর চাহিদা প্রায় 80 থেকে 90 লক্ষ মেট্রিক টন। চাহিদার তুলনায় দেশে আলু উদ্ভূত থেকে যায়, কিন্তু সারা দেশে মোট উৎপাদনের বিপরীতে 384টি হিমাগারে সংরক্ষণের সুবিধার মাত্র 31.58 লক্ষ মেট্রিক টন সংরক্ষণের সুবিধা রয়েছে। অর্থাৎ উৎপাদিত আলুর মাত্র 1/5 আলু হিমাগারে সংরক্ষণ করা যায়। প্রতি বছর সংগ্রহোত্তর ক্ষতির পরিমাণ শতকরা 15-20%। হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেশি, কৃষক নিজ বাড়িতে আলু সংরক্ষণ করলে খরচ কম পড়বে। সুতরাং আলু সংরক্ষণের জন্য হিমাগারের উপর নির্ভর না হয়ে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করলে লাভ অনেক বেশি।
2: এবারে আপনার কাছ থেকে জানতে চাইব সংগ্রহোত্তর ক্ষতির কারণ কি।
3: চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি, হিমাগার সংরক্ষণের উচ্চ ব্যয়, বসত বাড়িতে রাখার জায়গার অভাব এবং নগদ অর্থের প্রয়োজনে আলু চাষিরা ভরা মৌসুমে প্রায় প্রতি বছর কম মূল্যে আলু বিক্রয় করতে বাধ্য হয়। অধিক উৎপাদন আলু কৃষক নিজ বাড়িতে যেনতেনভাবে সংরক্ষণ করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে মাটি বস্তা বা ঘরের আনাচে কানাচে মার্চ থেকে জুন পর্যন্ত করে রাখে, ফলে ইঁদুর পোকামাকড়ের আক্রমণ ও ওজন হ্রাস সহ প্রায় 15-20% সংগ্রহোত্তর ক্ষতি হয়।
2: এবার জানতে চাইব সংগ্রহোত্তর ক্ষতি হতে উত্তরণের উপায় কি, অর্থাৎ এই যে ক্ষতি, সেই ক্ষতি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি।
3: সংগ্রহোত্তর ক্ষতি থেকে উত্তরণের জন্য কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অধিক আলু উৎপাদনকারী 44টি জেলার বসত বাড়িতে স্বল্প খরচে 384টি অহিমায়িত পদ্ধতিতে আলু সংরক্ষণের মডেল ঘর নির্মাণ ইতিমধ্যে আলু চাষীদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছে। এই অহিমায়িত ঘরে আলু সংরক্ষণে একদিকে যেমন সংরক্ষণ ব্যয় কমবে, তেমনি সংগ্রহোত্তর ক্ষতিও হ্রাস পাবে।
2: এবার আপনার কাছ থেকে জানতে চাইব অহিমায়িত আলু সংরক্ষণের মডেল ঘর নির্মাণ পদ্ধতি সম্পর্কে।
3: সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন জায়গায় খাবার আলু সংরক্ষণের জন্য অহিমায়িত গুদাম নির্মাণ করেছে, যা বেশ কার্যকর। অল্প খরচে অহিমায়িত আলু সংরক্ষণের মডেল ঘর বিশেষভাবে তৈরি করা হয়ে থাকে। বসত বাড়ির উঁচু, খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে দেশীয় প্রযুক্তিতে বাঁশ, কাঠ, টিন ও RCC পিলার দ্বারা আলু সংরক্ষণের মডেল ঘর নির্মাণ করে আলু সংরক্ষণ করা যায় ফেব্রুয়ারি হতে জুন মাস পর্যন্ত। এছাড়া আলু সংরক্ষণের সময় মডেল ঘরের মাঝ বরাবর 5 ফুট পরপর একটি করে বাঁশের গ্যাস পাইপ স্থাপন করা হয়। মডেল ঘরে আরো অধিক পরিমাণে বাতাস চলাচল করার জন্য বাঁশের উন্নত মানের বেড়া দিতে হয়। কৃষক খুব সহজে যেন আলুর ঘর আলু সংরক্ষণ করতে পারে সেজন্য বিশেষ সিঁড়ির ব্যবস্থা করতে হবে। মডেল ঘরটি 30 মেট্রিক টন ধারণ ক্ষমতা বিশিষ্ট হওয়ায় এর মূল অবকাঠামো যাতে 15 থেকে 20 বছর পর্যন্ত অক্ষুণ্ণ থাকে সেই বিবেচনায় সিমেন্টের পিলারের সংখ্যা প্রয়োজন মতো ব্যবহার করতে হবে।
2: অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, অহিমায়িত ঘরে আলু সংরক্ষণে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে?
3: সংরক্ষণের আগে আলু বাছাই করতে হবে যাতে অপরিপক্কৃত পোকা খাওয়া কাটা ফাটা রোগযুক্ত বা ছাল ওঠা আলু না থাকে। মাচার নিচের ফাঁকা জায়গা এবং চোঙার মধ্য দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে তা দেখতে হবে। এতে আলু ভালো থাকে এবং কোন রকম সমস্যা হয় না। স্টোর হাউসের নিচে যেন স্যাঁতস্যাঁতে না থাকে, সূর্যের আলো ও বৃষ্টির পানি যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আলু সংরক্ষণের 3 দিন পূর্বে পোকামাকড় আক্রমণ হতে রক্ষা পাবার জন্য কীটনাশক স্প্রে করতে হবে। অহিমায়িত আলু সম্ভব হলে পূর্ব পশ্চিমে লম্বালম্বি করে নির্মাণ করলে দক্ষিণের বাতাস ঘরের সমস্ত অংশে প্রবাহিত হতে পারবে। এতে করে সংরক্ষিত আলুর গুণাগুণ ভালো থাকে। হিমাগারে সংরক্ষণ না করে বসত বাড়িতে এই প্রযুক্তিতে ব্যবহার করলে কৃষক উত্তোলন মৌসুমে অপেক্ষা অধিক মূল্য প্রাপ্তিতে সক্ষম হবে।
2: আপনাকে অশেষ ধন্যবাদ গৃহপর্যায়ে আলু সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানানোর জন্য।

0: मिनी, ओ মিনী, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলা কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলা রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা পুঁটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আইজ গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুঁটি মলা ঢেলা কাসকি দেখেন দেখেন, কেমন চকচক করতেছে।
1: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
1: ও,
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
0: ও,
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকল রে বুঝাইতে পারি নাই।
1: এই জন্য কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম।
4: তাহলে একসাথে পরপর কিন্তু দুটো বিষয় আমরা শুনলাম, আর এর সাথে সম্পৃক্ততাও রয়েছে। যেমন গোড়া মাছ দিয়ে যদি আলু দিয়ে রান্না করো, মজার শেষ নেই, কি বলো? তো আমরা আশাবাদী আগামীতে হবে, উঠতে হবে। হ্যাঁ, সময় একেবারে কম, সবাই আমরা উঠবো। তার আগে একটু আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে জানিয়ে যেতে চাই, আপনারা এতক্ষণ শুনলেন কৃষি সার্ভিস দপ্তর প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা।
5: চলো
4: চলো চলো
6: একসাথে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সাপ্তাহিক সার্ক বুলেটিন।
7: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে। এ সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, পদ্মা ব্যারেজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার, উপকারভোগী হবে দেশের এক তৃতীয়াংশ এলাকার প্রায় 7 কোটি মানুষ, রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলো সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ভারতের উত্তরপ্রদেশে শিলাবৃষ্টি ও বজ্রপাত সহ প্রতিকূল আবহাওয়ার কারণে অন্তত 104 জনের প্রাণহানি, উত্তর পশ্চিম পাকিস্তানের একটি বাজারে বোমা হামলায় নিহত 10 জন, এবং মিরপুর টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695 কোটি 72 লাখ টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায় প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি ও সংশোধিত 5টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকার নিজস্ব অর্থায়ন রয়েছে 36,491 কোটি টাকা এবং সংস্থা নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় 205 কোটি টাকা। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, এর মাধ্যমে দেশের 1/3 এলাকা প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা OIC ভুক্ত দেশগুলো সহযোগিতা চেয়েছেন। গত মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত OIC ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। এ সময় OIC সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে OIC সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় OIC ভুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতির নামে কোনো গোষ্ঠী যেন বিভ্রান্তি এবং অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গত শনিবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ে দেশের 20টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ল্যাপটপের বোতাম চাপ দিয়ে 14,370 জন উপকারভোগীর মোবাইলে চলতি মাসের ফ্যামিলি কার্ডের টাকা বিতরণ করেন। এছাড়া শনিবার দিনব্যাপী সফরে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে কুমিল্লা নামে বিভাগ গঠন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগে গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল এবং শাহরাস্তি উপজেলার খোর্দ খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গত মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটে নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথাও জানান তিনি। সালাউদ্দিন আহমেদ আরও জানান, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের সাথে আলোচনা করা হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। গত রবিবার সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে নবগঠিত টেলিভিশন সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে যেমন ভোটে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং রাষ্ট্র উপকৃত হয়, তেমন একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা হলে তার চূড়ান্ত সুফল পাবে জনগণ। বর্তমান সময়ে প্রযুক্তিগত গতির কথা উল্লেখ করে তিনি বলেন, এআই মানুষের কর্মদক্ষতাকে কোটি গুণ বাড়িয়ে দিচ্ছে। ভিজুয়াল বা টেলিভিশন মিডিয়ার প্রভাব এখন প্রিন্ট মিডিয়ার চেয়ে অনেক বেশি। এই গতির সাথে খাপ খাইয়ে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং, সাউন্ড ও গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাজিত পেশাজীবীদের দক্ষতা বাড়াতে রাষ্ট্র উদ্যোগ নেবে। তথ্য সম্প্রচার মন্ত্রী পত্রিকার সার্কুলেশন বা প্রচার সংখ্যা নিয়ে অসত্য তথ্যের কঠোর সমালোচনা করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে দেশের আইসিটি খাতে 10,00,000 কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি গত শনিবার রাজধানীর একটি হোটেলে এক গোলটেবিলে আলোচনায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের টেলিকম খাতকে আধুনিক, বিনিয়োগ বান্ধব ও ভবিষ্যৎ উপযোগী করে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত ও শক্তিশালী ঝড়ে অন্তত 104 জন প্রাণ হারিয়েছে। সূত্র জানায়, গত বুধবার প্রতিকূল আবহাওয়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটে এবং এতে আরও 53 জন আহত হয়। এছাড়া গবাদি পশু ও বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের একটি বাজারে গত মঙ্গলবার এক বিস্ফোরণে অন্তত 10 জন নিহত ও 30 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, আফগান সীমান্ত সংলগ্ন সরাই নৌরঙ্গ শহরে একটি রিকশায় বহন করা বোমার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। দুই ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট জয়ে দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। ওমানের ব্যাটার যতীন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার অজয় কুমারকে পেছনে ফেলে সেরা খেলোয়াড় স্বীকৃতি পান নাহিদ রানা। সাপ্তাহিক সার সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় কণিকা ভৌমিক, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
5: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার ইনভাইটিং ইউ টু আওয়ার উইকলি সার্ক বুলেটিন। ফার্স্ট দিস week's headline from Bangladesh and other SAARC countries. Government gives final approval to Padma Barrage project. Country's 7 crore people will be benefited. Prime Minister seeks OIC support to resolve Rohingya's crisis. Government is going to establish an independent commission to strengthen media for ensuring press freedom, informs Information and Broadcasting Minister. At least 104 people have died in India's Uttar Pradesh due to adverse weather conditions including hail and lightning. Bomb attacks at a market in northwestern Pakistan kills 10 people. And Bangladesh beat Pakistan by 104 runs in Mirpur test to take 1-0 lead in 2-match series. Prime Minister congratulates for first win against Pakistan on home soil. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 9 development projects, including Padma Barrage first phase, involving an overall estimated cost of 36,695 crore and 72 lakh taka. The approval came at a meeting of ECNEC with ECNEC Chairperson and Prime Minister Tariq Rahman in the chair at the Cabinet Division Conference Room at the Secretariat on Wednesday last. Of the project cost, 36,490 crore and 93 lakh taka will come from the government's own funds, while 204 crore and 79 lakh taka will be financed from the concerned organization's own resources. Among the approved projects, 3 are new, 5 are revised, and 1 project got extension of tenure without witnessing cost escalation. Meanwhile, talking to reporters after the meeting, Water Resources Minister Mohammad Shahiduddin Chaudhary Annie termed the Padma Barrage project as an important one for the nation. He said it would benefit 1/3 of the country's area and nearly around 7 crore people. The project will cover 19 districts under Khulna Dhaka, Rajshahi and Borishal divisions. Prime Minister Tariq Rahman has sought support of the Organization of Islamic Cooperation, OIC, member states to resolve the Rohingya crisis. He sought their support when ambassadors and high commissioners of OIC member states to Bangladesh paid a courtesy call on the Prime Minister at his cabinet division office at the Secretariat on Tuesday last. During the meeting, envoys of the OIC member states congratulated Tariq Rahman on assuming office as the Prime Minister. The OIC member countries also expressed their strong commitment to standing beside Bangladesh and strengthening bilateral cooperation in various areas, including investment, trade, education, healthcare, textile, and the pharmaceutical industries. Tariq Rahman recalled the brother relations that Bangladesh maintained with OIC member countries during the tenure of Shahid President Ziaur Rahman and expressed hope for further strengthening those ties in the future. Prime Minister Tariq Rahman has urged the countrymen to be alert against any confusion of chaos in name of politics. He said this while addressing the family care distribution ceremony at Chotpur Government College ground on Saturday last, stating that the maximum allocation will be given to the education sector in the next fiscal year. The Prime Minister said, as family care will economically empower the women of the country, likewise the maximum allocation to the education sector will make education easier for women. It may be mentioned that along with Chandpur, Prime Minister Tariq Rahman inaugurated the family care distribution program in 20 other districts through video conference under the initiative of the Ministry of Social Welfare. Meanwhile, on his way to Chandpur on a day-long visit, the Prime Minister joined a roadside rally at Lakshmipur Bazaar in Borura of Kumilla. Addressing the rally, he said BNP, when in power, works to fulfill the promises it made to the people, stating that the BNP government has started digging canals, distributing family cares and giving honorarium to imams and muazzins as per its election promise. The Prime Minister announced that Kumilla will be transformed into an administrative division following the demand of people. Home Minister Salahuddin Ahmed has said a hotline will be launched to stop extortion in sacrificial animal transport vehicles. He said this while briefing newsmen after a meeting at the Secretariat on Tuesday last. Home Minister said action will be taken immediately as soon as complaints of extortion are received. He further said answer will be deployed as per the demand for the security of the hearts of sacrificial animals. Information and Broadcasting Minister Zahiruddin Shopun has said the government is going to establish an independent commission to strengthen media by ensuring peace freedom. He said this while speaking as the chief guest at a views exchange meeting with the leaders of the convening committee of the newly formed Television Editors Council at the ministry in the capital on Sunday last. Information and Broadcasting Minister said government itself is one of the stakeholders of media, just as like many others. Outlets, owners, journalists and workers. The government's responsibility is to ensure a fair playing field and equal rights for all stakeholders, he added. At least 104 people have been killed in India's most populous state, Uttar Pradesh, after powerful storms accompanied by gales, lightning, rain and hail swept across the region. Sources say the casualties occurred due to adverse weather on Wednesday last, and 53 people were also injured, while livestock and houses were also damaged. At least 10 people were killed and 30 others injured in an explosion in a busy market in Pakistan on Tuesday last. Local police chief Azmatullah said the blast was caused by a bomb-laden rickshaw in Pakistan's town of Sarai Narang near Afghanistan border. Bangladesh secured a crushing 104-run win over Pakistan in the opening test at Sher-e-Bangla National Cricket Stadium on Tuesday. Meanwhile, Prime Minister Tariq Rahman has congratulated the Bangladesh national cricket team for winning a test match against Pakistan on home soil for the first time. Bangladesh first bowler Nahid Rana has been named the ICC Men's Player of the Month following his impressive performances in the home series against the New Zealand national cricket team. Nahid beat Jatinder Singh and Ajay Kumar to claim the men's award. The International Cricket Council ICC announced on Thursday last the names of the best male and female cricketers of the month. That is the end of the weekly SAARC News Bulletin, prepared by Konika Bhomik and read by Sharke Chaman Khan.
6: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে 60-80 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আশুগঞ্জে 21.1 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75% এবং সন্ধ্যে 6টায় 71%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 4:05 বেজে 14 মিনিটে, অস্ত যাবে 6:36 বেজে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
8: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country, where till 1 a.m. as received from Dhaka Metup is ended by Aminul Islam Monju. Metup says that in association with rain or thundershower, temporary west or northwesterly gusty and squally wind at a speed of 60-80 km/h is likely to prevail over the regions of Pabna, Kushtia and Tangan. River ports in these areas have been advised to hoist river end warning signal number 2. I repeat, river end warning signal number 2. Besides, there are chances of rain or thundershower along with gusty or squally wind at a speed of 45-60 km/h from the same direction over the regions of Kumilla and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Rain or thundershower accompanied by temporary gusty wind and lightning may occur many places of Mymenshing and Sylhet divisions, some places of Dhaka and Chattogram divisions, and a few places of Rajshahi, Khulna and Borishal divisions. Meanwhile, there are chances of moderately heavy to heavy rainfall over at places of Mymenshing and Sylhet divisions. Mild to moderately heat wave is blowing over Khulna, Satkhira, Jashor and Chuadanga regions, and it may also continue. The highest temperature was 38 degrees Celsius at Chuadanga and the lowest was 21.1 degrees at Ashugans, as recorded over inter-country today. The day temperature may remain nearly unchanged and night temperature may increase slightly across the whole country. The temperature recorded in Dhaka today was maximum to 32.7 degrees Celsius and minimum 25.5 degrees. Humidity recorded in air at 9 a.m. was 75% and at 6 p.m. 71%. The sun rises over Dhaka tomorrow at 5:14 a.m. and sets at 6:36 p.m. And that's all with the focus for this time.
9: Bangladesh Betar Onushtan Shomporkito Ekti Ghoshona. 19 মে থেকে 21 মে পর্যন্ত সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান আগামীকাল 19 মে সকাল 10টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 শুভ উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের FM ব্যান্ডে এবং ওয়েবসাইট www.betar.gov.bt ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামীকাল 19 মে মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা K693 কিলোহার্স FM 106 মেগাহার্স বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় কুরবানির তাৎপর্য ও শিক্ষা। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন, এবং মাওলানা মোহাম্মদ ওসমান গনি, খতিব DOHS জামি মসজিদ মিরপুর ঢাকা। আপনারা যে সকল ফোন নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, নম্বরগুলো বলে দিচ্ছি 02-44-813268, 02-44-813270, 02-44-813278 এবং 02-44-813279 নম্বরে। এছাড়া আপনারা ভিডিও সহ বাংলাদেশ বেতার ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকেও অনুষ্ঠানটি শুনতে পাবেন। সঞ্চালনে থাকবেন ফারহান আহমেদ। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05।
0: এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সম্পর্কে। FM 92 মেগাহার্টস এ সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ে অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব জাদুঘর দিবস পালিত হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য ছিল বিভক্ত বিশ্বকে একত্র করছে জাদুঘর। দিবস উপলক্ষে বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

0: এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জে আলুর বহুমুখী ব্যবহার ও কৃষি ভিত্তিক উন্নয়নে এক উদ্যোক্তা সমাবেশ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য এতে প্রধান অতিথি ছিলেন। এতে বক্তারা আলু ভিত্তিক শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে সরকারি সহায়তা জোরদারির উপর গুরুত্ব আরোপ করেন। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে আজ রাজবাড়িতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা, নির্বিঘ্নে যানবাহন চলাচল এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, ওলামা মাশায়েক ও ইমামগণ, পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন। মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক তুলে ধরে তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কিশোরগঞ্জের হাওর অঞ্চলের দর্শনীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যটকদের নিরাপত্তা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে হাওরের প্রবেশদ্বার, করিমগঞ্জের ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক মত বিনিময় সভায় মিলিত হন জেলা পুলিশ সুপার। নরসিংদীতে ভেজাল বিরোধী অভিযানে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুষের দায়ে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ সদর উপজেলার বৌয়াকোড় এলাকার এমপি মার্কেটের মাছের আড়তে এ অভিযান পরিচালনা করে। আগামী ২৪ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে ভালো হয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫% এবং সন্ধ্যে ৬টায় ৭১%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:১৪ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৩৬। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: এবারে কিন্তু আমাদের এই যে কুরবানির কথা তো এখন চলতেইছে সবার মুখে।
5: আমার ভাই শুনো,
4: আমাদের
5: একটা কথা কব কব করে তো খালি
4: তুমি বলবা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গরু এখন এই দেশে, আমাদের এই দেশে এবারে প্রচুর পরিমাণ গরু কিন্তু মানে
6: উৎপাদন হয়েছে এবং মানুষ খামারিরা
4: পালন করেছেন এবং আমাদের কুরবানির জন্য তা যথেষ্ট। হ্যাঁ, সুতরাং এই সফল যে গরু খামারি তারা যে কত কষ্ট করেছেন এই আমাদের সকলকে এই ধর্মীয় এই কাজে আমাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে সত্যি ধন্যবাদ দেব।
6: অবশ্যই
4: এখন বলো।

0: গতবার কিন্তু দেখছি কোরবানির
1: ঈদ,
0: যে মনে করো যে কয়েকটা গরু ছাগলের হচ্ছে চামড়া কিন্তু কাটি টাটি ফেলাইছে, সেগুলা কিন্তু আর পরে বেচাও হয়নি জানো, পরে ওগুলা ফেলে দিয়ে ওই যে ফেলছে মানে কি ওই যে মাটি খুঁড়ে
1: কথাগুলো দেখছো শুনছো সবার সাথে কথা
0: বলছো, এবার কিন্তু ভালো করি যে এবার কিন্তু আর ওই রকম নষ্ট করা যাবে না।
2: মাস্টার ভাই, ওই যে আমার বাড়ির ওই যে শেফালির মা, এবার হাটে গরু বিক্রি করার জন্য কতটি এই করছে, মোটা তাজা করছে গরু, বুঝছো?
1: আসলে তুমি যেটা বলছিলে আমাদের বকুবু, সেটা হচ্ছে যে তুমি যে সবাইকে সচেতন করছো এটা কিন্তু বড় কথা। তো এই বিষয় নিয়ে খুব ভালো কথাই বলছো, এই বিষয় নিয়ে কিন্তু আগামীকাল আমাদের এই ফোন ইনের আসরে আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। তুমি কিন্তু সবাই বলবে এটা শুনতে, কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। আর শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। তো প্রিয় শ্রোতা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কৌতূহল থাকে, জানার বিষয় থাকে, তাহলে আপনি টেলিফোন করবেন 02-44-81-3268, 02-44-81-3269 ও 02-44-81-3270 নম্বরে। এছাড়াও 02-44-81-3268 থেকে 70 পর্যন্ত বললামই তো, আর 02-44-81-3277 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করবেন। এবং বাংলাদেশের বেতারের সকল কেন্দ্র থেকে কিন্তু এই আয়োজনটি শোনা যাবে, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে জানা যাবে, আর বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ থেকেও কিন্তু দেখা যাবে। আজকে শুরুতে এটা বললাম আর কি। তবে যেটা বলতেছিলেন রাজা মিয়া, যে রেডিও খুঁজে খুঁজে রেডিও কিনতে যাই পাই না, আসলে তো হারুন ভাই তুমি তো বলো তো, এত কখন কত সোজা হয়ে গেছে রেডিও, এখন তো সেট লাগে না,
3: মোবাইলেই শোনা যায়। এখন
1: গুগলের অ্যাপে গিয়ে সরাসরি বাংলাদেশ বেতার লিখলেই বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র, শুধু ঢাকা বেতার বলে নয়, সকল কেন্দ্রের সব অনুষ্ঠান শোনা যাবে, সহজ ব্যাপার।
4: এবং আরেকটা বিষয়, যত রকম রেডিও আছে, যত রকম প্রচার যন্ত্র আছে, সবগুলো অ্যাপস এর মধ্যে চলে আসে,
0: FM
1: আসে। তো বাংলাদেশ বেতার এই অ্যাপস এ গিয়ে তুমি কিন্তু ঢাকা বেতার থেকে শুরু করে সব কটা বেতারের অনুষ্ঠান শোনা যাবে। সুতরাং এখন ওই ট্রানজিস্টরের পিছনে ছড়ার
3: দরকার নাই, ছবি সহ তো আসে মোবাইলে।
1: হ্যাঁ, আবার মোবাইলে তুমি আমাদের www.facebook.com/bangladeshbetar এইখানে লিখে দিলেই দেখবা যে মোবাইলের সরাসরি
3: সরাসরি অনুষ্ঠান দেখা যাবে।
1: আচ্ছা, সফল গরু সামারির কথা বলছিলে ভাবি তুমি, আজকেও কিন্তু আমরা একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনবো, সফল গরু খামারির সাফল্য কথা প্রামাণ্য ধারণ করে এনেছেন শফিকুল ইসলাম বাহার, চলো আমরা শুনে নি।
5: আমাদের গ্রাম এখন নানাভাবে আমাদের আয় উপার্জনের রাস্তা করে দিয়েছে এবং তারই প্রমাণ কিন্তু সচক্ষে এখন দেখা যায়। যদি আমরা গ্রামে আসি, দেখি আমাদের কৃষক ভাইরা ফসল চাষে ব্যস্ত, কেউ কেউ উদ্যোক্তা হয়ে খামারি হয়ে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে চলেছেন। আমি এসে দাঁড়িয়েছি সাভারের ভাকুর্তা গ্রামে এবং সেখানে এক কৃষক ভাইয়ের খামারের ভিতর দাঁড়িয়ে, যেখানে দেখছি অনেকগুলো গরু ঘাস খাচ্ছে, বোধ করি ঘাস খাওয়ার শব্দও আপনাদের শোনাতে পারবো, একটু শুনেই দেখুন না শ্রোতা বন্ধুরা। গরু ঘাস খাচ্ছে আর এই মুহূর্তে এই গরুর মালিক যিনি সেই খামারি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। কি নাম আপনার?
6: মনির হোসেন।
5: কতগুলো গরু দেখছি?
6: 10টা।
5: এই গরুগুলো কত বছর ধরে পালন করছেন?
6: ধরেন আগে ধরেন ইয়া ট্রাক চালাইতাম, ট্রাক চালায় সংসার চলে না, এর জন্য আমি এটা পদ্ধতি নিছি, এখন মোটামুটি সংসার চলে।
5: এই গরুর মাধ্যমে কিভাবে আপনার সংসার চলছে?
6: এই দুধ বেশি, ধরেন 50,000 টাকা দেয় মাসে, 40,000 খাওয়াইলে আরো বিকালে দুধ বেশি 80,000 গেলে আমার সংসারটা চলে, 40,000 গরুর পিছে থাকা 30,000 আমার সংসার চলে কিছু থাকে।
5: সংসারে কতজন লোক?
6: চারজন।
5: আর এখানে গরুর খাবার দেওয়ার কিভাবে ব্যবস্থা করেন?
6: প্রচুর কষ্ট করতে হয়, কষ্ট না করলে কাম হবে না।
5: এই গরুর অসুস্থতা কিংবা এই গরুর রোগ শোক হলে কি করেন?
6: এই ডাক্তার আছে, ডাক্তার এই যে ফোন দিছি এখন আসবো, ওই যে পাওয়ারটা ফুলে গেছে, এই যে ডাক্তার আসবো চিকিৎসা করবো।
5: এই গরুর যত্ন আপনি কিভাবে করেন?
6: যত্ন আছে, যত্ন না করলে কাম হবে না, যত্ন না করলে মাল আসবে না,
5: বুঝছেন? গরু যত্নের জন্য কিভাবে কি দায়িত্ব পালন করতে হয় আপনার?
6: এই যে ময়লা, এখন ময়লা ধুয়ে দিবো, আবার গোসল করাই দিবো, এরপরে আবার বসিয়ে দিবো, এরপরে আবার এই যে কোয়েল লাগাই দিবো, মাছি যাতে মশায় কামড় না দিতে পারে খুব যত্ন করতে হয়। সাফ সাফা লাগতে হবে, সাফ সাফা না লাগলে মানে রোগ জীবাণু বেশি হয়।
5: আপনারা কয়জন মিলে খামার সামলান?
6: আমার পোলা আছে লেবার করে, ওই মাঝে মাঝে জানিয়ে দেয় যে ঘাস আনতে গেলে, আর আমি আমার স্ত্রী আছে মাঝে মাঝে ঢুকে ধুয়ে দেয়।
5: কতদিন ধরে এই গরুর খামারি করছেন আপনি?
6: 10-12 বছর।
5: তো এই খামার বাড়াবেন না?
6: চিন্তা ভাবনা আছে বাড়ানে, দেখি হাই রোজগার দেখিয়া বুঝা। মানে সরকার কইতো নাও 10 লাখ টাকা নাও, এই যে জায়গা আছে ঘর তুললে আবার বাড়াইতাম, গরু কিনতাম আবার 20 টাকা।
5: আর পশু ডাক্তারের সেবা কিভাবে কি করেন?
6: সেবা এই যে ধরেন ১,০০০ টাকা দিয়ে দিতে হবে নগদ।
5: সবার জীবনে তো স্বপ্ন থাকে, এই খামার নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন?
6: স্বপ্ন তো অনেক বড়ই, মানে আল্লাহ যেতটুকু নিতে পারে।
5: এই গরু তো দুধ দেয়, গোবর তো দেয়,
6: গোবরে ফালাই এই যে জায়গা বই আছে, গর্ত আছিল গর্ত ফালাইলাম, গর্ত সমান হয়ে গেছে।
5: আমিও দাঁড়িয়ে আছি গোবরের ভিতরে। এই গোবর কিন্তু আশীর্বাদ, তাই না?
6: হ্যাঁ, এটা দাম আছে, যদি বিক্রি করা যায় দাম আছে অনেক।
5: এটা তো এই লাকড়ি হয়,
6: লাকড়ি হয়, আবার এই যে নার্সারি আছে, নার্সারিতে যে গাছে সার হয় অনেক কাজে।
5: এখান থেকে টাকা পাওয়া যায়?
6: পাওয়া যায় না, আমরা এই যে লাকড়ি মুকড়ি বানাই, পাকশাক করি, গ্যাস কম লাগে, এই আর কি লাভ।
5: শ্রোতা বন্ধুরা, এভাবেই এক একজন এক এক চিন্তা নিয়ে এক এক পেশা নিয়ে এগিয়ে চলেছেন, এবং সত্যি লেগে থাকার নামই তো জয়। এই যে ভাইটি এভাবে গরুর খামার করে চলেছেন, তার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন, সুখেই আছেন। অতএব আমরাও চাই পথে নামুন, রাস্তা নামলে রাস্তা বেরিয়ে যায়, এবং সেই রাস্তা ধরে হাঁটলেই অনেক ক্ষেত্রে কেউ কেউ সহযোগিতার হাত ধরে আপনাকেও এগিয়ে নেবে। এখানে ধরেন আপনি করছেন, এই ক্ষেত্রে কোনো বুদ্ধি পরামর্শ কারোর কাছে লাগে?
6: বুদ্ধি পরামর্শ আমার তা আগে লাগতো, এখন আমি মোটামুটি দেখতে দেখতে আমি শিখে ফেলছি।
5: কি বুদ্ধি কার কাছ থেকে পেলেন?
6: ধরেন একটা রোগ হইলো, কি রোগটা হইলো, কোন ডাক্তার আনতে হবে, কোন ওষুধ দিতে হবে, এটা আমি বুঝিও না। আমি লেখাপড়া না পড়লে কি আমার পোলা ইন্টারপাস করেছি, আমি এই ফার্ম দিয়ে।
5: গরু কি কখনো মারা যায়?
6: হ্যাঁ মারা যায়, অসুখ হলে মারা যায়, আমার একটা মারা গেছিল কয়েকদিন আগে।
5: এই গরুর দাম যদি জিজ্ঞেস করি, এক একটা গরুর দাম কেমন?
6: ধরেন এটা মোটামুটি 4 লাখ টাকা হইব। এই গরুটা
5: কয় কেজি দুধ দেয়?
6: এটা ধরেন সকাল বিকাল 25-26।
5: আর যেগুলো আছে?
6: আর হেডিউল কম আর কি, হেডি 3 লাখ 2.5 লাখ, আর এই দুইটা নতুন বিয়ে হইব, বাচ্চা দিব, এই যে দুইটা।
5: এই গরুর বাছুর যে ওটা আপনার লাভ?
6: হ্যাঁ লাভ, এই যে এটাও 70,000 টাকা বিকবো এই বাচ্চাটা, আরো হেঁটে 60-70,000, এডিও 50,000 করে বিকবো, অনেক বেচলে অনেক বিক্রি করবো না।
5: শ্রোতা বন্ধুরা, এক খামারি ভাইয়ের অভিজ্ঞতার কথা শোনালাম, আপনারাও বোধ করি যদি সাহসের সঙ্গে রাস্তায় নেমে পড়েন তাহলে পথ বেরিয়ে যাবে। আসলে কাজের ভিতরে ব্যস্ত থাকলেই কোনো না কোনো ক্ষেত্রে পথ বেরিয়ে যায়, আয় উপার্জন বেড়ে যায়, সচ্ছলতা আসে। আমরাও চাই এই ভাইয়ের অভিজ্ঞতা আপনারা যারা শুনলেন তাদের কাজে লাগুক, এবং নিজে শান্তিতে থাকুন, পরিবারের সবাইকে শান্তিতে রাখুন।

0: হ্যাঁ, গানটা কেমন লাগলো বলো?
1: ভালোই লাগলো, গানে গানে আমাকে কথাই শুনাইলে।
0: কথাই আলিমা পারভিন গেয়েছেন গানটি, গানটি লিখেছেন ডক্টর পি আর মোহাম্মদ। আসলেও কিন্তু এই যে গরু ছাগল মুরগি হাঁস যদি আমরা পালন করি, ভেড়া আমরা পালন করি, আমাদের পুষ্টিও আসবে, আমাদের অর্থও আসবে। ঠিক যেমন ভাবে আমরা শুরুতে শুনলাম একজন সফল গরু খামারি সাফল্য কথা, তিনি কিন্তু বলছেন যে তিনি তার ছেলেকে এখন পড়াচ্ছেন এবং তিনি অনেক একেবারে শূন্য থেকে শুরু করে তিনি কিন্তু আজকে পৌঁছে গেছেন। এই যে সফল উদ্যোক্তাদের আমরা সম্মান জানাই,
2: অবশ্যই
0: তারা শুধু ওই বসে থাকেননি, হা হা হুতাশ করেননি যে কি হবে, কি করব, কি হবে। আমাদের দেশ জুড়ে কিন্তু অনেক অনেক অনেক আমি কি বলবো স্কোপ তৈরি হয়ে আছে, কাজের কিন্তু সুযোগ তৈরি হয়ে আছে, শুধু বেছে নেওয়া, একজন ভালো মানে পরামর্শকের কাছে গিয়ে জিজ্ঞেস করা যে আছে এখানে কত আমরা বিনিয়োগ করব, তারপরে কিভাবে কি করব, একজন ভালো পরামর্শকের সাথে কথা বলে অনেকেই কিন্তু হয়েছেন, গ্রামাঞ্চলে অনেকে হয়েছেন, আরো সবাই হবেন।
1: ওই যে কাজ করতেই হবে, কয় না লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে, লেগে থাকতেই হবে।
0: সুন্দর কথা, লেগে থাকতে হবে। তো চলো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব, আমার খুব প্রিয় একটি সবজি সজিনা। এই যে সজিনা চাষ যাতে 12 মাস করা যায় এবং আধুনিক পদ্ধতিতে, এটা আমাদের জানার কিন্তু খুব দরকার। আধুনিক পদ্ধতিতে 12 মাসই সজিনা চাষ নিয়ে বলবেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জেবুননেসা। আমরা শুনি।
1: অবশ্যই
3: সজিনা ডাটা আমাদের অনেকেরই প্রিয় সবজির তালিকায় রয়েছে। এই সময় বাজারে বেশ রসালো এবং লম্বা আকারের 12 মাসের সজিনা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই 12 মাসের সজিনার চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আধুনিক পদ্ধতিতে 12 মাসি সজিনার চাষ সম্পর্কে আজ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাব। এ বিষয়ে জানাতে আজ আমাদের আসরে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
4: ৩৫% আমিষ রয়েছে এবং এই কারণে যারা নিরামিষ ভোজী তাদের জন্য সজনাটা উৎকৃষ্ট সবজি হিসেবে পরিচিত। আর যদি বিভিন্ন আমরা জিনিসের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায় সজনার অনেক গুণ রয়েছে, যেমন প্রতি আউন্স সজনাতে প্রায় 4 গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম রয়েছে, 4টি কমলার সমপরিমাণ ভিটামিন সি রয়েছে এবং 3টি কলার সমপরিমাণ পটাশিয়াম রয়েছে। সজিনা দুর্বল হাড়কে শক্ত করে, শরীরে রক্ত শূন্যতা দূর করে এবং সজিনা ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। এই কারণে যে সমস্ত যারা ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের জন্য কিন্তু সজিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আঁশ থাকায় নিয়মিত যদি সজিনা ডাটা খাওয়া হয় তাহলে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়। সজিনা কিন্তু ডাটাটা এটা কিন্তু আমাদের যে মারাত্মক রোগ ক্যান্সারকে রোধ করতে পারে এবং কোষ্ঠবদ্ধটাও দূর করতে পারে।
3: আপনি বলছিলেন সজনের উপকারিতা, পুষ্টিগুণ এবং বেশ কিছু রোগ থেকেও যে আমাদের বাঁচায় সেটাও চমৎকার ব্যাপার। এবারে জানতে চাইছি 12 মাসের সজনের জন্য কোন জাতটি আসলে নির্বাচন করা উচিত?
4: 12 মাসের সজনার জন্য বিদেশ থেকে আমদানি করা ODC3 জাতটি কিন্তু বিভিন্ন জায়গায় চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে, যেটা প্রায় 6 মাসে ফল ধরা শুরু হয় আর এর ডাটাটা কিন্তু বেশ লম্বা হয়, দেখতে বেশ মোটাসোটা আকারে হয়, খেতে সুস্বাদু এবং খেতে বেশ নরমও লাগে।
3: এটাই বোধহয় এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এই সজনে চাষের জন্য মাটি কিভাবে তৈরি করব?
4: সজনার জন্য কিন্তু সর্বদা শুষ্ক আবহাওয়া দরকার, সজনা গাছটা কিন্তু পানি সহ্য করতে পারে না, এই জন্য জলাবদ্ধতা হলে গাছের গোড়াটা পচে যেতে পারে। এই কারণে পানি দাঁড়ায় না, বন্যামুক্ত জৈব পদার্থ রয়েছে এমন উঁচু জায়গায় সজনা চাষ করতে হবে আর মাটিটা সব থেকে ভালো হয় যদি দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি হয়। স্যাঁতসেঁতে এবং লবণাক্ত মাটিতে এবং জলাবদ্ধ মাটিতে সজনা গাছের বৃদ্ধি, ফুল এবং ফল ধারণটা ব্যাহত হয়। এছাড়া জলাবদ্ধ হলে গাছের গোড়াটা পচে যেতে পারে, যেটা পরিপক্ক সজনাটা আমাদের সংগ্রহ করতে হবে, সেটা করা যেতে পারে মে মাস থেকে যখন সজনা হয় এবং বীজটা আলাদা করে আমাদের শুকিয়ে ভালো করে সংরক্ষণ করতে হবে। জুন জুলাই মাসে বা আষাঢ় শ্রাবণ মাসে বীজতলা ভালোভাবে কুপিয়ে সেখানে আমরা কিছু জৈব সার দেবো, সেটা হতে পারে পচা গোবর দিয়ে এবং 10-15 সেন্টিমিটার দূরে দূরে সারি করে করে বিস্তলায় পারমাসিক সজনা বীজটা লাগাতে হবে। চারা গজানো থেকে শুরু করে চারা উঠানো পর্যন্ত বিস্তলাটা কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে এবং প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। চারার বয়স যখন 50 থেকে 60 দিন হবে তখন আমাদের মূল জমিতে লাগাতে হবে এবং চারা রোপণের সময় চারা প্রতি 2 থেকে 3 কেজি জৈব সার দিতে হবে, 150 থেকে 200 গ্রাম টিএসপি আর 100 গ্রাম থেকে প্রায় 150 গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে, তাহলে চারার বৃদ্ধিটা ভালো হবে। অনেকে কিন্তু সজনা চারাটা সার না দিয়েও করতে পারেন, কারণ এটা কিন্তু অনেকটা অবহেলিত জায়গাও কিন্তু চাষ করা যায় এবং তেমন যত্ন না করলেও সজনা হয়। তবে যদি আমরা বেশি ফলন চাই তাহলে সেখানে আমাদের সার কিছুটা প্রয়োগ করতে হবে।
3: কাটিং রোপণ পদ্ধতিটা কিরকম?
4: কাটিংটা আমরা সরাসরি মূল জমিতে রোপণ করা হয় এবং কাটিং রোপণের জন্য সব থেকে ভালো সময় হলো এপ্রিল থেকে মে মাস। আর মূল জমিতে লাগানোর সময় প্রতিটা কাটিং এর 3/1 ভাগ মাটির নিচে রাখতে হবে আর লাগানোর পরে কাটিং এর মাথাটা আলকাতরা দিয়ে একটা পলব দিতে হবে যাতে মাথাটা শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে সেখান থেকে চারা গজানো সমস্যা হতে পারে।
3: আমরা সবাই জানি যে কোনো ফসলেই আসলে পোকা দমনের জন্য এবং রোগ দমনের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হয়। সজিনার ক্ষেত্রে কি কি করতে হয়?
4: সজিনা গাছে কিন্তু পোকার আক্রমণটা কম হয়। যে সমস্ত পোকার আক্রমণ হয় তার মধ্যে রয়েছে বিছা পোকা। বিছা পোকা কাণ্ড এবং পাতায় গুচ্ছাকারে থাকে। শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া সজিনা গাছ কিন্তু মাকড় দ্বারাও আক্রান্ত হতে পারে এবং এর ফলে পাতাটা হলুদ হয়ে যেতে পারে। পোকা দমনের জন্য আমরা যে জৈব পদ্ধতি আছে সেখানে নিমবিসিডিন প্রয়োগ করতে পারি। এছাড়া রাসায়নিক কীটনাশকের ভিতরে রয়েছে সুমিথিন, সিমবুজ অথবা যে কোনো একটি কীটনাশক প্রতি 10 লিটার পানিতে 25 মিলিলিটার হারে মিশিয়ে আমাদের পোকাগুলো নিয়ন্ত্রণ করা যাবে। আর সজনা গাছে কিন্তু রোগটা খুব কম হয়। মাঝে মাঝে ফল পচা রোগ হতে পারে, শিকড় পচা রোগ হতে পারে, বাকলটাও পচে যেতে পারে, আর জলাবদ্ধ মাটিতে কিন্তু শিকড় পচা রোগটা বেশি হয়। এই জন্য আমাদের মাটিটা নির্বাচনটা খুব ভালো করতে হবে। আর যদি শিকড় পচে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নেতিয়ে পড়ে, পাতাটা হলুদ হয়ে যায়। তাই এই যে রোগটা দমন করার জন্য আমরা বিস্টিন, থিওবিট, বোধো মিক্সার, ডাইথেনিয়াম 45 অথবা রিডোমিল গোল্ড, আমরা যে কোনো একটি কীটনাশক, আমরা ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে গাছটাকে রোগ থেকে মুক্ত করতে পারি।
3: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার।
4: আপনাকেও ধন্যবাদ।

0: এলা হয়ে গেল, দেরি হয়ে গেল, আজকে মনে আর কৃষি কর্মকর্তারে পাওয়া যাবো না। সাই পাশালাই
1: হোসেন ভাই, এত দূরে কই যাও?
0: আরে আরে হাসিম ভাই, আর কইেন না, খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতেছি না, মনে করলাম ঠিক হয়ে যাইব, এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে, চিন্তায় আছি।
1: হ আমিও শুনছি, তোর ওইদিকে এমন করে কই যাইতেছো?
0: কে উপজেলা কৃষি অফিসে যাই।
1: ও সেইদিকে যাই কি করবা?
0: হেই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব।
1: তাই তো, তাহলে তাড়াতাড়ি যাও।
2: কি হোসেন ভাই?
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি, এখন সব ভরসা আপনি।
2: আপনি এত দেরি করলেন কেন? এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ, ফসলের একটু ক্ষতি হলো না?
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন, আপনারা এত ব্যস্ত থাকেন, মাঠে ময়দানেও যাইতে হয়, ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন।
2: না না না না, এটা ঠিক হয়নি। আপনাদের জন্যই আমরা, আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি। সরকারি এই সেবা আপনাদের অধিকার, আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ। হোসেন ভাই, আপনার যে সমস্যার কথা শুনলাম তার সঠিক পরামর্শ সেবাও আপনাকে দিয়ে দিলাম। আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন, আসবেন, আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
0: শুনিয়া শুনিয়া মন ভরে গেল স্যার, আর চিন্তা নাই, যাই মাঠে যাই।
4: তাহলে এই যে মানে সেবা প্রদান প্রতিশ্রুতি, এই যে সেবা প্রদানের জন্য এখন যে কত সুযোগ রয়েছে, এখন আমাদের হাতের কাছে রয়েছে কৃষি অফিস বা সব রকমের সুযোগ রয়েছে, তারপরে সরাসরি টেলিফোনেও আমরা কিন্তু আমাদের যদি কোনো সমস্যা
5: সমাধান
4: আমরা পেতে পারি। তো যাই হোক, আজকে আসলে সময় কিন্তু শেষ, মনে করে দিয়ে আবারই আগামীকাল অর্থাৎ 19 তারিখ সন্ধ্যে 7:05 মানে আমাদের এই সময়টায় কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের উপায় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে, শোনার আমন্ত্রণ রইল। শ্রোতা ভাই বোনেরা আপনারা সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আমাদেরকে টেলিফোন করবেন 02-44-81-32-68-70 পর্যন্ত এবং 02-44-81-32-77-79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করবেন। আর আমাদের সঙ্গে কালকে থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকার উপপরিচালক জনাব ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম। সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের আসর থেকে আমরা বিদায় নিচ্ছি। আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো দেশ আমার মাটি আমার এ পর্যন্তই।

0: সেনা নৌ ও
1: বাংলাদেশ বেতার আমাদের চতুর্থ পালার অনুষ্ঠান উপস্থাপনা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভকামনা। আপনাদের সাথে রয়েছি আমরা কজন, রাবিয়া সুলতানা শিউলি, হাসিনা পারভিন, মোহাম্মদ মোহসিন মিয়া, ফাতেমা সুলতানা এবং আমি শাহিম সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম ও মোহাম্মদ ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বার।
1: সৈনিক ভাইরা, আজ দুর্বারে শুনবেন ঝিলমিল পাঁচমিশালী গানের অনুষ্ঠান। প্রথমেই দেশের গান, সুরকার খন্দকার নুরুল আলম, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, শিল্পী সুবীর নন্দী।

0: বাংলাদেশ বেতার। এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সমূহের জন্য B-2026 ব্যাচে ডাইরেক্ট এন্ট্রি সেইলর ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ 23 মে 2026 পর্যন্ত। বিস্তারিত জানতে পত্রিকায় দেখুন অথবা www.joinnavy.navy.mil.bt তে ভিজিট করুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নৌবাহিনীতে নাবিক ভর্তি শুধু সংবাদপত্রে প্রকাশিত তারিখ ও স্থান অনুযায়ী নৌ রিক্রুটিং টিমের মাধ্যমে হয়ে থাকে, বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। বিজ্ঞপ্তিতে প্রতারক থেকে সতর্ক এবং টাকার বিনিময়ে নাবিক ভর্তি থেকে সাবধান থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: বিএসএনএন ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালী গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, গানে গীতিকার সিরাজুল ইসলাম আর সুর করেছেন আজাদ রহমান।

সৈনিক ভাই বোনেরা, আপনারা পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল শুনছেন। এবারে শোনাব ভাওয়াইয়া, শিল্পী ফেরদৌসী রহমান। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন আব্দুল করিম।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। ১৯শে মে থেকে ২১শে মে পর্যন্ত দেশ জুড়ে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৯শে মে সকাল ১০টায় ঢাকায় তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করবেন। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, এফএম ১০৬ মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশো কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: সৈনিক ভাইয়েরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচমিশালি গানে অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ইন্দ্রকিশোরের কণ্ঠে ছায়াছবি স্ত্রী।

0: এই গানটির সাথে শেষ হল পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, তাই সময়ের হাত ধরে আজকের মতো বিদায় নিব। কথা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। যাবার বেলা শেষ কথাগুলো একবার জানিয়ে যাই। আজকের দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মোহসিন মিয়া,
0: হাসিনা পারভিন,
1: সেই সাথে দুর্বার অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার সংবাদ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এএসএম হাবিবুর রহমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।

0: অবশেষে থামলো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুদিন হাতে থাকতেই ম্যাচ জয়ের সুবাতাস বইছে ক্রিকেট পাড়ায়। মুশফিকুর রহিমের 100 রানের উপর ভর করে 390 রানে অল আউট হয় টাইগাররা। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় 436 রানের। ফলে পাকিস্তানকে জিততে হলে করতে হবে 437 রান, গড়তে হবে রানের রেকর্ড। তৃতীয় দিন শেষে 2 ওভার খেলে পাকিস্তান কোনো রান করেনি এবং কোনো উইকেটও হারায়নি। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া শতক এবং মাহমুদুল হাসান জয় ও লিটন কুমার দাসের অর্ধ শতকের উপর ভর করে বাংলাদেশ এই পুঁজি সংগ্রহ করে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছেন 137 রানের ইনিংস। তার আগে তিনি গড়েছেন 2টি রেকর্ড। টেস্টে 14তম শতক করেন মুশফিক। এই শতকে যৌথভাবে শীর্ষে থাকা মমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। মুশফিক ছাড়াও লিটন 69 এবং মাহমুদুল হাসান জয় খেলেছেন 52 রানের ইনিংস। পাকিস্তানের হয়ে 4টি উইকেট নেন খুররম শাহজাদ, 3টি উইকেট পেয়েছেন সাজিদ খান। এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন অনন্য এক রেকর্ড। ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের আর কোন ক্রিকেটারের এই 16,000 রানের কোন রেকর্ড নেই। মুশফিকের পরের অবস্থান তামিম ইকবালের। তামিম করেছেন 15,249 রান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলা চলতি ধারা

0: করণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 100-তে এগিয়ে রয়েছে। আগামী বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের বেশ কয়েকটি খেলা ঢাকা ও আশেপাশের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে। সাভার বিকেএসপিতে আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশান ক্রিকেট ক্লাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ঢাকা ল্যাপার্সের রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়নের এবং বসুন্ধরা স্ট্রাইকার্স সিটি ক্লাবের মুখোমুখি হবে। সবকটি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। নতুন কুড়ি স্পোর্টসের ফুটবল ইভেন্টে বালিকা বিভাগে ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে স্বাগতিক ময়মনসিংহ জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহ জেলা দল 7-1 বড় ব্যবধানে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয় দলের মোসাম্মদ রিমি একাই 4টি গোল করে টুর্নামেন্টের সেরা পুরস্কার লাভ করেন। গাজীপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে কিশোরগঞ্জ সদর উপজেলার আটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এই শিরোপা লাভ করে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজ অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী 25 থেকে 7 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচটি বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বড়ই মহিমান্বিত সেই সত্তা যিনি জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করেছেন, যা কিছু মাটি থেকে, মানুষ থেকে এবং যা কিছু এমন বস্তু থেকে জন্মে যার খবর তারা রাখে না। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রকৃতির মতো সুন্দর আর কি আছে, সে কেবলই কাছে টানে। তার মনোহর রূপ মুগ্ধতা নিয়েই অনুভব করতে হয়। নদী নিসর্গ নীলিমায় প্রকৃতি তার বিশালত্ব নিয়ে উদার হতে শিক্ষা দেয়। সীমাবদ্ধ দৃষ্টিকে প্রসারিত করলেই প্রকৃতিকে ছোঁয়া যায়। মনের পূর্ণতা পেতে তাই মাঝে মাঝে প্রকৃতির কাছে, আবহমান গ্রাম বাংলার নিভৃত জনপদের কাছে ফিরে যাওয়ার বিকল্প নেই। আসুন, প্রকৃতির সান্নিধ্যে গিয়ে আমরা মনের সংকীর্ণতা ঝেড়ে ফেলে হৃদয়কে পুষ্পপল্লবে পরিপূর্ণ করে তুলি। প্রিয় শ্রোতা, এ আহ্বানে মিলে ধরছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছেন, শুভেচ্ছা সকলের জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য প্রথম নিবেদন, গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্টজনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
2: সুপ্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান গুণীজনের কথায়। আমাদের সাথে উপস্থিত আছেন প্রিয় অভিনেত্রী, মডেল, উপস্থাপক, লাক্স ফটোসুন্দরী ফারজানা চুমকি। স্বাগত আপনাকে।
3: ধন্যবাদ।
2: এই যে এত গুণে গুণান্বিত একজন মানুষ আপনি, এত কিছু, এই পর্যন্ত এসে জার্নিটা কেমন ছিল, কেমন মনে হয়?
3: আসলে এত কিছু বলতে, আমি এখন আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে অভিনেত্রী। অভিনয় করি, সেটা মঞ্চে হোক, টেলিভিশনে হোক, যেখানেই হোক। আর উপস্থাপনার কথা যেটা বললেন, সেটা একদম শুরুতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম উপস্থাপনা দিয়ে। তারপরে একবার একটা প্রোগ্রাম করেছিলাম উপস্থাপনা, তারপর আমার মনে হয়েছিল যে অনেক কঠিন মনে হয় যে আপনি উপস্থাপনা করছেন। আমার কাছে অনেক মনে হয় যে অনেক ইম্প্রোভাইজ করে কথা বলতে হয়, যে কারণে আর কখনো করা হয়নি উপস্থাপনা পরবর্তীতে। আমি খুব একটা ভালো লাগে না, এখন মেইনলি অভিনয় করি। আর হ্যাঁ, বিজ্ঞাপন তো করি মাঝে মাঝে, যেটা পছন্দ হয় বিজ্ঞাপন করা হয়।
2: অভিনয়ের খুব প্রিয় কোনো চরিত্র?
3: অনেক পছন্দের চরিত্র যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমার করা হয়নি। আমার উপন্যাস ভিত্তিক কিছু চরিত্র আছে, সেগুলো আমার খুব পছন্দ, সেগুলো করা হয়নি। আর এমনিতে অনেকগুলি কাজ করেছি, অনেক পছন্দের কাজই আছে। লাস্টে একটা করলাম সালাউদ্দিন লাবলুর ভাইয়ের সোনার পাখি রূপার পাখি। ওখানে আমার হচ্ছে একটা গ্রামের মেয়ের চরিত্র, যে একদম স্যাক্রিফাইস করেই যাচ্ছে, পরবর্তীতে যে সে দেখা গেল যে সে ওইটাকে প্রতিবাদ করছে। তো ওই ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। আরো অনেকগুলি আমি অ্যাকচুয়ালি এখন আমি ঠিক মানে মনে করে বলতে পারছি না। হ্যাঁ,
2: চলচ্চিত্রে তো অভিনয় করেছেন?
3: চলচ্চিত্রে করেছি, একটা সিনেমাতে অভিনয় করেছি, ওটা তো এখনো রিলিজ হয়নি, জানি না ওটা কি হবে।
2: স্যাক্রিফাইসের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, ব্যক্তি জীবনে যদি বলি, একজন ফারজানা চুমকি, একজন মা হিসেবে, একজন ঘরণী হিসেবে, তো এই জায়গা থেকে মানে আমরা জানি যে খুব ব্যস্ত সময়ই আপনি অনেকটা আড়ালে চলে গিয়েছেন সবকিছুর জন্য, এই স্যাক্রিফাইসের এই জায়গাটা নিয়ে কি বলবো?
3: হ্যাঁ, স্যাক্রিফাইস তো করতেই হয়। বিশেষ করে আমি বলবো, আমাদের সমাজে মেয়েদেরকে একটু স্যাক্রিফাইসটা করতে হয়। কারণটা আমি বলি, কারণ হচ্ছে আমার সংসারটা আমাকে দেখতে হচ্ছে, বেবিটা আমার, আমার আর আমার হাজবেন্ডের দুজনের ঠিক আছে, কিন্তু আমার কোথায় যে যেন মনে হতো যখন আমার বাচ্চাটি ছোট, আমাকেই টেক কেয়ার করতে হবে। তো সেই জায়গা থেকে বলবো যে স্যাক্রিফাইস যদি বলেন, তাহলে আমি পুরোপুরি করেছি। আমি পিক সময়টাতে আমি আমার বাচ্চার জন্য, আমার মানে সংসারের জন্য আমি আসলে সরিয়ে গিয়েছিলাম।
2: আর আপনার তো যেটা জানিয়েছে, আপনার পারিবারিক পরিমণ্ডলে যে রকম মানে মিডিয়ায় কাজ করা বা আপনি যখন এসেছেন সেই সময়টায় খুব বেশি সাপোর্ট কি পেয়েছিলেন?
3: আমি আমার ফ্যামিলি থেকে আমি একেবারেই সাপোর্ট পাইনি। কারণ হচ্ছে কি, মিডল ফ্যামিলি, এরা ভাবতো যে নাটক ফিল্ম, এদের ধারণাটাই অন্যরকম ছিল,
2: কেমন হবে না হবে,
3: কেমন হবে না হবে, মেয়ে আবার কোন দিকে চলে গেল, এই ভয়টাও কাজ করতো, কারণ আসলে ওরা তো জানে না যে
2: কেমন আসলে,
3: কেমন আসলে বাইরে থেকে দেখে রঙিন, খারাপ শুনে, ভালো শুনে, দুটোই শুনে, কিন্তু ওরা ভেবেই নিয়েছে যে এই জায়গাটাই বোধ হয় ভালো না, নেতিবাচক জিনিসটা তাদের ভেতরে কাজ করতো, যেই কারণে হতে হয়েছে কি যে আমাকে বাধাটা দিয়েছে, যে কারণে আমি অনেক ভালো ভালো কাজ অফার আসার পরে আমি করতে পারিনি, আমার ব্যাড লাক আমি মনে করি এই একদিকে। তারপর বিয়ে হওয়ার পর বাচ্চা, আমি আসলে না পুরোটাই আমি বাধা সম্মুখীনের মধ্যে ছিলাম, এইভাবেই আমি চলে বাধাগ্রস্ত হয়ে সামনে এগিয়ে চল, সামনে আগাতে আসলে আমি যেভাবে ইচ্ছা ছিল সেভাবে পারিনি। তারপরে যদি আমাকে বলেন যে তাতে কি আপনার আক্ষেপ আছে, কষ্ট আছে, না আমার নেই, কারণ হচ্ছে কি আমি এখন যেই জায়গাটা আছি আমার দুই বাচ্চা নিয়ে, আমি আমার সংসার নিয়ে আমি অনেক হ্যাপি, এখন আবার কাজ করছি, আমার দুই বাচ্চা চালার মতো বড় হয়েছে, আমি এখন আবার কাজ করছি।
2: পাশাপাশি যেটা আমরা সবাই জানি যে আপনার যে জীবন সঙ্গী প্রিয় অভিনেতা মিস সাব্বির, তো উনি দুজনই যেহেতু একটা জায়গায় আপনারা কাজ করছেন, কম করেন বেশি করেন এখন, তো এই জায়গাতে এই যে বললেন যে আপনি যে স্যাক্রিফাইসটা স্বাভাবিকভাবে মেয়েদের করতে হয় বেশি, কিন্তু এক্ষেত্রে ওনার সাহায্যটা সহযোগিতাটা কেমন পান?
3: ও সাহায্য সহযোগিতার আসলে আমাকে কখনো মানা করে না যে কাজ করো না, আবার যে ও আমাকে এগিয়ে এসে হেল্প করবে যে না তোমার কাজ করতেই হবে সেটাও না, সেটাও পাইনি আমি। আমি আসলে সাব্বিরের কথা একটা কথা বলতে চাই যে ও আমাকে হেল্প করবে কি, ও নিজেই তো স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এসেছে, ওর নিজেরই তো অনেক স্ট্রাগল, ও মিডিয়াতে ও কাজ করবেই। অন্য আমি যখন ওর সাথে আমার পরিচয় তখন আমি বলেছিলাম যে তুমি অন্য জব করো না, সে করবে না, তার ধ্যান জ্ঞান স্বপ্ন মিডিয়াকে নিয়ে, মানে অভিনয় করবে কিংবা ডিরেকশন দেবে যেটাই হোক, আর প্রথম দিকে তো নেশায় ছিল অভিনয় করবে, ও তো ওর ভাবনাতেই ছিল।
2: তারপর এতটা পথ হেঁটে এসে তারপর এখন আপনার কি মনে হয় আপনার জায়গা থেকে একটা মেয়ের আসলে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার নিজস্ব একটা পরিচিতির জন্য একটা বয়স পর্যন্ত হচ্ছে তার মানে নিজের নিজেকে নিজের বোঝা চেনা জানা এবং স্বাবলম্বিতার যে একটা ব্যাপার, এক কথায় বলতে গেলে যে মানে বাল্য বিবাহটা না দিয়ে বরং একটা বয়স পর্যন্ত
3: অবশ্যই বাল্য বিবাহের আমি তো পক্ষপাতী না, ওই যে অনেকে বলে যে 18 হলে, 18 না আমার মনে হয় 20-এর পর মেয়েদের বিয়ে দিলে ভালো হয়, তখন হয় কি একটু
2: বোধটা হয়, পরিমিতি বোধটা হয়,
3: পরিমিত কিছু বোধ হয়, একটু পড়াশোনা যারা করে তাদের একটা লেভেলে যায়, তারপরে যদি 20-এর পরেও কিন্তু বিয়ে পড়াশোনা শেষ হয় না, মাস্টার্স শেষ করতে করতে একটা মেয়ের কিন্তু 24-25 হয়ে যায় সব মিলিয়ে আমি বলবো। তো যাই হোক, কত যদি দেরিও না করে আমার মনে হয় অ্যাটলিস্ট অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উঠলে তারপর ভাবা উচিত যে বিয়ে দেওয়ার জন্য, কারণ ও তখন বুঝতে শিখে যে না আমার কতটুকু কি করলে, এবং পরে ওই পর্যায়ে চলে গেলে ওর পড়ালেখাটাও পরে নিয়মিত চালাতে পারে। এমন জায়গা থেকে হয় কি আমাদের দেশে ম্যাট্রিকের পর ইন্টারের পর পর বিয়ে দিয়ে দেয়, তখন এই মেয়েগুলি না পড়াশোনা করতে পারে না কিছুই, নিজের ক্যারিয়ার আর করতে পারে
2: না, সাথে ক্যারিয়ারটা তো আর গড়তেই পারে না, সাথে এটা যেটা হয় একদম অপরিণত বয়সে যখন বিয়েটা হয়ে যায় তখন, এবং সাথে সাথে যদি গর্ভধারণ করে ফেলে,
3: ও মাই
2: গড, না থাকে তখন কিন্তু একদম মানে একটা ফুল ফুটবার আগে ঝরে যাওয়ার মতো
3: অবস্থা, এরকম প্রচুর ঘটেছে, ঘটছে গ্রামে এখনো অহরহ ঘটছে। আমার মনে হয় এই কাজটি বাবা মার অ্যাটলিস্ট করা উচিত না, তো এই জায়গা থেকে বাপ মার আরো সচেতন হওয়া উচিত।
2: ঠিক তাই, এবং তারপরও একটা ছেলে মেয়ে যখন একসাথে তারা মানে জীবনটাকে যাপন করবে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপরও একটা ব্যাপার থাকে কিন্তু পরিবার পরিকল্পনাটা, মানে পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রটা।
3: অবশ্যই, এটা তো অনেক বছর যাবতই আসছে পরিবার পরিকল্পনার এই নিয়মটা, তো এটা মানছে, আমার তো মনে হয় যে অনেক ইম্প্রুভ করেছে আগের তুলনায়।
2: আপনার জন্য অনেক শুভকামনা,
3: অনেক ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতা, নিশ্চয়ই আজকের আমাদের অতিথির সাথে আমরা এতক্ষণ যে কথা বললাম এগুলো থেকে আপনারা আপনাদের পারিবারিক জীবনে এই বিষয়গুলো আপনারা অবগত হয়েছেন হবেন, এবং যে উন্নয়নের ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর একসময় আমরা যেরকম স্বপ্ন দেখি পরিকল্পিত পরিবার, দুটি সন্তানই যথেষ্ট, এবং সামাজিক অর্থনৈতিক সব দিক দিয়েই এই বিষয়গুলো মেনে চললে আমরা থাকতে পারবো সুন্দর এবং স্বাচ্ছন্দ্যের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।
1: এতক্ষণ শুনলেন গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির একটি প্রধান কারণ হল নিরক্ষরতা। শিক্ষা শুধু সাক্ষরতা নয়, বরং ব্যক্তির জ্ঞান যাতে তারা তাদের প্রজনন স্বাস্থ্য ও অন্যান্য সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারে। যেখানে শিক্ষার হার কম সেখানে জন্মহার বেশি, তাই শিক্ষার হার যত বাড়বে জনসংখ্যা বৃদ্ধির হার ততটা কমতে সহায়ক হবে। প্রিয় শ্রোতা, এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী চম্পা বণিক, কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। এডিস মশা নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আসুন, যার যার অবস্থান থেকে বাড়িঘর এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। তাহলেই আমরা সবাই মিলে ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পাব। এমনই আহ্বানে শেষ করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠানটির গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিউলি রানীবালা। শুরুতেই শিরোনাম। দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, পবিত্র ঈদুল আজহা 28 মে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত, আগামী অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচিত প্রতিশ্রুতি ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলন হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে 4 ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ঐক্য গঠনে প্যারিসে শিল্পোন্নত 7টি দেশের অর্থমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু। এবং সিলেটে দ্বিতীয় শেষ টেস্টে সফররত পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশে আগামী 28 মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় তিনি বলেন,
2: আগামী 10 ইজিলহজ, 1447 হিজরি, 14 জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 28 মে, 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
0: অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-27 অর্থবছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NSC। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রাজধানীর আগারগাঁওয়ের NSC সম্মেলন কক্ষে NSC-র এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ADP-তে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রেকর্ড পরিমাণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী অর্থবছরের জন্য ADP-র আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত ADP-র প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এই ADP অনুমোদন দেয়া হয়। পরে প্রেস ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP-তে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এবারের ADP-তে।
4: প্রস্তাবিত ADP-র মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
3: অর্থমন্ত্রী জানান, নতুন ADP-তে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। ADP-তে বরাদ্দ পাওয়া শীর্ষ 5টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে 3টি হল স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বলেন, ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের প্রধান লক্ষ্য। সততা, দক্ষতা ও সবার সহযোগিতার মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
4: আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। আর বিশেষ করে বিগত দিনে দেশ যতটুকু পিছিয়েছে, সেখান থেকে স্যালভেজ করে সামনের দিকে যেতে হলে আপনাকে তো বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ না হলে প্রবৃদ্ধি হবে না, কর্মসংস্থান হবে না, দেশের উন্নয়ন হবে না। সুতরাং আমাদের সেই কনফিডেন্স আছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো বিধায় আমরা প্রকল্প এত বড় একটা ডেভেলপমেন্ট বাজেট করেছি।
3: অর্থমন্ত্রী আরো জানান, নতুন অনুমোদিত প্রকল্পের মধ্যে বৈদেশিক অর্থায়ন নির্ভর প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য, যা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থার প্রতিফলন। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারকেও গুরুত্ব দেওয়া হবে। তার দাবি, গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের নেতৃত্বের কারণে বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
4: জাতীয় অর্থনৈতিক পরিষদে NEC উপস্থাপিত এই ADP শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
3: আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ADP নতুন অনুমোদিত প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্য। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে 1277টি নতুন প্রকল্প সুপারিশ করা হয়েছে। পাশাপাশি PPP এর আওতায় 80টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি বিনিয়োগের প্রতি গুরুত্ব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ব্রিফিং এ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি এবং পরিকল্পনা সচিব SM শাকিল আক্তার উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের এর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, তিনি সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তারেক রহমান সংরক্ষিত আসনে নির্বাচিত তাঁর দলের নারী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। সভায় অন্যান্যের মধ্যে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি আজ রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় সরকারের এমন কোন প্রতিষ্ঠান নেই যেটি ক্ষতিগ্রস্ত হয়নি। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার বেআইনি কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব সুনাম ও গৌরব বজায় রেখে কাজ করে যেতে হবে এবং এক্ষেত্রে সরকারের কোন রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। আরও শুনুন প্রতিবেদনে।
5: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026। মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। ভূমি সেবা উপলক্ষে সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। তিনি বলেন, কৃষি জমি আর অন্য কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
6: দেশের খাদ্য ব্যবস্থা সুরক্ষিত করার জন্য কৃষি জমি আর কোন কাজে আমরা ব্যবহার করতে দেব না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিতে আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি সেই জায়গায় তাদের হাতেই থাকবে, কৃষকদের হাতেই থাকবে।
5: একই অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হল দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা প্রদানে ভূমি মন্ত্রণালয়ের যে প্রচেষ্টা সেটা জনগণের সামনে তুলে ধরা।
7: সমস্ত আয়োজনের মূল বিষয়টা হচ্ছে আমরা যে ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে এই ব্যাপারে সচেতন করা যাতে ওনারা এই সেবাগুলো আমাদের থেকে নেয়।
5: সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার মাধ্যমে জনগণ সরাসরি বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন। মেলায় নাগরিকরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহ সহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের একটি প্রতিনিধি দল আজ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংস্থাটির পানি, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রধান পিটার জর্জ এল মেস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পানি, পয় নিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও কার্যকর করা বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপেয় পানির সংকট নিরসনে ইউনিসেফের সহযোগিতা কামনা করেন এবং সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় ইউনিসেফ প্রতিনিধি দল বাংলাদেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। তিনি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত এবং উন্নত পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি কনুজ শিকদার। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে পয়লা জুন পর্যন্ত আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ব্রিফিংয়ে জানানো হয়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, আলোচনা সভা, পোস্টার প্রকাশ, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। বাংলাদেশের ৫টি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সাইদ বিন সামিখ আল মাররি আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কাতার যৌথ কমিটির এই বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কাতারগামী কর্মীদের জন্য ঢাকায় বর্তমানে মাত্র একটি ভিসা ও মেডিকেল সেন্টার রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্বল্প সময়ে ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য দেশটির শ্রমমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানান তিনি। কাতারের শ্রমমন্ত্রী ড আলী বিন সামিখ আল মাররি আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে তার দেশের ভিসা সেন্টার ও মেডিকেল সেন্টার বৃদ্ধির বিষয়ে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। নিউজিল্যান্ড ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন আজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবেলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় এই অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়, অতিরিক্ত এই অর্থায়নের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এলএনজি আমদানির জন্য ব্যয় সাশ্রয়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়া পেট্রোবাংলার এলএনজি আমদানির অর্থ পরিশোধেও সহায়তা বাড়ানো হবে বলে জানানো হয়।
9: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
9: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে একটি অভিন্ন অবস্থান গঠনের লক্ষ্যে G7-ভুক্ত শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রীরা প্যারিসে দুদিনের বৈঠক শুরু করেছেন। মন্ত্রীরা যুদ্ধের অর্থনৈতিক প্রভাব ও বৈশ্বিক বন্ড বাজারের অস্থিরতা নিয়ে আলোচনা করবেন। এটি বিশেষ করে জাপানের জন্য উদ্বেগের বিষয়। এছাড়া তারা অর্থনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক ভারসাম্যহীনতা মোকাবেলায় একটি অভিন্ন সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সৃষ্ট বাণিজ্য বিরোধ ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তোলায় G7 এর বর্তমান সভাপতি ফ্রান্সকে সংলাপ অব্যাহত রাখার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীনের বিপুল পরিমাণ বিরল খনিজ সরবরাহের ওপর নির্ভরতা কমানো বৈঠকের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আগামীকাল অর্থমন্ত্রীদের এ সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। আলোচক দলের বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরান পাকিস্তানের মাধ্যমে তাদের সর্বশেষ 14 দফা প্রস্তাব জমা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য সময় ফুরিয়ে আসছে। জাতিসংঘ গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে ইসরায়েলকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনি ভূখণ্ড ও অধিকৃত পশ্চিম তীরে জাতিগত নিধনের ইঙ্গিতের নিন্দা করেছে। আজ এক নতুন প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, যা অনেক ক্ষেত্রে যুদ্ধাপরাধ ও অন্যান্য নৃশংস অপরাধের সামিল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইসরায়েলের হামলায় অন্তত 6 জন ফিলিস্তিনি নিহত ও 40 জন আহত হয়েছে। খেলার খবর। ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ তৃতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: অবশেষে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। দুদিন হাতে থাকতেই ম্যাচ জয়ের সুবাতাস বইছে ক্রিকেট পাড়ায়। মুশফিকুর রহিমের 100 রানের উপর ভর করে 390 রানে অল আউট হয় টাইগাররা। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় 436 রানের। ফলে পাকিস্তানকে জিততে হলে করতে হবে 437 রান, গড়তে হবে রানের রেকর্ড। তৃতীয় দিন শেষে 2 ওভার খেলে পাকিস্তান কোনো রান করেনি এবং কোনো উইকেটও হারায়নি। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া শতক এবং মাহমুদুল হাসান জয় ও লিটন কুমার দাসের অর্ধ শতকের উপর ভর করে বাংলাদেশ এই পুঁজি সংগ্রহ করে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম খেলেছেন 137 রানের ইনিংস। তার আগে তিনি গড়েছেন 2টি রেকর্ড। টেস্টে 14তম শতক করেন মুশফিক। এই শতকে যৌথভাবে শীর্ষে থাকা মমিনুল হককে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন মুশফিকুর রহিম। মুশফিক ছাড়াও লিটন 69 এবং মাহমুদুল হাসান জয় খেলেছেন 52 রানের ইনিংস। পাকিস্তানের হয়ে 4টি উইকেট নেন খুররম শাহজাদ, 3টি উইকেট পেয়েছেন সাজিদ খান। এদিকে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন অনন্য এক রেকর্ড। ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রান পূর্ণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের আর কোন ক্রিকেটারের এই 16,000 রানের কোন রেকর্ড নেই। মুশফিকের পরের অবস্থান তামিম ইকবালের। তামিম করেছেন 15,249 রান। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: এদিকে আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনে খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাতে 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। পবিত্র ঈদুল আজহা 28 মে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে বৈঠক অনুষ্ঠিত। আগামী অর্থ বছরের জন্য 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন। এডিপিতে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি প্রতিফলিত হয়েছে বললেন অর্থমন্ত্রী। বিদ্যমান আইন পরিবর্তন করে র্যাবকে যুগোপযোগী করা হচ্ছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ থেকে 4 ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার। অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ঐক্য গঠনে প্যারিসে শিল্পোন্নত 7টি দেশের অর্থমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু। এবং সিলেটের দ্বিতীয় ও শেষ টেস্টে সফররত পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্য বেঁধে দিয়েছে বাংলাদেশ। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জারিন তাসনিম ঐশী। সরকারের দ্রুত হামের টিকাদান কার্যক্রমের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় হাম সংক্রমণ ইতোমধ্যে কমতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 5ই এপ্রিল শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনের আওতায় 5 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার পর সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। হামের টিকাদান কর্মসূচির অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, 5ই এপ্রিল হটস্পট হিসেবে চিহ্নিত 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়। বর্তমানে সেখানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় নেই বললেই চলে। এছাড়া সারা দেশেই এখন হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হটস্পট 30 উপজেলায় কমেছে হাম সংক্রমণ। শিরোনামটি বাংলাদেশের জনস্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক বার্তা বহন করছে। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, দীর্ঘদিন ধরে শিশু স্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে যেখানে টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকে সেখানে হাম সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যায়। তাই দেশের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকায় সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, এটি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক সংবাদ। বাংলাদেশে হাম প্রতিরোধে জাতীয় টিকাদান কর্মসূচি দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে। তবে নানা কারণে জনসচেতনতার অভাব, ভৌগোলিক দূরত্ব, স্বাস্থ্যকর্মীর সংকট কিংবা সামাজিক কুসংস্কারের ফলে কিছু এলাকায় টিকা গ্রহণের হার কম ছিল। এর ফলে ওইসব এলাকায় হাম সংক্রমণ বেড়ে গিয়ে হটস্পট তৈরি হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ টিকাদান অভিযান পরিচালিত হয়, যেখানে শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা হয়। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং গণমাধ্যমের প্রচারণা এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। ফলে হটস্পট হিসেবে চিহ্নিত 30টি উপজেলায় সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এবং নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল, হাম প্রতিরোধে টিকা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জানিয়েছে, হাম প্রতিরোধে 2 ডোজ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। বাংলাদেশে এই নীতি অনুসরণ করে জাতীয় টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। তবে এই সাফল্যের মধ্যেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই টিকাদান কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হটস্পট এলাকায় সংক্রমণ কমলেও দেশের অন্যান্য অঞ্চলে নজরদারি অব্যাহত রাখতে হবে। এছাড়া হাম সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের মনোবলও বেড়েছে। তারা মনে করছেন তাদের প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে। এই সাফল্যকে ধরে রাখতে হলে তাদেরকে আরও প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমে নিয়মিত প্রচারণা চালিয়ে যেতে হবে, যাতে মানুষ টিকা গ্রহণের গুরুত্ব ভুলে না যায়। বিশেষ করে গ্রামীণ এলাকা, যেখানে তথ্য প্রবাহ কম, সেখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সম্পৃক্ত করা কার্যকর হতে পারে। আগামী দিনের চ্যালেঞ্জ হবে এই সাফল্যকে টেকসই করা। হাম সংক্রমণ কমে আসা মানে এই নয় যে ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে গেছে। তাছাড়া এবার সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ আসায় এবং সমন্বিত উদ্যোগের ফলে রোগটির একমাত্র প্রতিষেধক টিকা সংগ্রহে জোর তৎপরতা পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, দেশে বর্তমানে হাম শিশু মৃত্যুর হার সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে, তবে টিকাদান কর্মসূচির পূর্ণ সুফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, কারণ ভ্যাকসিন নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত 3-4 সপ্তাহ সময় লাগে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
14: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। 19 মে থেকে 21 মে পর্যন্ত দেশজুড়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 19 মে সকাল 10:00 ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.beta.gov.bb এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনবেন।
15: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ দেশের গানে। প্রথমেই শুনব বশির আহমেদের কণ্ঠে, গানের গীতিকার ফজলে খোদা, সুর করেছেন বশির আহমেদ।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী নাসরিন আক্তার বিউটি, গানের গীতিকার সাইফুল ওয়াদুদ, জায়গীরদার সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: এই ব্যস্ত নগরী যেমন বিরামহীন ছুটে চলে,
1: তেমনি আমাদের জীবনেও এই ব্যস্ততার নিত্য আসা যাওয়া। জীবনের প্রয়োজনেই আমরা অভ্যস্ত হয়ে গেছি রোজকার এই চাঞ্চল্যে। ভালো মন্দে মেশানো সময়ের এই দোলাচলে এভাবেই লেখা হয় আমাদের জীবনের ছুটে চলা গল্পগুলো, যার মধ্যেই বসবাস করি আমি, আপনি, আমরা সবাই।
2: প্রিয় শ্রোতা, ব্যস্ত নগর হোক কিংবা শান্ত কোনো গ্রাম, সবখানেই আমরা জীবনের সেই গভীর ডাক শুনতে পাই, যে জীবনে সম্পর্ক, ভালোবাসা আর দায়িত্বের নিবিড় বন্ধনে মানুষ তার জীবনকে সাজিয়ে নিয়েছে। আর তাই সময়ের এলোমেলো গলি আর রাজপথ জুড়ে মানুষের এই স্বাচ্ছন্দ্য ছোটাছুটি।
1: প্রতিবছর 18 মে পালিত হয়ে থাকে বিশ্ব এইডস টিকা দিবস। এই দিবসের উদ্দেশ্য হল এইডস প্রতিরোধে কার্যকর টিকা আবিষ্কারের গুরুত্ব তুলে ধরা, এইচআইভি অথবা এইডস সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করাও এ দিবসের একটি লক্ষ্য। বিজ্ঞানী, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের অবদানকেও স্মরণ করা হয় এই দিনই। বিশ্বের বিভিন্ন দেশে সেমিনার, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিনে। এই দিবস মানুষকে এইডস প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

0: অনুষ্ঠানের শুরুতেই থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা বিশ্ববিচিত্রা। তথ্য সংগ্রহ সংকলন করেছেন আফসান আক্তার, আর পড়ে শোনাচ্ছেন মৌমিতা তাহসিন।
1: তালা আমাদের নিত্য ব্যবহৃত একটি বস্তু, ঘরের বাইরে বা অফিসে সকল জায়গায় হরদম ব্যবহার করা হয়। এটি বাজারে বিভিন্ন ধরনের তালা পাওয়া যায়, আর এই তালার নিচে যেখানে চাবি ব্যবহার করা হয় তার পাশে ছোট্ট একটি ছিদ্র থাকে। আমাদের মনে সাধারণত এই প্রশ্ন জাগে, এই ছোট্ট ছিদ্রটির কাজ কি?

0: ভিরো সিক্রেটের এক প্রতিবেদনে তালার নিচের এই ছিদ্রের রহস্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তালার মধ্যে ছোট ছিদ্রটিকে প্রথমবার দেখে একদমই অযোগ্য বলে মনে হবে, কিন্তু ছিদ্রটি ব্যবহার করার জন্য বিশেষ কারণ রয়েছে। আসলে এটি তালাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করে। এটির সাহায্যে তালা থেকে পানি ও অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায়। যদি এই ছোট্ট ছিদ্রটি না দেয়া থাকে, তাহলে তালা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের মিসৌরির ফোর্ডল্যান্ডের বাসিন্দা ম্যাট সুটার ঘূর্ণিঝড়ের প্রবল আঘাতে 1300 ফুটের বেশি দূরে ছিটকে পড়েও ছিলেন বহাল তবিয়তে। ঝড়ের তোড়ে এত দূরে গিয়ে বেঁচে থাকার এমন রেকর্ড আর নেই। কোনো ধরনের ঝামেলা ছাড়া সহজে ভ্রমণে কিংবা অফিসের লাঞ্চে অথবা স্কুলের টিফিন সহ যে কোনো সময়ের খাবারে স্যান্ডউইচের জুড়ে মেলাভার। বিশ্বজুড়ে জনপ্রিয় এই খাবার চটজলদি টুকরো পাউরুটির মাঝে মাংস কিংবা ডিম দিয়ে তৈরি করে ফেলা যায়। মুখরোচক এই খাবার উদ্ভাবনের পেছনে রয়েছে মজার এক ইতিহাস। এমনকি এর নামটি এসেছে ইংল্যান্ডের একটি শহর স্যান্ডউইচের নামে। 18 শতকের দিকেই ইংল্যান্ডের স্যান্ডউইচের জন্ম উদ্ভব হয়। দেশটির স্যান্ডউইচ শহরের চতুর্থ লর্ড জন মন্টিগু বন্ধুদের সাথে তাস খেলছিলেন। খেলার মাঝেই খাওয়ার সময় হলে ভৃত্য তাকে খাবারের জন্য ডাকে, কিন্তু মন্টিগু খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে ভৃত্য খেলার আসরেই সহজে খাওয়া যায় এমন খাবার পরিবেশন করতে বলেন। তখন লর্ডের রাঁধুনি বুদ্ধি করে রাতের খাবারের জন্য বানানো মাংসের টুকরো সালাদ মিশিয়ে দুটুকরো পাউরুটির মাঝে ঠেসে খেলার আসরে পাঠিয়ে দেয়। স্যান্ডউইচ খেয়ে লর্ড আর তার বন্ধুরা ভীষণ তারিফ করতে থাকেন ওই রাঁধুনির। এভাবেই জন্ম হয় বিশ্বের অন্যতম এই জনপ্রিয় খাবারের। স্যান্ডউইচ শহরের নাম অনুসারে খাবারটির নাম রাখা হয় স্যান্ডউইচ।
1: শুনছিলেন বিশ্ববিচিত্রা।
2: প্রিয় শ্রোতা, এবারে থাকছে প্রথিতযশা মানুষদের নিয়ে আমাদের আয়োজন নন্দিতজন। আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান গীতিকার মনিরুজ্জামান মনির। সাক্ষাৎকার গ্রহণে থাকছেন মোহাম্মদ আলমগীর হোসেন।

0: এরকম অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, যিনি পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তার চেয়ে বড় চমক যার গান শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সাথে দেখা করেন। সে বিখ্যাত ব্যক্তিত্ব, তাকে আমরা আজ পেয়েছি আমাদের উত্তরণের নন্দিতজন পর্বে। আজ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনার জন্মস্থান, আপনার বেড়ে ওঠা সম্পর্কে।
1: আমার জন্মস্থান আসলে সুনামগঞ্জে।
0: আপনার গানের হাতেখড়ি কিভাবে হলো?
1: আমি আসলে ছড়া কবিতা লিখতাম মফস্বলে থেকে, তো আমার মামা ছিল উজির মিয়া, হাসান বাজার গান করতেন, উনার এক সময় পল্লীগীতির প্রয়োজন পড়েছিল, আমারে বললেন যে তুমি গান লিখতে পারবে নাকি, আমি ঠিক আছে দেখে চেষ্টা করি। তো আমি ওই ওনারে দুইটা গান লিখে দিই ফোক সং, উনি সিলেট রেডিওতে করেন। তখন আমি যেহেতু এনলিস্টেড ছিলাম না, তখন ওই আমার নাম আর প্রকাশ হয় নাই, একজন ছিলেন প্রডিউসার রাজশাহীর, উনি তখন বললেন যে উনাকে বললেন 25টা গান দিতে, তাহলে আমরা গীতিকার করে নেব। আমি 25টা গান দিলাম, পাকিস্তান আমলের কথা কিন্তু।
0: আচ্ছা আচ্ছা।
1: যাই হোক, আমার গীতিকার হওয়াটা সহজ ছিল, সেখান থেকে আমি রেডিওর গীতিকার হই। তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার সুনামগঞ্জ বা সিলেট থাকলে হবে না, আমাকে ঢাকায় যেতে হবে। সুনামগঞ্জ থেকে ঢাকায় চলে আসি। সুনামগঞ্জের যে SDPO বলে আর কি, ওনার ছেলে ছিল দুদুল আহমেদ, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন, ওনার বাসা ছিল ইন্দিরা রোড ফার্ম গেটে, ওইখানে থাকি। তেজগাঁও কলেজ ছিল, ওইখানে BA ক্লাস ভর্তি হলাম। শাহবাগ রেডিও ছিল, এক দুইটা ক্লাস করে রেডিওতে চলে যেতাম। তো ওইখানে আমাদের যত বড় শিল্পী ওরা ছিল, আবুল ভাইয়ের ক্যান্টিনে বাইরে ছিল, এখানে আলাউদ্দিন আলী থেকে দিরালী মিয়া, সমর দাস, কন্দকার নুরুল আলম, খুরশিদ আলম, মাহমুদ উন্নবী, মানে শিল্পী সুরকার নাম করা যারা,
0: সকলের বিচরণ ছিল,
1: সবার বিচরণ ছিল। তো আমি ওইখানে যেতাম, ওইখানে গেলে সুবিধা ছিল সবার সাথে পরিচিত হতাম। তখন আমি বলতাম যে আমি গান লিখি। আরেকজন ছিল ওই যে প্রাণেশ দাসের ছেলে, হ্যাঁ প্রণব দাস ছিলেন নাম আমাদের সিলেটের আর কি, উনি প্রথম দিকে আমার দুইটা গান কমার্শিয়াল সার্ভিসে করেন। তো কমার্শিয়াল সার্ভিস তখন ভীষণ জনপ্রিয় ছিল, কমার্শিয়াল সার্ভিসে গান করা মানে বিরাট বড় শিল্পী ছাড়া, বড় রাইটার ছাড়া করতেন, যেমন নসর জামাল ছিলেন, গাজী মাজহারুল আনোয়ারের অধিকাংশ গান হতো, কবি আজিজুর রহমান সাহেবের গান অনেক হতো। তো ওইখানে ঠাই পাওয়া মুশকিল, তো আমি ওই নিজের প্রচার করতাম আর কি, আমি গান লিখি দেখেন একটু,
0: এইভাবে শুরু
1: এইভাবে।
0: আচ্ছা, আমি আপনার কাছ থেকে আরো আপনার রচনা গল্পগুলো শুনবো। এ পর্যায়ে আমরা আপনার সেই বিখ্যাত গান প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানের প্রেক্ষাপটটুকু আগে শুনতে চাই।
1: সেটা হলো, আমি ততক্ষণে আলাউদ্দিন আলীর সাথে পরিচিত হই, মিউজিক ডাইরেক্টর আবু তাহের তার চাচা লাগে, আমারে বললো আমার তো এখনো সময় আসে নাই, রেডিও আমার দেয় না, টেলিভিশনও দেয় না, তো আপনাকে আমার চাচা আছে আলাউদ্দিন আলী বেহালা বাজান, উনি ওনার সাথে আমি আলাপ করছি আপনার কথা, আপনি দেখা করেন। আমি দেখা করি মতিঝিল গভর্নমেন্ট কলোনি, যে ওইখানে উনি থাকতেন, গান দেখালাম, উনি গান পছন্দ করলো। আলাউদ্দিন আলী সাহেব বললো যে আমি তো এখনো প্রোগ্রাম পাই নাই, আমি প্রোগ্রাম যখন পাবো আপনি আমার সাথে থাকেন। আমারে বলছে আপনি তো পড়াশোনা করেন, এখন পড়াশোনা রেগুলার করি না। আমি বললাম যে আমার আর কোনো বাদন নাই, টাকা পয়সারও কি নাই। আলাউদ্দিন আলী প্রোগ্রাম পেলেন টেলিভিশনে, বর্ণালী অনুষ্ঠান, নওয়াজেশ্বর আলী খান সাহেব হইল এটার প্রডিউসার, ওইখানে তিনটি গান শাহনাজ রহমতুল্লাহ আধুনিক গান এগুলা করবেন, আর তিনটি গান করবেন আমাদের। আমি তো মহা খুশি যে আমার গান প্রচার হচ্ছে। তো আলাউদ্দিন আলী আমারে বললো যে একটা গান আমরা করব দেশের গান, সেই দেশের গান শাহনাজ রহমতুল্লাহর একটা গান আগেই হিট হয়েছে, একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গায়ে, এভাবে যাতে হিট হয় এরকম আমরা করব। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে অনেক কি করে চারটা লাইন বাইড হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মনন বাংলাদেশ। পরবর্তী পর্যায়ে আমরা কয়েকদিন বসে এই গানটি তৈরি করি, এবং যথারীতি শাহনাজ রহমতুল্লাহর এখানে যাওয়া হয়, উনি গানটা উঠান, বেশ প্রশংসা করেন। তারপরে এই গান চরিত হওয়ার পর মানে আমি বুঝিনি এত যে জনপ্রিয় হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নজরে পড়ে এই গান, এবং আমাকে উনি প্রথমত ওল্ড টাউনের একটা অডিটোরিয়ামে ওইখানে আমাকে খবর দেন, ওইখানে আমি ওনার সাথে পরিচিত হই, উনি অ্যানাউন্সমেন্ট দেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের যে লেখক উনি এখানে আসছেন, মানে মহামান্য রাষ্ট্রপতি এত উচ্ছ্বসিত আমার ব্যাপারে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা আর অনেক কথা বলবো, অনেক কিছুই জানবো। এ পর্যায়ে শুনে আসি সেই বিখ্যাত গানটি, যার প্রেক্ষাপট এখন আমরা জানলাম, শুনলাম।

0: আমরা জানি আপনি চলচ্চিত্রের অসংখ্য গানে আপনি অবদান রেখেছেন, আপনার রচিত অসংখ্য গান এখনো শ্রোতাপ্রিয়। এ পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে?
1: আমার মনে হয় 250-300 হবে।
0: আর গানের সংখ্যা কতগুলো হবে পর্যন্ত?
1: সহস্রাধিকের কাছাকাছি।
0: চলচ্চিত্রের সেই গানগুলো এখনো কিন্তু শ্রোতাদের মনে দাগ কেটে আছে এবং শ্রোতারা অবচেতন মনে এই গানগুলো এখনো গেয়ে ওঠে। এ পর্যায়ে আপনার একটু ব্যক্তি জীবন সম্পর্কে একটু জানতে চাই। ব্যক্তি জীবনে আপনার কি কি আছে?
1: আমার স্ত্রী ছিলেন, উনি আপাত নাই, অল্প বয়সেই দেহত্যাগ করেছেন। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে প্রবাসে থাকে, মেয়ে আমার সাথে থাকে।
0: আর এই মুহূর্তে ব্যস্ততা কি নিয়ে কাটছে আপনার?
1: রেডিওর জন্য লিখছি, তারপর বিটিভির জন্য লিখছি, তো এখন তো ফিল্ম হয় না ওই রকম। আগে আমার ছিল ফিল্মই হল মেইন। আমি যে বই বের করেছি সূর্যোদয় তুমি, সেখানে প্রায় 250 গানটি হবে ফিল্মের, এবং ওই ফিল্ম দিয়ে আসলে আমার পরিচিতি।
0: একটি বিখ্যাত গান, যে গান আমাদের তরুণ তরুণীদের ওই সময় খুব বেশি আলোড়িত করেছে এবং সবার মুখে মুখে গুনগুনিয়ে গানটি বেজে উঠত, নাই টেলিফোন নাই রেপিয়ন। এই গানটি কিভাবে আপনি সৃষ্টি করলেন এবং গানটির প্রেক্ষাপটটুকু একটু শুনতে চাই?
1: সেটার সুন্দর একটা গল্প আছে। পাপিয়া সরোয়ার শান্তিনিকেতন থেকে এসেছিলেন রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী হয়ে, তো মনসুর আলী সুরকার ছিলেন আমাদের তখন MD ছিলেন, উনি মনসুর আলী সাহেবকে বলেন যে উনি কলকাতা থেকে আসছে, আপনারা 2-3 গান তৈরি করেন দেন। তখন মনসুর আলী সাহেব আমাকে বেছে নিলেন আর কি। ওনার কথা আমি ফেলতে পারি না, বলতেই হয়, আমার তো দুর্লভ সময় ছিল। মনসুর আলী ভাইকে বললাম যে আমি দিনে আপনাকে সময় দিতে পারবো না, সারা রাত্রে গান করব। তো আমি বললাম খাওয়াটা ভালো রাখেন। তো যাই হোক, মনসুর ভাই বললেন হ্যাঁ খুবই ভালো, তুমি আমার বাসায় চলে আসো। আমি সারা রাত ওই বাসায় থেকে 3 গান করি। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, পাপিয়া সরোয়ার পপুলার, ওনার নাম দিয়ে আমি গান লিখবো। তো সেই গানটা হলো পাপিয়া রে পাপিয়া দুজনে মিলিয়ে আয়না মিতালি করি, এ হলো একটা। আরেকটা গান করি, নাই টেলিফোন নাই রেপিয়ন।

0: এই পর্যন্ত আপনি কি কি পুরস্কার অর্জন করেছেন পেয়েছেন?
1: আমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সাংবাদিকদের পুরস্কার হলো বাচসার, সেটা মনে হয় আমি দুইবার পেয়েছি। প্রযোজক সমিতির পুরস্কার পেয়েছি, আর সর্বশেষে আমি একুশে পদক পেয়েছি 2004 সালে।
0: শ্রোতা বন্ধুরা, কথা গান আড্ডায় আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার মনিরুজ্জামান মনিরের সম্পর্কে। উনার অনেক অজানা গল্প আমরা শুনলাম, জনপ্রিয় গানগুলো আপনাদের শোনালাম। আপনারা সবাই ভালো থাকুন এবং পরবর্তী অনুষ্ঠানে নতুন কোন শিল্পী গীতিকার বা সুরকার নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। নন্দিত জন পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
2: প্রিয় শ্রোতা, জ্ঞান আর অভিজ্ঞতার বিকাশে মানুষ নিজেদেরকে নিয়ে গেছে মহাকাশের উচ্চতায়, আর এর সবই সম্ভব হয়েছে প্রকৃতির সান্নিধ্য থেকে জ্ঞানের নিবিড় চর্চায়। তাই তো আজন্মকাল ধরে মানুষ তার প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রকৃতির দেয়া দানই মানুষ তার মাঝে মুখ তুলেছে নিজের সৃষ্টি নিয়ে, যে সৃষ্টি আনন্দ হয়ে ভেসে বেড়ায় এই গ্রহের জানা অজানা পথে প্রান্তরে।
3: যুগে যুগে সেই আনন্দটুকুই ইতিহাস হয়ে জেগে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে পৃথিবীর বিখ্যাত ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে মেরিনা বে স্যান্ডস সিঙ্গাপুর। এই অংশটি সংকলন ও রচনা করেছেন শেখ আবদুল্লাহ, আর পড়ে শোনাচ্ছেন শেখ সাদী।

সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস আধুনিক নগর সভ্যতার এক অনন্য প্রতীক, যেখানে স্থাপত্য শৈলী, অর্থনীতি, পর্যটন ও রাষ্ট্রীয় কৌশল এক সুতোয় গাঁথা হয়েছে। 2010 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই স্থাপনাটি আজ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। একসময় সিঙ্গাপুরের অর্থনীতি মূলত বন্দর ও বাণিজ্য নির্ভর থাকলেও একবিংশ শতাব্দীর শুরুতে দেশটির নেতৃত্ব পর্যটন খাতকে আমূল বদলে ফেলার উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যেই মারিনা বে স্যান্ডসকে একটি ইন্টিগ্রেটেড রিসোর্ট হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি নির্মাণের পেছনে প্রায় ৮ বিলিয়ন সিঙ্গাপুরি ডলার ব্যয় করা হয়েছিল। লাস ভেগাস স্যান্ডস নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই প্রকল্পে বিনিয়োগ করে। স্থপতি মোশে শফদির নকশায় তৈরি এই স্থাপত্যটি তিনটি বিশাল টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে, যার মাথায় রয়েছে ৩৪০ মিটার দীর্ঘ একটি স্কাই পার্ক। এই স্কাই পার্কটি দেখতে অনেকটা একটি বিশাল জাহাজের মতো, যা সিঙ্গাপুরের সামুদ্রিক ঐতিহ্যের প্রতীক হিসেবে কাজ করে। সিঙ্গাপুরের ইতিহাস ও ঐতিহ্যের সাথে আধুনিকতার মেলবন্ধন ঘটাতে এখানে স্থাপন করা হয়েছে আর্ট সায়েন্স মিউজিয়াম, যা দেখতে একটি ফুটন্ত পদ্ম ফুলের মতো। এই জাদুঘরটির স্থাপত্য কেবল দৃষ্টিনন্দন নয়, এর কাঠামোর মাধ্যমে বৃষ্টির পানি সংগ্রহ করে তা রিসোর্টের দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়, যা আধুনিক প্রকৌশলবিদ্যার এক চমৎকার নিদর্শন। অর্থনৈতিকভাবে এটি সিঙ্গাপুরের জিডিপিতে প্রায় ১.৫% অবদান রাখে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। এর বিশাল কনভেনশন সেন্টার ও প্রদর্শনী হলগুলোর কারণে সিঙ্গাপুর এখন বিশ্বের অন্যতম প্রধান ব্যবসায়িক পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। পর্যটন গুরুত্বের বিচারে মারিনা বে স্যান্ডস এখন সিঙ্গাপুরের সমার্থক। এর ৫৭তলায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম ইনফিনিটি পুল থেকে পুরো শহরের যে প্যানোরামিক ভিউ পাওয়া যায়, তা বিশ্বের প্রতিটি পর্যটকের কাছে স্বপ্নের মতো। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে কেবল এর আলোকসজ্জা ও স্থাপত্য দেখতে ভিড় করেন। বিশেষ করে রাতের বেলা স্পেকট্রা নামক লাইট ও ওয়াটার শো পর্যটকদের এক মায়াবী অভিজ্ঞতার স্বাদ দেয়। এখানকার শপিং মলে কৃত্রিমভাবে তৈরি করা খাল এবং তাতে নৌকোয় ঘুরে বেড়ানোর ব্যবস্থা পর্যটকদের ঐতিহ্যবাহী ভেনিসের কথাই মনে করিয়ে দিলেও এটি মূলত সিঙ্গাপুরের আধুনিক ও অভিজাত জীবনযাত্রার প্রতিফলন। পরিবেশগত সচেতনতা বজায় রাখতে এখানে উন্নত জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আধুনিক নগর পরিকল্পনায় এক অনন্য উদাহরণ। মারিনা বে স্যান্ডসের অবস্থান অত্যন্ত সুচিন্তিত। এটি মারিনা রিজার্ভার বা জলধারার পাশে অবস্থিত, যা সিঙ্গাপুরের সুপেয় পানির অন্যতম বড় উৎস। এই স্থাপনার কারণে মারিনা বে এলাকাটি এখন কেবল একটি বাণিজ্যিক অঞ্চল নয়, বরং এটি একটি বৈশ্বিক লাইফস্টাইল হাব হিসেবে স্বীকৃতি পেয়েছে। সব মিলিয়ে মারিনা বে স্যান্ডস কেবল কনক্রিটের তৈরি একটি কাঠামো নয়, বরং এটি আধুনিক সিঙ্গাপুরের উচ্চাকাঙ্ক্ষা ও সফলতার এক জীবন্ত দলিল, যা দেশটিকে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। দেখতে দেখতে চলে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আজকের মতো আমাদের আয়োজন এখানেই শেষ করছি।
1: তাহলে বন্ধুরা, শেষের কথাও বলতে চাচ্ছি এবারে, আর সেই সঙ্গে বলবো আগামী উত্তরণে আবারও আপনাদের সঙ্গে কথা হবে, এই প্রত্যাশা আমাদের। শেষ পর্যন্ত যে কথাটি বলা সেটা হলো, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চারপাশের সবাইকে ভালো রাখার জন্য প্রাণ চেষ্টা করবেন। সবাই মিলে ভালো থাকাটাই হলো ভালো থাকা। আমরা ভালো আছি এই কথাটা বলার ভিতর থেকে কিন্তু আমাদের ভেতরের যে আনন্দ, সেই আনন্দটুকু কিন্তু আমাদের মুখে ফুটে ওঠে। আর যেতে যেতে বলবো,
0: একদমই তাই, যেতে যেতে তুমি যে সচেতনতার কথা বলছিলে আমিও সেটাই বলবো। সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন। আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
1: এবং আমি জি এম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Ronuk Chahan. First, the headlines. Holy Eid al-Adha will be on 20th May in country as crescent moon of month of Zilhijja has been cited. National Economic Council approves annual development program involving 3 lakh crore taka for next fiscal. ADP reflects government selection pledges and long-term reform programs, says Finance Minister. RAP to be restructured, amending existing law, declares Home Minister. Qatar expresses interest to hire 4 categories of workers from Bangladesh. 3-day land service fair begins tomorrow. Prime Minister is to inaugurate. 2-day meeting of G7 finance ministers begins in Paris to force unity amid uncertainty and Middle East war. And in slight test, Bangladesh said victory target of 437 runs for Pakistan to win. Now the details. The Holy Eid al-Adha will be celebrated in the country on 28th of May. The National Moon Sighting Committee revealed the date after its meeting in this regard at the Baitul Mukarram meeting room this evening. The meeting was chaired by Religious Affairs Minister Qazi Shah Mofazzal Hussain Kaikobad. It also informed that the countries of the holy month of Zilhijja 1447 Hijri will start tomorrow as the crescent moon of Zilhijja was sighted in the sky of the country. The National Economic Council, NEC, has approved the Annual Development Program ADP outlay of 3 lakh crore taka for the 2026-27 fiscal year, aiming to sustain inclusive economic growth, strengthen infrastructures, enhance social protection, and accelerate climate-resilient development. The approval is given at a meeting of the National Economic Council at the NEC Conference Room in Agargaon of the capital today with Prime Minister Tariq Rahman in the chair. The new ADP also includes a significant number of fresh projects. A total of 1,277 new projects have been proposed from different departments. In addition, 148 projects have been proposed to be included in the PPP cluster and the Bangladesh Change Trust Fund. The proposed ADP includes 1,90,000 crore taka from government funds and 1,10,000 crore taka from foreign loans and grants. Later, Finance Minister Amir Khosrow Mahmood Chaudhary, briefing the reporter, said the ADP reflected the electoral commitments and long-term reform agenda of the newly elected government. He said the government's strategy was centered on recovery, transition and reconstruction from a fragile economic condition inherited from the past. As part of that effort, the government has prepared a 5-year roadmap titled 5-Year Strategic Framework for Reform and Development, which outlined priorities for economic recovery, institutional reform and sustainable development. The finance minister said the first pillar of the framework focuses on reforming state institutions, expanding judicial and legal services, administrative digitalizations, strengthening law enforcement agencies, and modernizing public investment management. He also announced plans to introduce a multi-year public program management system. Amir Khosrow Mahmood Chaudhary said the proposed ADP for 26-27 fiscal year was not limited to infrastructure development but also aimed at establishing a non-discriminatory society, a sustainable economy and balanced regional development. Prime Minister Tariq Rahman has asked BNP lawmakers from women reserved seats to prepare themselves to play an effective role in the Jatiyo Shangshad. The Premier gave the directive at a meeting with the women MPs at Cabinet Division at the Secretariat in the capital today. Tariq Rahman urged the MPs to develop themselves as competent lawmakers by having a clear understanding of the rules of procedure of the House. The Prime Minister further directed the MPs to stay vigilant so that no one can mislead the public through misinterpretation of religion. He also emphasized increasing engagement with people in their respective constituencies.
1: Home Minister Salahuddin Ahmed has said the Rapid Action Battalion, RAB, will be reorganized into a more people-friendly, professional and accountable force. He said this while addressing a program marking the 22nd founding anniversary of RAB at its headquarters in Uttara today. Home Minister said the government is considering to amend the existing law governing RAB and even changing the force's current name as part of broader reforms. Qatar has expressed a strong interest in recruiting workers from Bangladesh in four skilled categories: electricians, plumbers, AC technicians and welding technicians from five designated technical training centers in the country. Visiting Qatari Labour Minister Dr. Ali bin Saeed bin Samikh Al Mahri expressed the interest in a meeting with Expatriate Welfare and Overseas Employment Minister Ariful Haq Chaudhary at the Ministry Conference Room in Dhaka today. At the meeting, the Expatriate Welfare and Overseas Employment Minister requested to establish Qatar's visa and medical centers in eight division cities of the country to ease the visa and health checking from relatives of the workers. Qatar's Labour Minister Dr. Ali bin Samikh Al Mahri assured of working cordially to increase his country's visa and medical centers in Bangladesh. A three-day Land Service Fair 2026 will begin across the country tomorrow. Speaking at a press conference at his ministry today, Land Minister Mizanur Rahman Minu said Prime Minister Tariq Rahman will inaugurate the fair centrally Bhumi Bhavan in Tejgaon in the capital. The land fairs will begin in every district and upazila across the country following the inauguration by the Prime Minister in Dhaka, he added. The main theme of this year's land fair is citizen-friendly, automated land management, secure land and prosperous future. The land minister said the main purpose of organizing the fair is to simplify land services, raise public awareness about digital platforms and citizen services, and ensure service research at the grassroots level. This is Bangladesh Betar giving you the news. Finance chiefs from the G7 industrialized nations have begun a two-day meeting in Paris to forge a united front as the Middle East rolls economic prospects worldwide. Ministers are said to discuss the economic fallout from the conflict and volatility on global bond markets, which are of particular concern to Japan, as they also seek common ground on tackling economic tensions and global imbalances. Present chair of G7 France faces the task of keeping dialogue open as trade terms set by US President Donald Trump's tariff compounds with geopolitical tensions. Cricket and host Bangladesh set a victory target of 437 runs for Pakistan in the second and last test at Sylhet International Cricket Stadium today. Bangladesh were all out, scoring 390 runs in the second innings on the third day. Scores so far: Bangladesh 278 and 390, Pakistan 232. The fourth day's play will resume at 10 a.m. tomorrow. Bangladesh Betar will air the running commentary of the match. Bangladesh are leading the two-match series by 1-0. Finally, weather and forecast valley till 1 tonight says in association with rain or thunder showers with temporary west northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers an hour over the regions of Pabna, Kushti and Tangail. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, in association with rain or thunder showers, temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur over the regions of Dhaka, Kumila, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Holy Eid al-Adha will be on 28th May in country as crescent moon of month of Dhulhijja has been sighted. National Economic Council approves annual development program involving 3 lakh crore taka for next fiscal. ADP reflects government selection pledge and long-term reform programs, says Finance Minister. RAP to be restructured amending existing law, declared Home Minister. Qatar expresses interest to have 4 categories of workers from Bangladesh. 3-day land service fair begins tomorrow, Prime Minister is to inaugurate. 2-day meeting of G7 finance ministers begins in Paris to forge unity amid uncertainty and Middle East war. And in select test, Bangladesh set victory target of 437 runs for Pakistan to win. That's the end of the news. Our next bulletin will be Bishwo Betare Bangladesh at 10 p.m. in Bangla.
2: Now, here's the news commentary, written by Mainur Rahim and read by Mongra Singh. The government's rapid measles vaccination program is beginning to have a positive impact. Measles infection has already started declining in 30 upazilas of 18 districts identified as hotspots. According to the health directorate, the number of new cases in the infection-prone area have decreased significantly after the vaccination of children aged 5 to 59 months under the special campaign launched on April 5th. Health and Family Welfare Minister Shardar Mohammad Sakotasan said, the vaccination program started on April 5th in 30 upazilas of 18 districts identified as hotspots. Currently, there are no known cases of the disease. Also, the measles situation is now under control across the country. The title Measles Infection Reduced in Hotspot 30 Upazilas carries an important positive message of the public health situation in Bangladesh. Measles, an infection via viral disease, has long been considered a major threat to children's health. The risk of measles infection is especially high in rural and remote areas where there is a shortage of vaccination programs. Therefore, the rate of infection in the areas identified as hotspot of the country has decreased significantly. This is undoubtedly a promising news. The national immunization program against measles has been effective in Bangladesh for a long time. However, due to various reasons such as lack of public awareness, geographical distance, health worker crisis, or social prejudice, the vaccination rate was low in some areas. As a result, the infection spread to these areas. A special vaccination campaign was carried out jointly by the Directorate General of Health Services and the local administration, in which children as well as parents were made aware. The relentless efforts of the health workers at the field level, the cooperation of the local public representatives and the media campaign have played a big role in this success. As a result, the infection has been controlled in 30 upazilas identified as hotspots and the number of new cases has decreased. The important thing here is that vaccination is the most effective way to prevent measles. The World Health Organization has repeatedly said that 2 doses of vaccine should be ensured to prevent measles. The national vaccination program is being conducted following this policy in Bangladesh. In recent campaigns, it has been seen that many families who were reluctant to get vaccinated earlier are now consciously vaccinating their children. As a result, the risk of infection is reduced and the health of children is reduced. This change is having a positive impact not only on the health sector, but also on social trust. But in order to succeed, you need to be careful. Measles is a highly contagious disease that can spread quickly. Therefore, it is important to maintain continuity in the vaccination process. In addition, with the decrease in measles infection, the morale of the health workers has also increased. They think their efforts are working. To sustain this success, they need to be given more training, necessary equipment and incentives. At the same time, regular campaigns should be carried out in the media so that people do not forget the importance of getting vaccinated. Engaging local leaders and religious figures can be useful, especially in rural areas where the flow of information is low. The challenge in the future will be to sustain this success. A decrease in measles infection does not mean that the risk is completely gone. Rather, it is a warning that if there is a gap in the vaccination process, the infection may increase again. Therefore, the national vaccination program needs to be strengthened. The Department of Health should regularly publish information so that the public is aware of the situation and can take the necessary steps. Finally, the news that measles infection has decreased in hotspot 30 upazilas is a major achievement in the public health sector of Bangladesh. This proves that effective planning, sincere efforts and public awareness go hand in hand to control communicable diseases. Moreover, the stamp duty instruction from the top level of the government and coordinated efforts, there has been a strong urgency in procuring the only vaccine for the disease. And that's the end of the news commentary.
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভা পরবর্তী সংবাদ সম্মেলন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর মত বিনিময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন আজ রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন ভবনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আগামী 2026-27 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন
4: অনেকদিন পরে বাংলাদেশে একটি নির্বাচন সরকার একটি বাজেট দিতে যাচ্ছে একটি পরিকল্পনা দিতে যাচ্ছে এই প্রেক্ষাপটকে মাথায় রেখে আমাদের বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনেই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার সেটার একটা প্রতিফলন এখানে আসছে এবং প্রেক্ষাপটটা হচ্ছে খুবই সহজ আপনারা সবাই জানেন প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি পুনরুদ্ধার উত্তরণ ও পুনর্গঠন কৌশল আমরা একটা ভঙ্গুর অর্থনীতির থেকে সামনের দিকে যাচ্ছি এটা পুনরুদ্ধার কিভাবে হবে উত্তরণ কিভাবে হবে পুনর্গঠন কৌশলটা কি হবে এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটি একটা পরিকল্পনা হয়েছে এটা পঞ্চবার্ষিকী প্রথমে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্কটা পরিকল্পনা হয়েছে সেটাও আজকে আমরা এখানে আলোচনায় এনেছি যেটা অ্যাকচুয়ালি আগামী এটা লাগবে না যেটা আগামী 5 বছরের আমাদের উন্নয়নের রোডম্যাপ তার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই এটার প্রথম কাজ এখানে প্রধান এই 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের প্রথম স্তম্ভ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এই বিচার ও আইনগত সেবা সম্প্রসারণ প্রশাসনিক ডিজিটালাইজেশন আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা আধুনিকীকরণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে মাল্টি ইয়ার পাবলিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি যেটা আজকে আলোচনায় এসছে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং রাষ্ট্রীয় সংস্কার বৈষম্যহীন সমাজ গঠন টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা এর মধ্যে জিওবি বাংলাদেশের সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়
3: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি বলেছেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই কোনো ব্যক্তির দায় পুরো প্রতিষ্ঠানের উপর চাপানো উচিত নয়। আজ সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা উল্লেখ করে তিনি আরো বলেন,
5: আমরা আশা করছি আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে র্যাব তার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবে এবং আমরা একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, যে আইনের অধীনে এলিট ফোর্স হিসাবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেম করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। এলিট ফোর্সের ক্ষেত্রে আমরা জবাবদিহিতা এবং স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে, সাথে সাথে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হবে সেই একই আইনে। সেভাবেই আমরা আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং জননিরাপত্তা জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোন প্রতিষ্ঠান ছিল না ফাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি, সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি।
3: গতকাল রাজধানীর আগারগাঁয়ে ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি বলেন,
6: ফিল্ম আর্কাইভের ডিজিটালাইজেশনটা আমার মনে হয় খুব জরুরি। আমরা ডিজিটালাইজেশন কিভাবে করা যায় বা এটার প্রসেসটা কিভাবে শুরু করা যায় আছে কিনা, আমাদের যেভাবে অনলাইন থেকে ডাউনলোড করার যে একটা প্রসেস আছে, আই ডোন্ট থিঙ্ক ইট ইজ আপ টু দ্য মার্ক। আমাদের আরও একটু কাজ করতে হবে এটা নিয়ে। জার্মান বার্লিন থেকে একজন কয়েকশত ভিএফএক্স ক্যাসেট এবং ফিল্ম আমাদেরকে ডোনেট করতে যাচ্ছে। কেউ যদি ডোনেট করতে চায় দেরি করবেন না, এটা সাথে সাথে নিয়ে নেবেন, এবং এটার জন্য কোনো অনুষ্ঠান বা ইয়ের জন্য ওয়েট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং ওগুলো আর্কাইভ কিভাবে করা যায়, কিভাবে রাখা যায়, ওইটাও যদি তারা হেল্প করতে চায় সেটাও একদম সাথে সাথে রাজি হয়ে যাবে। আমি জানি 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় যেসব আর্কাইভ ছিল আমাকে এখানে তথ্য দিয়েছিলেন, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ফিল্মগুলো কিভাবে তারা সংরক্ষণ করেছিলেন, আমরা সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। যে আমাদের আসলে ঐতিহ্য, আমাদের ইতিহাস, এগুলো যেন নষ্ট না হয়, বিকৃত না হয়। 24-এ ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলন, এটা নিয়ে আলাদা একটা আর্কাইভ সেকশন করা যায় কিনা সেদিকে দেখার জন্য, এবং এগুলো যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম, আমরা এখন যারা আছি হয়তো জুলাই সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি, কিন্তু ভবিষ্যতে 40-50 বছর পরে, 100 বছর পরে পৃথিবী যেন এই জিনিসটা জানে, বাইরের দেশের মানুষরা যখন আসবে তারা যেন এই বিষয়ে জানতে পারে, এটা যেন আমাদের আর্কাইভে এবং খুব সুন্দরভাবে যেন আমরা আর্কাইভে রাখতে পারি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য একটি সেকশন করা উচিত, যে উনি বাংলাদেশের প্রথম নারী হিসাবে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, এই জিনিসটার একটা সেকশন থাকা উচিত বলে আমি মনে করি। আমরা দলীয় পার্সপেক্টিভ থেকে অনেকে ভাবতে পারেন, এটা দলীয় পার্সপেক্টিভ না, উনি একজন নারী, উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, এইভাবে আপনাদের আগানো উচিত বলে আমরা মনে করি। অনেক জ্ঞানীগুণী শিল্পীরা আছেন, আমার মনে হয় উনাদেরকে আপনারা যদি ইনভলভ করেন, আমাদের যেই ব্যুরোক্রেসি আছে এটার পাশাপাশি তাদেরকে দিয়ে যদি আপনারা উপদেষ্টা একটি কমিটি করতে পারেন, সাব কমিটি করতে পারেন, তাদেরকে কাজে লাগাতে পারেন, আমার মনে হয় আমাদের এগিয়ে যাওয়া পথ চলাটা আরো সুন্দর হবে।
3: মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখ করেন,
7: আমি ফিল্মের প্রতি অতি আগ্রহী হয়ে উঠেছিলাম মেডিকেল কলেজে পড়ার সময় ফিল্ম সোসাইটির সাথে ইনভলভ হয়ে। অ্যান্ড ইন মাই ফোর্থ ইয়ার আই ডিসাইডেড যে আমাকে কোনোদিন সিনেমা বানাতে হবে এবং ডাক্তারি করলে সিনেমা বানানো যাবে না, সো ছেড়ে দিয়েছি। আমি ফিল্মে পড়াশোনা করেছি, আই গট এ মাস্টার্স ইন ফিল্ম স্টাডিজ। আমি গত 15 বছর দুটো ইউনিভার্সিটিতে ফিল্ম পড়াই। সো আপনারা আমাকে বাদ দিতে চাইলেও আমি আপনাদের সাথে যুক্ত থাকতে চাই। আসলে আমি চাই সিনেমার সাথে আমি কাজ করব, সিনেমার মানুষের সাথে কাজ করব। এবং আজ আপনাদের অনেককে দেখে যাদের সিনেমা ছোটবেলায় দেখেছি, যাদের পরিচালিত সিনেমা, অভিনীত সিনেমা, কম্পোজ করা মিউজিক শুনেছি, অনেককে দেখতে পাচ্ছি। আমি নিজকে খুবই গর্বিত বোধ করছি এই ধরনের একটা প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানে এসে, যেটা সুবর্ণ জয়ন্তীর কাছাকাছি পৌঁছে গেছে 48 বছর। এই প্রতিষ্ঠানটা ভালো কাজ করেছে, বিভিন্ন জায়গা থেকে চলচ্চিত্র সামগ্রী সংগ্রহ করা, আর ভল্টের কথা আসলো যেখানে নিয়ন্ত্রিত তাপমাত্রায় প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে, আর যেগুলো দুষ্প্রাপ্য সিনেমা আছে সেগুলো ফিল্ম থেকে ডিজিটালে কনভার্ট করার চেষ্টা হচ্ছে, সংরক্ষণের গবেষণার জন্য চলচ্চিত্র সামগ্রী পুনর্মুদ্রণের কথা আছে, বিভিন্ন রকম পোস্টার পাণ্ডুলিপি এগুলোর যেন স্টোর করা যায় সে চেষ্টা হচ্ছে, চলচ্চিত্র বিষয়ে সচেতনতার জন্য ফিল্মের প্রদর্শনী হয়। আমি জেনেছি যে এই হলগুলোতে প্রদর্শনী হয় এবং প্রচুর মানুষ সিনেমা দেখতে আসেন। লাইব্রেরির মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং ফিল্ম ক্লাবের সাথে বিভিন্ন রকম কম্বাইন্ড কর্মসূচির কথা আছে। আমি সংস্কৃতি মন্ত্রণালয়েরও যেহেতু অ্যাডভাইজার, আমার সামনে একটা বাস্তবতা এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন কোনো বিশেষ মন্ত্রণালয়ে বসি মনে হয় যে সরকারের সব বরাদ্দ এখানেই দেওয়া উচিত, আবার আমি যখন সংস্কৃতিতে বসি আমার মনে হয় সব এখানেই দেওয়া উচিত, এবং আমি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজির হয়ে আরও 3-4 মন্ত্রণালয়ের সাথে কাজ করি, তো আমার মনে হয় ওগুলো ওখানে যাওয়া উচিত, কোট আনকোট মোর গ্ল্যামারাস কারো কারো কাছে, কিন্তু আমি সেটা নেইনি, কারণ আমি মনে করি এই দুটো মন্ত্রণালয়ের অনেক কাজ করার স্কোপ আছে। তো আমি আশা করি যে এসব ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবেই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমি বসেছি, তার খুবই আন্তরিক পরিকল্পনা আছে এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো সেই প্রতিষ্ঠানটা এখন পর্যন্ত কি কি করেছে, এই যে এই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দিতে হবে এই কথা প্রিভিয়াস ডিজিদের কেন বলতে হয়, এই কথাটা তো জনগণের বলার কথা ছিল। আপনারা চেষ্টা করছেন, এই প্রতিষ্ঠান ভালো কাজ করছে আমি দেখেও বলছি, জনগণের সামনে কিন্তু এটা খুব বেশি এক্সপোজড হয়নি। টু সাম এক্সটেন্ট এটা টেকনিক্যাল ব্যাপার, এটা সিনেমার সাথে জড়িত মানুষজনই বেশি করবেন, কিন্তু আমরা যদি প্রচুর সেমিনার করতে পারতাম, মানুষকে আরও ডাকতে পারতাম, আমি যদি বিভিন্ন পর্যায়ের এই কানেক্টিভিটিগুলো বাড়াতে পারতাম, ক্যাম্পেইন বাড়াতে পারতাম, তাহলে এই প্রতিষ্ঠানটা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারত।
3: স্বাধীনতার মহান ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভি বলেন,
8: দেশের ক্ষণজন্মা এক যুগ পুরুষ, বহুদলীয় গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের বাংলাদেশকে যিনি উন্নতির পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এক স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই যৌথ সভাটি অনুষ্ঠিত হয়। আমরা 25 মে থেকে 1 জুন পর্যন্ত 7 দিন ব্যাপী কর্মসূচি, এই 7 দিন ব্যাপী কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এর মধ্যে ঈদ পড়বে, এই কারণে হয়তো কেউ যদি কোনো আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই, তবে আমাদের কর্মসূচি 25 তারিখ থেকে 1 জুন পর্যন্ত এটি চলবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে, শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠন তারা আলোচনা সভা পোস্টার প্রকাশ করবে, এবং 31 মে রবিবার বেলা 2টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশনে দলের পক্ষ থেকে যে আলোচনা সভাটা হয় সেই আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে, যে দিবসটি উপলক্ষে বরাবরের মতোই ভোর 6টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে, হাফমাস্ট এবং কালো পতাকা উত্তোলন করা হবে। 30 মে ভোর 6টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা, ওই দিন সকাল 11টায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহকারে বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন, এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকাল 11টায় আমরা মাজারে যাব। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতি থানায় দুস্থদের মাঝে
9: মধ্যে কাপড় চাল ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও আজকে যে আলোচনা হয়েছে আলোচনা সভায় আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ তারাও কিছু কর্মসূচিগুলো দিয়েছেন। ওলামা দল তারা একটি আলোচনা সভা করবে, জাসাস তারা একটি সেমিনার করবে 31 মে, মুক্তিযোদ্ধা দল তারাও একটি সেমিনার করবে জিয়াউর রহমানের মানে যুদ্ধ কৌশল বা এগুলোর উপর করবেন, তাঁতি দল তারাও আলোচনা সভা করবেন, পোস্টার করবেন। ওই দিন ছাত্র দলের কার্যালয়ে তারা মিলাদ করবেন।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা এ এস এম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
10: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
11: বাংলাদেশ বেতার, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বর্ষা আহমেদ। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও সেখানে কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শনিবার কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন বলে রেডিও তেহরানের রিপোর্টে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার সবই পর্যায়ক্রমে পূরণ করা হবে। তবে ১৭ বছর লুটপাটের কারণে দেশের অর্থনীতি যে চাপের মধ্যে আছে সেজন্য জনগণকে ধৈর্য ধরতে হবে। এ সময় তিনি দেশ পুনর্গঠনে সবার সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম পুরোহিতদের সম্মানি দেওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের সম্পাদক পরিষদের নেতারা। এ সময় সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা দেওয়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তারা। গতকাল সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিবিসি বাংলা। বৈঠকে সম্পাদক পরিষদের সদস্যরা গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৮০ জন সাংবাদিকের নামে যেসব মামলা হয়েছে সে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। এর প্রেক্ষিতে মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও সম্পাদক পরিষদের সভাপতি সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রায় ৩৫,০০০ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। বিবিসি বাংলা জানিয়েছে, গত বুধবার পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিধায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের ৭ কোটি মানুষ উপকৃত হবেন। তিনি বলেন, ফারাক্কা বাঁধের কারণে ব্যাপক খরা পরিস্থিতি তৈরি হয়, পদ্মার সাথে জড়িত নদীগুলো শুকিয়ে যায়, লবণাক্ততা ও জলাবদ্ধতা তৈরি হয়। এসব বিষয় বিবেচনা করে এটিকে মাস্টার মাইন্ড প্রকল্প বলা হচ্ছে। জানা গেছে, পদ্মা ব্যারেজ প্রকল্পের আওতায় রাজবাড়ির পাংশা উপজেলায় ২.১ কিলোমিটার মূল বাঁধ নির্মাণ করা হবে, যার মাধ্যমে ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে। এছাড়া ১১৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিকল্পনা মোতাবেক সংরক্ষিত পানি দিয়ে ৫টি নদীর পানি প্রবাহ পুনরুজ্জীবিত করা সম্ভব হবে। শুষ্ক মৌসুমে এসব নদীতে প্রায় ৮০০ কিউসেক মিটার পানি সরবরাহ করা যাবে বলে প্রকল্প পরিকল্পনায় বলা হয়েছে।

0: বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বড় ধরনের বৈশ্বিক সংকট মোকাবেলা করতে হয়েছে। এই সংকটে শুধু জ্বালানি খাতে আগামী অর্থ বছরের 40,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ খাত সহ বিদেশি ঋণের কিস্তি দিতে দুমাসে আরও 50,000 কোটি টাকা খরচ হয়েছে। তিনি বলেন, পতিত সরকারের আমলে স্বাস্থ্যখাতের বরাদ্দের বেশিরভাগই লুটপাট হয়েছে। বর্তমান সরকার শুধু স্বাস্থ্যখাতের বরাদ্দ দিয়েই দায় সারবে না, সেই বরাদ্দ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে। দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ডয়েচে ভেলে রিপোর্টে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বলে বাংলাদেশ দূতাবাস জানায়। বিবৃতিতে বলা হয়, এই সমঝোতা স্মারকটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। এটি উভয় দেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান ও দক্ষতার বিনিময় এবং তেল, গ্যাস, ভূতাপীয় ও জৈব জ্বালানি নিয়ে গবেষণার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে মার্কিন এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য আমদানিতে সহায়ক হবে। এদিকে রেডিও তেহরানের রিপোর্টে বলা হয়েছে, গত বুধবার বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সমর্থন রয়েছে। রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশ তিস্তা ইস্যুতে নতুন কৌশলগত পথ বেছে নিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক শুধু একটি পানি প্রকল্প বিষয় হিসেবে দেখছে না, বরং এটিকে ভারত ও চীন প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় হিসেবেও মূল্যায়ন করছে। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও জনজীবনের অন্যতম একটি প্রধান ভিত্তি। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ বিস্তীর্ণ অঞ্চলের সেচ ব্যবস্থা এই নদীর পানির উপর নির্ভরশীল। প্রতিবেদন অনুযায়ী, তিস্তা পুনরুদ্ধার ও সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীন $100 কোটি সহায়তার আগ্রহ দেখিয়েছে। প্রকল্পের আওতায় নদী খনন, পানি সংরক্ষণ, নদী ভাঙ্গন রোধ, সেচ অবকাঠামো উন্নয়ন এবং নদীকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের জন্য এটি শুধু পানি ব্যবস্থাপনা নয়, বরং উত্তরাঞ্চলের অর্থনীতি পুনর্গঠনের একটি সম্ভাবনাও। শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় নহলে আকাশ নীলা, গ্রন্থনা উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
4: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমাদের আজকের শিল্পী নহলি আকাশ লীলা। নহলি আকাশ লীলার কণ্ঠে আমরা 4টা গান শুনব এবং বিভিন্ন পর্যায়ে। আপনি কেমন আছেন?
5: ভালো আছি, আপনি কেমন আছেন?
4: এইতো, আমরা আপনার কণ্ঠে 4টি গান শুনব এবং গান নিয়ে গল্প করব। কোন গানটা দিয়ে শুরু করতে চান?
5: রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান দাঁড়াও আমার আখির আগে, এটা দিয়ে শুরু করি।
4: আমরা আগে গানটি শুনে আসি, তারপর এই গান নিয়ে নহলির কাছ থেকে কথা শুনব আর আমি নিশ্চয়ই কথা বলব তার সাথে।

0: আমরা যে গানটি দিয়ে আজকে আয়োজন শুরু করলাম সেটি রবীন্দ্রনাথের একটু মধ্যবয়সের রচনা, বিশেষ করে তার পূর্ববঙ্গবাসের পরের একটা পূজা পর্যায়ের গান, যেখানটায় প্রথম জীবনে যে আধ্যাত্মিকতা ছিল, যেখানে যেই পূজা পর্যায়ে যে গানগুলোতে শব্দের দিক থেকে প্রভু, নাথ, পাবক এই শব্দগুলির প্রাধান্য ছিল, অর্থাৎ স্রষ্টাকে একটা বিশেষ স্থানে আচরিত একটা ব্যাপার ছিল, এই গানটিতে আমরা তার প্রকাশ দেখতে পাই না। যদিও এই গানটিতেও নাথ শব্দটির ব্যবহার করা হয়েছে, তো এই গানটি আমার দিক থেকে নহলে আমার কাছে মনে হয় যে নিসর্গ চেতনা, যে প্রকৃতির সাথে, প্রকৃতির মধ্যে, নিসর্গের মধ্যে স্রষ্টার যে উপলব্ধি, অর্থাৎ জীবনে যে স্রষ্টা উপলব্ধি, সেটাই প্রকাশিত হয়েছে গানটিতে। পরে কোন গানটি করবেন আপনি?
1: এরপরে যেটা গাইছি সেটা রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান, দাদরা তালের সে যে বাহির হলো আমি জানি।
0: আমরা এই পর্যায়ে একটি প্রেম পর্যায়ের গান শুনবো, তাই তো? প্রেম পর্যায়ের গান কবির একদম পরিণত বয়সে লেখা, কবি 57 বছর বয়সে লেখা গান, সে যে বাহির হলো আমি জানি, আমরা গানটি শুনছি।

আমরা যে প্রসঙ্গে বলছিলাম যে রবীন্দ্রনাথের পরিণত বয়সে এসে রবীন্দ্রনাথের গানের মধ্যে যেই প্রথম বয়সের দূরত্ব ছিল সেটা অনেকটা কাটিয়ে রবীন্দ্রনাথ দুটো সত্তা, একটা হচ্ছে অসীম যে উপলব্ধি সেটাকে সীমার চেতনায় খুব উপলব্ধি করছেন, এবং যে প্রভুত্বের স্থানে ছিলেন হচ্ছে স্রষ্টা সেটা বন্ধুত্বের স্থানে আসে। রবীন্দ্রনাথ এই সময় এসে মধ্য বয়সে এসে খুব স্পষ্ট করে বলতে পারেন, আমাদের বাউলদের মতো করেই তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিচে। স্রষ্টা ঈশ্বর এখানে প্রভুত্বের স্থানে নয়, বন্ধুত্বের স্থানে। আমরা এই পর্যায়ে একটি বাউল সুরের গান শুনবো, যেটা আপনি বলেছিলেন এবং সুরটি যেমন বাউল সুরের, বাউলের কথাটাও তখন তোমার গন্ধ তোমার মধু আপনি বাহির হবে বধু হে, তারে আমার বলে ছলে বলে কে বলো আর রাখবে এঁটে, আমার নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রি দিবা, আমি কি জানি নে তার অর্থ কিবা, তারা যে জানে আমার চিত্তকোষে অমৃতরূপ আছে বসে গো, তারেই প্রকাশ করি আপনি মরি তবে আমার দুঃখ মেটে। অর্থাৎ কবি স্রষ্টার সৃষ্টিকে তার মাধুর্য যেমন ধারণ করছেন, সেই মাধুর্যের প্রকাশের প্রত্যয় এই গানটাতে আমরা দেখতে পাই। সেই প্রথম বয়সের ঈশ্বর চেতনা এখানে পরিবর্তিত হয়েছে আপনি থেকে তুমিতে নেমে এসছে, এবং বন্ধুত্বের জায়গায় আমরা স্রষ্টাকে দেখতে পাচ্ছি। গানটি শুনিয়ে

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের গবেষণা ও গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা শুনছিলাম নহলি আকাশলীলার কণ্ঠে গান। এই পর্যায়ে আমরা একটি পূজা পর্যায়ের গান শুনব এবং এই গানের সাথেই আমাদের আজকের এই আয়োজন শেষ করব। একদম প্রথম বয়সের গান আপনি নির্বাচন করেছেন নহলি, একেবারে 32 বছর বয়সে লেখা গান, যেটা ব্রহ্মসঙ্গীত। যে এই কথাটা আমি বারবার বলছি যে ব্রহ্মসঙ্গীতে কবি জীবন দেবতা শব্দটি তখনও তার জীবনে আসেনি, কিন্তু অন্তর্যামী প্রভু এইভাবে সম্বোধন করেছেন তার স্রষ্টাকে। এবং এই যে সম্বোধন, এটা স্পষ্টতই আমার যেটা মনে হয় যে তার ব্রহ্ম ভাবধারা, যেটা পারিবারিক আচরিত যেই ঈশ্বর চেতনা, তারই প্রকাশ, যেটি শুরু হয়েছিল রাজা রামমোহন রায়ের হাত ধরে এবং সেটাই রবীন্দ্রনাথ তার প্রথম বয়সে ধারণ করেছেন। আমরা এই গানটি শুনে আজকের আয়োজন শেষ করব। নাহলে আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, তাহলে সেটা শুনে আমরা আজ শেষ করব, তারপর আপনার গান শুনবো।
1: এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকের অনুষ্ঠানে গান গেয়ে। আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন তালের গান গাইতে চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে। আশা করি শ্রোতাদের সবার আজকের গানগুলো ভালো লাগবে।
0: নিশ্চয়ই, আমরা এই গানটি শুনতে শুনতে আজ শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। সঙ্গীত পরিবেশনায় নহলি আকাশ নীলা, গ্রন্থন উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। 19 মে থেকে 21 মে পর্যন্ত দেশজুড়ে ভূমি সেবা মেলা 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল 19 মে সকাল 10টায় ঢাকার তেজস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা 2026 উদ্বোধন করবেন। অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্ব কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনওয়ালায় এখন শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না, গীতিকার মুশফিকুর রহমান এবং সুরকার দীপক কুমার দে।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। এবারের গানের গীতিকার মিল্টন খন্দকার, সুরকার গীতিকার নিজেই।

মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী আফরোজা ইয়াসমিন।

আফরোজা ইয়াসমিনের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদ। গানের কথা সাজিয়েছেন মমতাজ আলী খান এবং সুর করেছেন গীতিকার নিজেই।

সর্দার গিয়াসুদ্দিন আহমেদের কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারের গানের গীতিকার আব্দুল আজিজ ঢালি এবং সুরকার শিল্পী নিজেই।

0: পল্লীগীতি শুনলেন সর্দার গিয়াসউদ্দিন আহমেদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত দেশজুড়ে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে একযোগে শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স, এফএম ১০৬ মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম ৮৮.৮ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইলে বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম ১০২ মেগাহার্সে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স ও এফএম ১০৬ মেগাহার্স ও এফএম ১০২ মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে হাসিনা পারভিন। দেশে আগামী 28 মে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী কাজী মুফাজ্জল হুসাইন কায়কোবাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও জানানো হয়, দেশের অধিকাংশ দেশের আকাশে 1447 হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে জিলহজ মাসের দিন গণনা শুরু হবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃত্তি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে 2026-27 অর্থ বছরের জন্য 3,00,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC। প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে আজ রাজধানীর আগারগাঁওয়ের NEC সম্মেলন কক্ষে NEC-র এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। নতুন ADP-তে বেশ কিছু সংখ্যক নতুন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন দপ্তর থেকে মোট 1,277 নতুন প্রকল্প প্রস্তাব করা হয়। এছাড়া PPP ক্লাস্টার ও বাংলাদেশ চেঞ্জ ট্রাস্ট ফান্ডে অন্তর্ভুক্ত করার জন্য 148 প্রকল্প প্রস্তাব করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এই কর্মসূচিতে বেসরকারি খাতের অংশগ্রহণ ও জলবায়ু অভিযোজন উদ্যোগের উপর অধিকতর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রস্তাবিত ADP অনুযায়ী সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে 1,90,000 কোটি টাকা এবং অবশিষ্ট 1,10,000 কোটি টাকা আসবে বিদেশি ঋণ ও অনুদান থেকে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও দরিদ্রের সুরক্ষায় বিভিন্ন সহায়তা কর্মসূচিতে 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ADP-তে নির্বাচনী প্রতিশ্রুতি ও নতুন সরকারের দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার উত্তরণ, রূপান্তর ও পুনরুদ্ধারকে কেন্দ্র করেই কৌশল প্রণয়ন করেছে সরকার। এর অংশ হিসেবে সরকার সংস্কার ও উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো শীর্ষক 5 বছর মেয়াদী একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করেছে, যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, র্যাবের বিদ্যমান আইন পরিবর্তন ও সংশোধন করে এটিকে যুগোপযোগী করা হচ্ছে। তিনি আজ রাজধানীর উত্তরায় র্যাব ফোর্সেস সদর দপ্তরে এই বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, আগামীতে র্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে। স্বদেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে 3-দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আজ তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ মেলা শুরু হবে। মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ। ভূমিমন্ত্রী বলেন, ভূমি সেবা এখন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সহজ ও জনবান্ধব হয়েছে। মেলার মূল লক্ষ্য হল নাগরিকদের এই নতুন সেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান করা।

0: টেকনিশিয়ান ও ওয়েল্ডিং সেক্টরে কর্মী নিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে কাতার। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ বিন সামিক আল মারবি আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে সফরকারী পাকিস্তানকে জয়ের জন্য 437 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় দিনে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 390 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 278 ও 390, পাকিস্তান 232। আগামীকাল সকাল 10টায় চতুর্থ দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ সিরিজ টেস্ট সিরিজে বাংলাদেশ 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালি। পথ ও পাথের অনুষ্ঠানে নামাজে একাগ্রতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ সিফাত উল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30। এছাড়াও FM 102 মেগাহার্জে রাত 12:15 নিশ্চিত অধিবেশনে শুনবেন নাটক এক গোছা রজনীগন্ধা, রচনা সুকান্ত কুমার ঘোষাল, প্রযোজনা MA সাদেক বাচ্চু। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি, অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চল সময়ের উপর দিয়ে মৃদু থেকে

0: মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 38.0°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আশুগঞ্জে 21.1°C। সারা দেশে দিনের তাপমাত্রা এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:75% এবং সন্ধ্যে 6:71%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:14 এবং অস্ত যাবে 6:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে FM 102 MHz-এ বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা K693 kHz ও FM 106 MHz-এ। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।